0: এতক্ষণ শুনলেন জোয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি।
1: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233। আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া

0: খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
0: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1800420223।

0: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
1: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
0: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
1: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
0: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
2: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা।

শ্রোতা বন্ধুরা, আমাদের সবার কাছেই তো এখন একটা করে ক্যামেরা থাকে, তাই না? আমাদের সাধের স্মার্টফোন। যখনই সামনে সুন্দর একটা ফুল দেখি বা আকাশটা একটু অন্যরকম রং নেয়, কিংবা বন্ধুদের সাথে আড্ডায় সবাই মিলে হাসি মুখে মেতে উঠি, আমরা কি করি? ঝটপট পকেট থেকে ফোনটা বের করি আর একটা ক্লিক, একটা ছবি তুলে নিই। ছবি আসলে কি? ছবি হচ্ছে একটা অদৃশ্য ডায়েরি, যার পাতায় পাতায় জমে থাকে জীবনের হাজারো না বলা সংলাপ। একটা ছবি মানেই তো কত চেনা মানুষের মুখের হাসি, কত গোপনে লুকিয়ে থাকা চোখের জল। এক কথায়, আমাদের সুখ আর দুঃখের এক অদ্ভুত সমাহার। মানুষ বদলে যায়, সময় বদলে যায়, কিন্তু ছবির ভেতরে সে চেনা স্মৃতিগুলো, সেগুলো কিন্তু কখনোই বদলায় না, তারা চিরকাল একই রকম জীবন্ত থেকে যায়। শ্রোতা বন্ধুরা, আজ বিশ্ব আলোকচিত্র দিবস, ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে। বিশ্ব আলোকচিত্র দিবস হল ছবি তোলার চমৎকার শিল্প, বিজ্ঞান এবং ইতিহাসকে উদযাপন করার একটি বিশেষ দিন। প্রতি বছর 19শে অগস্ট বিশ্বজুড়ে এই দিবসটি পালন করা হয়। আজকের আনন্দধারা অনুষ্ঠানে আমাদের বিষয়ভাবনা ছবি ও স্মৃতি। এ বিষয়ে কথা হবে, আপনারাও এই অনুষ্ঠানে যোগ দিন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9434076705। শুনে নিই আজকের অনুষ্ঠানের প্রথম গানটি, শ্রেয়া ঘোষাল এবং ঈশান মিত্রর কণ্ঠে, ছায়াছবি এক যে ছিল রাজা।

0: শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। একজন শ্রোতা বন্ধু লাইনে আছেন। হ্যালো,
1: নমস্কার দাদা।
0: নমস্কার, কে বলছেন?
1: হ্যালো,
0: নমস্কার,
1: হ্যাঁ, আমি আমি হুগলি থেকে শঙ্কর বলছি।
0: বলুন।
1: হ্যাঁ, দেখুন, এই ছবি আর স্মৃতি নিয়ে কথা হচ্ছে। সেটা হচ্ছে এই যে, আমরা যখন কারোর সঙ্গে, যখন বন্ধু বান্ধব, যখন অনেক সময় মোবাইলে কারোর সঙ্গে দেখা হলি, যে ছবিটা আমরা যখন তুলি, তার সঙ্গে যখন ছবিটা আমরা তুলে, যখন ছবিটা আমাদের রয়ে যায়, সেই যে একটা আমাদের স্মৃতিটা যে ছবিটার মধ্যে রয়ে যায়, যখন হয়তো আমরা কোনো সময় হয়তো সেই বন্ধু হয়তো আমার কাছে থাকে না, তখন ওই ছবিটার দিকে দেখে আমরা সেই সব দিনের কথায় মনে পড়ে যায়, যে সেই সব দিনে আমরা কত সুন্দরভাবে যে ছবিটা তুলেছিলাম, বা ছবিটা আমরা সেই দিনে তুলে বাঁধিয়ে রেখেছিলাম, তার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে থাকে।
0: একদমই,
1: যদি কোনো দেখলেও মনে পড়ে যায় যে, যদি সেই দিনটা যদি এরকম ফিরে আসতো, আমরা যেখানে যতজন ছিলাম, অনেক সময় তো সবসময় সবাইকে পাওয়া যায় না,
0: ঠিকই।
1: যখন দেখা যায় ছবিটা যখন পাওয়া যাচ্ছে না, মানে ছবিটা যে আমরা আগলে রেখে সেই সব দিনের কথাগুলোকে মনে রাখে, মনে করে, মানে এত সুন্দর সেসব কথাগুলো চোখের সামনে ভেসে ওঠে, যে
0: ঠিকই,
1: এই সব দিনে আমরা বন্ধুদের সঙ্গে দেখা হলো, কথা হলো, কত গল্প হলো, আমরা সবাই কত মজা করলাম এই দিনে, সেই সব স্মৃতিগুলো মানে মনে পড়ে যায়।
0: ঠিকই। মানে একটা ছবি স্মৃতির সঙ্গে অনেক গল্প, অনেক রকমের অনুভূতি সব জড়িয়ে থাকে,
1: হ্যাঁ, একদম জড়িয়ে থাকে, আর কথাগুলো মানে মনে পড়ে
0: মনে
1: যায়,
0: পড়ে
1: সেদিন
0: যায়,
1: আমরা কি কথা
0: একদমই
1: বলেছিলাম, তার আমরা কত আড্ডা দিয়েছিলাম সেসব
0: ঠিকই
1: দিনে,
0: ঠিকই
1: অনেক
0: ঠিকই,
1: জড়িয়ে থাকে। একদম,
0: একদমই একদমই, খুব ভালো
1: হ্যাঁ,
0: বললেন। আপনি কোথার থেকে বলছেন
1: একদম।
0: আরেকবার বলুন।
1: হ্যাঁ, আমি হুগলি থেকে শঙ্কর বলছি দাদা, আমি অ্যাপের মাধ্যমে শুনছি,
0: আচ্ছা আচ্ছা, অসংখ্য
1: আমি হুগলি
0: ধন্যবাদ,
1: থেকে।
0: অসংখ্য ধন্যবাদ শঙ্করবাবু আপনাকে। আপনি অনুষ্ঠান শুনতে
1: একদম,
0: থাকুন, হ্যাঁ, ভালো থাকবেন।
1: হ্যাঁ, ভালো থাকুন দাদা, নমস্কার।
0: নমস্কার।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। আচ্ছা, এবার একটু জানিয়ে রাখি যে আজকের যে এই বিশ্ব আলোকচিত্র দিবস, এর ইতিহাসটা কি? 1839 সালের 19শে অগস্ট ফরাসি সরকার ফটোগ্রাফির প্রথম সফল বাণিজ্যিক পদ্ধতি ডাগুয়েরোটাইপ মানবজাতির জন্য উপহার হিসেবে উন্মুক্ত করে। বিজ্ঞানী লুই ডাগুয়েরে এবং জোসেফ নিসোফোর নিপস, এরা দুইজন মিলে এই বিশেষ পদ্ধতিটি আবিষ্কার করেছিলেন। ফরাসি সরকার এই আবিষ্কারের স্বত্ব কিনে নিয়ে তা সবার জন্য ফ্রি করে দেয়। সে ঐতিহাসিক দিনটিকে স্মরণ করতেই 19শে অগস্ট বেছে নেওয়া হয়। এ দিবস উদযাপনের উদ্দেশ্য কি? যারা ক্যামেরার পেছনে থেকে পৃথিবীর সুন্দর মুহূর্তগুলোকে ফ্রেমে বন্দি করেন, তাদের কাজকে প্রশংসা করা। ছবি তোলার কলাকৌশল এবং এর পিছনের বিজ্ঞান সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দেওয়া। একটি ছবি হাজারটা শব্দের চেয়েও শক্তিশালী হতে পারে, সেই ধারণাটাকে ছড়িয়ে দেওয়া। একজন শ্রোতা বন্ধুর ফোন চলে এসেছে। হ্যালো,
1: হ্যাঁ নমস্কার দাদা ভাই।
0: নমস্কার অমিতভবাবু, বলুন।
1: হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন দাদা ভাই?
0: ভালো আছি, আপনি কেমন আছেন?
1: হ্যাঁ দাদা ভাই, ভালো আছি আমিও। আমি বীরভূমের দুবরাজপুর থেকে বলছি।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, বিষয়টা একটু বলুন আমাকে।
0: আজকের বিষয় হচ্ছে ছবি ও স্মৃতি, যেহেতু আজকে আজ 19শে অগস্ট, আজ ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে, বিশ্ব আলোকচিত্র দিবস।
1: ছবি ও স্মৃতি, দেখুন ছবি কিন্তু অনেক সময় অনেক কথাই বলে। হ্যাঁ, আজ থেকে ধরুন হারিয়ে যাওয়া যে রিল ক্যামেরা, সেই রিল ক্যামেরার যে ছবিগুলো এখনো আমার অ্যালবামে বন্দি। হ্যাঁ, সেই মায়ের মানে ছোট্ট দিদা, এই আমি যখন খুব ছোট্ট, হ্যাঁ দিদা তখন ইহলোক ছেড়ে চলে গিয়েছেন, তো সেই দিদা যখন ছবিটা মা আমাকে দেখিয়েছিলেন প্রথম, হ্যাঁ তখন সেই দিদার যে মানে অপূর্ব যে রূপ সেই ছবিতে ধরা পড়েছিল। এবং দেখুন, ছবি দেখে একটা মানুষের আকার অবয়ব সম্বন্ধে কিছুটা অন্তত ধারণা করা যায়। আর তখনকার দিনে দাদা ভাই এত সব মানে এই অত্যাধুনিক ক্যামেরা তখন কিছু ছিল না, তখন রিল সিস্টেম ক্যামেরা, হ্যাঁ সেই রিল এবং সাদা কালো ছবি, তো সেই ছবি অনেক কিছু স্মৃতি নিয়ে আসে। আর সেই স্মৃতিগুলো, এই সেই ছবিগুলো যখন স্মৃতি মানে স্মৃতিতে গাঁথি, তখন মনে হয় সত্যি, হ্যাঁ ছবির সঙ্গে কোথাও না কোথাও স্মৃতি মিশে আছে। আর একটা কথা দাদা ভাই, আজ যখন বিশ্ব ফটোগ্রাফি দিবস নিয়ে আলোচনা হচ্ছে, তখন একটা প্রসঙ্গ কিন্তু বাদ যাচ্ছে, হ্যাঁ সেটা হচ্ছে যে শরীরের আমাদের ভেতরের অভ্যন্তরের যে ছবিগুলো, এই যে ধরুন আমরা নানা রকম অসুখে ভুগি, যার ছবি করাতে হয় হসপিটালে গিয়ে, হ্যাঁ সেই ছবিগুলোও কিন্তু আমাদের সুস্থতার পথে অনেক মানে সুস্থতার পথকে অনেকটা দীর্ঘায়িত করে। এবং সেই ছবিগুলো থেকেই আমরা চিকিৎসা বিজ্ঞানে নতুন দিগন্ত খুঁজে পাই এবং আমাদের আয়ুও মানে বৃদ্ধি পায়, যদি সেটা শুরুতেই ধরা পড়ে। তো এরকম নানা রকম ভাবে স্মৃতি নিয়ে আমরা বেঁচে আছি, তো ছবি থাকুক তার নিজের জায়গায়। প্রকৃতি, হ্যাঁ যেমন ধরুন সবুজে সবুজ, এই যে কাশ ফুলের ছবি এখন মোবাইলে মোবাইলে ঘুরছে, হ্যাঁ কিংবা হ্যাঁ সেই যে স্মৃতি, সেই স্মৃতিগুলো পুরোনো দিনে সেই স্মৃতি, হ্যাঁ কিন্তু আবার ফিরে ফিরে আসে। আসলে কাশ ফুলই থাকবে, হ্যাঁ সেই ঠিক শরতে এলে শরতে ফুটবে, কিন্তু হ্যাঁ এমনভাবে ছবিটা তোলা হয়, হ্যাঁ যাতে করে কোথাও না কোথাও গিয়ে স্মৃতিতে হ্যাঁ পুজোর একটা গন্ধ পাওয়া যায়, পুজোর গন্ধ এসেছে। এটুকুই শেয়ার করলাম, ভালো থাকবেন, নমস্কার।
0: হ্যাঁ আপনিও ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। শ্রোতা বন্ধুরা, এবারে চলে যাই আজকের অনুষ্ঠানের পরবর্তী গানে। পরের গানটি শুনে নি বিয়ে বিভ্রাট ছায়াছবি থেকে অরিজিৎ সিং এর কণ্ঠে। শুনে নি পরের গানটি।

0: হ্যালো,
1: নমস্কার,
0: নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: শুভসন্ধান। বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস বলছি।
0: বলুন।
1: দেখুন, এই ফটোগ্রাফি বা স্মৃতি, এটা কিন্তু আমাদের কিন্তু একটা খুব মানে গুরুত্ব দেয় জীবনের প্রতি। কারণ দেখুন, আমরা ছোটবেলায় কেমন ছিলাম দেখতে, সেইটাকে যদি আমি দেখতে যাই, তাহলে কিন্তু আমাকে সেই ফটো তোলারই উপর নির্ভর। আমার যদি ছোটতে ফটো তোলা থাকে, তাহলে আমি দেখতে ছোটতে কেমন ছিলাম সেটা কিন্তু আমি তবেই আমি দেখতে পাবো। দেখুন, যখন ওই স্মৃতিটা ভেসে উঠবে, পাঁচজনে দেখবে, আরে তোর চেহারা এরকম ছিলিস, তুই তো বেশ গোলগাল গোলগাল ছিলিস, দেখতে এখন কেমন হয়েছিস। এই যে একটা স্মৃতিচারণ, এটা কিন্তু সম্ভব একমাত্র এই ফটো ফটোগ্রাফির উপরে। আর আমাদের আমাদের এর প্রতি দেখুন, অনেক বিবাহ অনুষ্ঠানেও কিন্তু এই এই সব ছবিগুলো কিন্তু এই ফটোগ্রাফির মাধ্যমেই তুলে রাখা হয়, এবং সেই সব ছবিগুলো অ্যালবামে যখন থাকে, আর যখন হয়তো কোনো দিন, হয়তো একটা দিন এসে গেল এমন স্মৃতিচারণ করার জন্য, তখন যদি আমি সেই অ্যালবামটা খুলে বসি, তখন কিন্তু সেই দিনগুলো কিন্তু মনে পড়ে যায়। হয়তো 50 বছর পরে কি 20 বছর পরে যখন সেই ছবিগুলো বার করে দেয়,
0: ঠিকই,
1: তখন কিন্তু স্মৃতিটা কিন্তু একদম চোখের সামনে জল জল করে ভেসে উঠছে, সেই দিনগুলো
0: একদমই।
1: যেগুলো আমি কাটিয়ে এসেছি অতীতে।
0: ঠিকই ঠিকই,
1: তাই
0: এখানেই ছবির হচ্ছে আসল শক্তি, মানে
1: আসল
0: সময় সময়কে পেরিয়ে সে রয়ে যায়,
1: এবং
0: সে
1: সময়টাকে কিন্তু বেঁধে রাখে এই ছবিটি।
0: একদমই একদমই ঠিকই। খুব ভালো বলেছেন বঙ্কিমবাবু, অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার। শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। শ্রোতা বন্ধুরা, বড় হওয়ার পর আমরা যখন জীবনের চাপে ক্লান্ত হয়ে পড়ি, তখন ছোটবেলার একটা ছবি আমাদের বাঁচতে শেখায়। ধুলো মাখা সেই পুরনো ছবিটার দিকে তাকালে নিজের হারিয়ে যাওয়া সহজ সরল আমিকে আবার খুঁজে পাওয়া যায়। ছবি আমাদের মনে করিয়ে দেয় আমাদের শিকড়টা কোথায়। একটি ছবির সবচেয়ে সুন্দর দিক হলো তার নীরবতা। সে নিজে কিছু বলে না, অথচ তার ভিতরে লুকিয়ে থাকে হাজারটা না বলা কথা। অন্য কেউ না বুঝলেও যার ছবি, সে ঠিকই জানে ওই নীরবতার আড়ালে কত গল্প আর অনুভূতি লুকিয়ে আছে। একজন শ্রোতা বন্ধুর ফোন চলে এসেছে, দেখিনি কে আছেন লাইনে। হ্যালো।
1: হ্যালো, নমস্কার।

বলুন পরিতোষ বাবু। অবশ্যই অবশ্যই, আপনি শুনতে থাকুন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, এবারে চলে যাই পরের গানে। পরের গানটি শুনে নিই অ্যাশকিং ও সোমলতার কণ্ঠে, ছায়াছবি শুধু তোমারই জন্য।

0: মিল্ক বিস্কিট খাবে?
1: এ ভাই, তোর মালকিনে মনে জায়গা করে দে না ভাই।
2: কে ওখানে?
0: নো প্রবলেম, হট ডগ খাবে, হট ডগ।

শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। আজকে সময় একেবারেই শেষ পর্যায়ে। আজকে বিষয় ভাবনা ছবি ও স্মৃতি। এই বিষয় ভাবনার সূত্রেই বলতে ইচ্ছা করছে, মানুষের জীবন তো একসময় ফুরিয়ে যায়, কিন্তু মানুষের তোলা ছবি, তার ভেতরের স্মৃতি কোনো দিন ফুরিয়ে যায় না। মানুষ চলে গেলেও তার রেখে যাওয়া ছবিটা পৃথিবীর বুকে একটা অমর গল্প হয়ে থেকে যায়। মানুষ চলে যায়, শহর বদলে যায়,

কিন্তু একটা ভালো ছবি পৃথিবীর বুকে নিজের একটা স্থায়ী আসন বানিয়ে নেয়। এটি সময়ের সাথে সাথে মানুষের অস্তিত্বকে, সংস্কৃতিকে যুগ যুগ ধরে অমর করে রেখে দেয়। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব, তবে যাওয়ার আগে শুনে নিই আজকের অনুষ্ঠানের শেষ গানটি, অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে স্বাতী ছায়াছবি থেকে।

আকাশবাণী শিলিগুড়ি, এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, গত ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির প্রায় সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। সিকিমের সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। মুখ্য বৃষ্টিপাতের পরিমাণ গত ২৪ ঘন্টায় পরিলক্ষিত হয়েছে কুমারগ্রাম ৭, বারোভিসা ৭, রায়ডাক টি স্টেট ৭, দার্জিলিং ৬, শঙ্কোশ টি স্টেট ৬। আবহাওয়ার আগামী ৭ দিনের পূর্বাভাসে বলা হয়েছে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির প্রায় সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার আগামী ৭ দিনের সতর্কবার্তায় বলা হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের

0: সম্ভাবনা রয়েছে। দিস ইজ আকাশবাণী শিলিগুড়ি, হিয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম আলিপুর মেট্রিওলজিক্যাল সেন্টার। জেনারেল ওয়েদার বুলেটিন, ভেরি লাইট টু মডারেট রেনফল অকার্ড অ্যাট মোস্ট প্লেসেস ওভার দি ডিস্ট্রিক্টস অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল উইথ হেভি রেনফল অ্যাট ওয়ান অর টু প্লেসেস ওভার আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টস অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। ভেরি লাইট টু মডারেট রেনফল অকার্ড অ্যাট মোস্ট প্লেসেস ওভার সিকিম। চিফ অ্যামাউন্ট অফ রেনফল রিসিভড টিল টুইসডে কুমারগ্রাম 7, বারোভিসা 7, রাইডাক টি স্টেট 7, দার্জিলিং 6, সংকোশ টি স্টেট 6। ওয়েদার ফোরকাস্ট ফর নেক্সট 7 ডেজ, লাইট টু মডারেট রেইন অর থান্ডার শাওয়ার ভেরি লাইকলি টু অকার অ্যাট মোস্ট প্লেসেস ওভার অল ডিস্ট্রিক্টস অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। ওয়েদার ওয়ার্নিং ফর দ্য নেক্সট 7 ডেজ, হেভি রেনফল ভেরি লাইকলি টু অকার অ্যাট ওয়ান অর টু প্লেসেস ওভার দার্জিলিং, জলপাইগুড়ি অ্যান্ড আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টস অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। And that concludes. Please stay with us for the next announcement in Bengali. এবার আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গের আজকের পরবর্তী অনুষ্ঠান সংক্রান্ত ঘোষণা। আজ সন্ধে 6:05 শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান কৃষ্টি ও সৃষ্টি। 6:35 শুনবেন লোকগীতি, শিল্পী কোষ্ঠগোপাল দাস। সন্ধে 7:05 শুনবেন বিশেষ অনুষ্ঠান। বিশেষ অনুষ্ঠানে শুনবেন শিলিগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস অত্তুজা বাগচির সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন সৌমিতা আড্ডো। রাত 8 শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা। আধুনিক গান শুনবেন রাত 8:30 শিল্পী জগন্ময় মিত্র। গজল 9:15 শিল্পী পঙ্কজ উদাস। রাত 9:30 শুনবেন বিজ্ঞান ঘরে ও বাইরে। 10:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এবং রাত 10:30 সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গের আজকের পরবর্তী অনুষ্ঠান সংক্রান্ত ঘোষণা। এবারে আজকের ট্রাফিক বুলেটিন। আজ 19 আগস্ট গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হতে পারে। দার্জিলিং মোড় NH-10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড়, NH-10 শালুগড়া শাহুডাঙ্গি আম্বারি লিঙ্ক ব্রিজ। রুট পরামর্শ, জলপাইগুড়ি থেকে বাগডোগরা অথবা ইসলামপুর এবং উল্টো দিক থেকে যাতায়াতকারী ছোট গাড়িগুলোকে বিশেষ করে রাত 9 থেকে সকাল 8 পর্যন্ত ঘোষপুকুর বাইপাস এবং নৌকাঘাট NBMC রুট এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। মহানন্দা ব্যারেজ ব্রিজের রাস্তার বেহাল অবস্থা এবং ভারী পণ্যবাহী যানবাহনের অতিরিক্ত চাপের কারণে এই রুটে যানজট হতে পারে। বিলম্ব এড়াতে গাড়ি চালকরা দার্জিলিং মোড় হিলকাট রোড রুট ব্যবহার করতে পারেন। যানজটের সম্ভাব্য সর্বোচ্চ সময় টিকিয়াপাড়া হাট জলপাই মোড় রাত 8 পর্যন্ত যানজট হতে পারে। শালবাড়ি হাট শালবাড়ি সন্ধে 7 পর্যন্ত যানজটের সম্ভাবনা আছে। শুনলেন আজকের ট্রাফিক বুলেটিন। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান কৃষ্টি ও সৃষ্টি।
1: অনুষ্ঠান কৃষ্টি ও সৃষ্টি।
2: লেখিকা ছন্দশ্রী দাসের কলমে পড়ুন সাত কাহিনী এবং স্বর্ণলঙ্কা জয়ের জন্য। বইগুলো সংগ্রহ করতে যোগাযোগ করুন 6290739381 এই নম্বরে। নম্বরটি আবারও বলছি 6290739381।

0: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরও একবার 9749088189।

0: লেখক অরুণ কুমার ঘোষের কলমে পড়ুন সংঘমিত্রা শুধু তোমারই জন্য। বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন 9051413319 এই নম্বরে। নম্বরটি আবার বলছি 9051413319।
1: শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সাহিত্যের আসর কৃষ্টি ও সৃষ্টি। আমাদের আসরে আজ উপস্থিত হয়েছেন বিশিষ্ট দুই সাহিত্যিক বন্ধু, শ্রী অরুণ কুমার ঘোষ মহাশয় এবং শ্রীমতী ছন্দশ্রী দাস মহাশয়া। এরই সঙ্গে আমাদের প্রথম সাহিত্যিক বন্ধু অরুণবাবুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান।
2: নমস্কার, আমাদের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই, আপনাকেও স্বাগত জানাই এই অনুষ্ঠানে।
1: অরুণবাবু, আপনি তো অতি পরিচিত বিশিষ্ট একজন লেখক, সাহিত্যিক এবং একাধারে কবিও, যদি আমাদের একটু বলেন যে এই সাহিত্য চর্চা শুরু আপনি ঠিক কবে থেকে করেছিলেন এবং কিভাবে করেছিলেন?
2: আমি খুব ছোটোবেলা থেকে কবিতা লেখায় শুরু করেছিলাম, স্কুল জীবনে বলতে গেলে। তখন প্রথম খুব ইচ্ছে হয়েছিল কবি হবার, তো পরবর্তীকালে কর্মজীবনে সেখান থেকে আমি কবিতা লিখে উঠতে পারিনি চাপের জন্যে। তবে পরবর্তীকালে আমার কবিতা লেখাটা চলছিল বহুকাল ধরেই। এবার যখন আমি রিটায়ার্ড হলাম, তারপর থেকে আমি সম্পূর্ণ কবিতা, সাহিত্য এইসব কাজ এবং এই চর্চা নিয়েই আছি।
1: আচ্ছা, মূলত কী ধরনের লেখা আপনি লিখে থাকেন দাদা?
2: আমি প্রথমত আমি খুব প্রেমের কবিতা লিখতাম এক সময়। তো এখন এই বেশ কিছু বছর ধরে আমি একটু অন্য রকমের কবিতা লিখি, বিশেষ করে ছড়া ভিত্তিক এবং শিশু সাহিত্যের জন্যে কিছু কিছু লিখি। যেমন ধরুন, আমি যুক্তাক্ষর বর্জিত ছড়া, বা যেটা রবীন্দ্রনাথ, সেই মনে আছে আমাদের জল পড়ে পাতা নড়ে, সেই রকমই তো সেই কবিতা লিখতাম, লিখলাম। তারপরে লিখলাম সবথেকে আমাদের প্রেরণা যার কাছে পেয়েছিলাম সুকুমার রায়, সেই আজগুবি ছড়া, সেখান থেকে আমি লিমেরিক লেখা শুরু করি।
1: মানে মূলত আপনি মানে তাহলে প্রেমের থেকে চলে গেছেন শিশু মনে।
2: একদম,
1: তাই তো?
2: একদম।
1: তো এই রকমই প্রেমের একটি কবিতা যদি আপনার মুখে শুনতে পারি।
2: হ্যাঁ, প্রেমের কবিতা আমি শোনাচ্ছি। মেঘের চাদর আষাঢ় ফিরে ফিরে আসে, উল্টো রথের মেঘ বৃষ্টি নিয়ে, অঝোর ধারায় আকাশের কান্না বেয়ে, তোমার সকল যন্ত্রণা দিয়েছিল ধুয়ে। নিশ্চিন্তেও ঘুমে শরীর এলিয়ে শুয়েছিলে, পথক্লান্তির কাজল রেখা চোখের কোলে, কাঁচে ঢাকা শীতল সবাধারে, শেষ ঘুমে নিরাকারে মিশে গেলে স্থাবর জঙ্গমে। নীল পাহাড়ের কোলে শীর্ণ নদীর চরে, দূর দিগন্তের ভোরে ধোঁয়ার পথ ধরে, তোমার রথে সাদা মেঘের নিশান ওড়ে, শ্মশানের ধোঁয়া মিশেছিল নীল মেঘে, সন্ধ্যা তারারা তখনও তো ছিল জেগে, আকাশের পটে মিটিমিটি অনুরাগে। বহু যোজন দূরে কুয়াশা ছড়িয়ে, মেঘের চাদর পাঁজরে জড়িয়ে, শ্রান্তির ঘুমে শরীর ডুবিয়ে রেখে, অধর প্রান্তে মৃদু হাসি মুখে মেখে।
1: অনবদ্য

0: কবিতা শুনলাম প্রেমের। এবার চলে আসি দিদি আপনার কাছে। দিদি, আমাদের এই সাহিত্যের আসরে আপনাকে স্বাগত।
1: নমস্কার, সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই, আপনাকেও স্বাগত জানাই এই অনুষ্ঠানে।
0: দিদি, আপনি মূলত শুনেছি যে ঐতিহাসিক ও সামাজিক প্রেক্ষাপটেই লিখে থাকেন, যদি এই সম্বন্ধে বিশদে আমাদের কিছু বলেন যে এই প্রেক্ষাপট বেছে নেওয়ার কারণটা কি?
1: আমার সাহিত্য জীবন শুরু মূলত ফেসবুকের হাত ধরে। এবারে ঐতিহাসিক আর সামাজিক পটভূমিতে লিখি। ঐতিহাসিক লেখাটা মূলত আমার একটা ওই ইতিহাসের ছাত্রী হিসাবে ওটা একটা চলে এসেছে আমার মজ্জাতে, যার ফলে ঐতিহাসিক উপন্যাস বা গল্প লিখতে আমার খুবই ভালো লাগে। কারণ ইতিহাসে মানে প্রতিটি ভাঁজে ভাঁজে যে অনেক রহস্য লুকিয়ে আছে, কত প্রেম, কত অজানা কাহিনী, সেগুলোকে নিজের মনের কল্পনার পাখা মেলে সবাইকার সামনে তুলে ধরতে আমার ভীষণ ভালো লাগে। আর সামাজিক প্রেক্ষাপটটা হচ্ছে আমি যে আমার চারিদিকে যেই সমস্ত ঘটনাগুলো ঘটছে, যেগুলো দেখছি, যেই প্রেম, ভালোবাসা, বঞ্চনা, সামাজিক যে
0: অবক্ষয়গুলো
1: সেগুলো তুলে ধরার চেষ্টা করি মূলত আমার লেখার মধ্যে দিয়ে।
0: দিদি, এই ঐতিহাসিক প্রেক্ষাপটে যদি একটু ছোট করে কিছু আমাদের শোনান।
1: ঐতিহাসিক গল্প লেখার ইচ্ছেটা আমার মানে প্রথম থেকেই রয়েছে, তার একটা সামান্য একটু পড়ে শোনাচ্ছি। এটা হচ্ছে কোণারকের সূর্য মন্দিরের তৈরি নিয়ে বিভিন্ন সবাই অনেকেই অনেক গল্প লিখেছে, এটা আমার নিজস্ব একটা অনুভূতি নিয়ে লিখছি। গল্পের নাম সুতনুকা। এই গল্পটা 2025-এ সাত কাহিনী বলে একটি বইতে বেরিয়েছে,
0: যেটি আপনার খুবই জনপ্রিয় বই।
1: সেই বইতে এইটা বেরিয়েছে, লেখা আছে। শুরু করছি গল্প।

0: অনেক দূর থেকে এসেছে এই মন্দিরের ভাস্কর্যের কথা শুনে। তার একটা কাজের বড় প্রয়োজন, তার থেকেও বড় সেই মহান কীর্তির মধ্যে তার নিজস্বতা রেখে যেতে চাই। তার সেই ইচ্ছা কি পূরণ হবে না? হাতে আর বেশি করিও নেই, দুই দিনের মধ্যে কিছু না হলে তাকে হতাশ হয়ে আবার গ্রামেই ফিরে যেতে হবে, সেই কুল প্রথায় চাষ আবাদ করতে হবে, গায়ের মোড়লের কাছে মাথা হেঁট হবে। সবার থেকে বড় কথা, অবন্তিকা সে কি বলবে? সূর্যোদয়ের আগে আকাশে রঙের খেলা দেখতে দেখতে রোহিতাশ্র নিজের মনে ডুবেছিল। হঠাৎ মিষ্টি গানের সুরে তার তন্ময়তা ভাঙে। আজও সেই মন কেমন করা গান, সে তার কোমরে গোঁজা বাঁশিটি বের করে তাতে সুর ধরে, তার বাঁশি গানের সুরকে অনুসরণ করে। বাঁশির সুর আজও গান থেমে যায়, শুরু হয় নূপুরের নিকন্ধ্বনি। রোহিতাশ্র নূপুরের তালে তাল মিলিয়ে বাঁশি বাজাতে থাকে, শুরু হয় বাঁশির সাথে সুমধুর কণ্ঠের গান ও তার সাথে নূপুরের রুমঝুম শব্দ। সেই সুরের মূর্ছনায় ভোরের বাতাস এক অদ্ভুত অনুভূতিতে ছেয়ে ফেলে। পূর্ব দিগন্তে প্রভাতের সিঁদুর রাঙা লাল আলোয় উজ্জ্বল হয়ে ওঠে। সূর্যকে মনে হয় যেন হঠাৎ করে সমুদ্র থেকে লাফিয়ে উঠল আকাশে একটা আগুনের গোলার মতো। সাথে সাথে নূপুরের শব্দ ও গান থেমে যায়।
1: বাহ অনবদ্য দিদি, এই অল্পেতে তো একদমই মন ভরে না, তো এটারই রেশ ধরে যদি আমরা সামাজিক প্রেক্ষাপটে কিছু শুনি।
0: হ্যাঁ, সামাজিক প্রেক্ষাপটেও একটা গল্প শোনাচ্ছি যেটা আমাদের বর্তমান সমাজের একটা বড় সমস্যা, সেটাও এই বইতে বেরিয়েছিল, এই বইতেই লেখা আছে, সাত কাহিনী বইতে। এই বইটা বের করেছে, বইটা ছাপিয়েছে শব্দগুচ্ছ প্রকাশনা, তাদের হাত ধরেই আমার প্রথম বই লেখা।
1: আমাদের যদি ছোট করে কিছু শোনান।
0: হ্যাঁ, এই সামাজিক প্রেক্ষাপটে লেখা এটা হোম ডেলিভারি। লাস্ট হোম ডেলিভারিটা দিতে গিয়ে সোমের বড্ড দেরি হয়ে গেল। তাকে ছেলেরা এবং মালিক বারবার বলেছে, তোমার কাজ শুধু তাদের ঘরে খাবার পৌঁছে দেওয়া, দরজার বাইরে থেকে খাবার হাতে দিয়ে দেবে, খবরদার ঘরের ভেতরে পা দেবে না, আর যারা বুড়ো বুড়ি একা থাকে তাদের ঘরে তো নয়ই। কিন্তু সোম তপন অমল বিষাণের মতো অমন হৃদয়হীন হতে পারে না, আর তাই তার কপালেই বেশিরভাগ দিন ওই মোহরকুঞ্জের 10 নম্বর ফ্ল্যাটের হোম ডেলিভারিটা জোটে। ওই বুড়ো মিস্টার ব্যানার্জি বেশ রাত করেই খাবার অর্ডার দেন, তাই মালিক বেশিরভাগ সময় তার ঘরেই হোম ডেলিভারির দায় চাপায়। ও বিশেষ কিছু বলে না, ওই কমপ্লেক্সটা তার বাড়ির পথেই পড়ে, তাই সে খাবার ডেলিভারি দিয়ে সোজা নিজের ঘরে চলে যায়। সে একা থাকে, ঘরে অপেক্ষা করার মতো কেউ নেই। আজ ভাগ্যটা মন্দ, যখন সে প্যাকেট নিয়ে বেরোয় তখন টিপ টিপ বৃষ্টি শুরু হয়েছে। আপাদমস্তক বর্ষাতিতে নিজেকে ঢেকে নিয়ে সবাইকে গুড নাইট বলে বাইক স্টার্ট দেয়। মাঝপথে জোর বৃষ্টি নামে, যখন সে মোহরকুঞ্জে খাবার ডেলিভারি করতে গিয়ে বেল বাজিয়েও কোনো সাড়া পায় না, তখন দরজা ধাক্কা দিতে দরজা খুলে যায়। ড্রয়িং রুমে ঢুকে মাসিমা বলে হাঁক পাড়ে, কোনো সাড়া পায় না, আবার ডাকে। বেডরুমের দিক থেকে শব্দ আসে, সে বেডরুমের দিকে এগিয়ে যায়, দরজার কাছে গিয়ে দেখে মাসিমা মেঝেতে পড়ে আছেন আর মেসোমশাই খাটে অচেতন। সে তাড়াতাড়ি গিয়ে মাসিমাকে তুলে ধরে বসায়, চোখে মুখে জল দিতে উনি সুস্থ হয়ে বলেন, হঠাৎ তোমার মেসোমশাইয়ের শরীর খারাপ হতে আমি জল আনার জন্য নামতে গিয়ে পড়ে যাই, আর উঠতে পারি না, তুমি এলে বলে বাঁচলাম। বাবা, মেসোমশাইকে একটু হাসপাতালে ভর্তি করে দাও, এই আমার ফোনে সব নাম্বার আছে। সোম কি আর করে, সমস্ত কর্তব্য করে যখন মোহরকুঞ্জ থেকে বেরোয় ঘড়ির কাঁটা 12টার ঘর ছেড়ে গেছে, বাইরে ঝুপঝুপ বৃষ্টি হচ্ছে। সোম মাসিমার অবস্থা দেখে দুজনকেই নার্সিংহোমে অ্যাডমিট করে দেয়। মাসিমার নির্দেশে তাদের আলমারি খুলে প্রয়োজনীয় কাগজপত্র বের করে টাকা কার্ড মোবাইল সব একটা ব্যাগে ভরে মাসিমার সাথে দিয়ে দেয়। সেই সঙ্গে মাসিমার ফোন নাম্বার থেকে মাসিমার ছেলেকে ফোন করে দেয়। সব কিছুর মধ্যে মাসিমাদের খাবারটা তার কাছে থেকে যায়। সে বাইক স্টার্ট করে নিজের বাড়ির দিকে ফেরে, গড়িয়া ছাড়িয়ে আরও একটু ভেতরে তাদের বাড়ি। হঠাৎ একটা গলি হতে একটা মেয়ে ছুটে তার মোটর বাইকের সামনে চলে আসে। সোম কোনো মতে ব্রেক কষে, আর একটু হলেই সে বাইক সমেত উল্টে যেত। মেয়েটি তাড়াতাড়ি ভয় পাওয়ার গলায় বলে, আমাকে ওদের হাত থেকে বাঁচান। সোম দেখে মেয়েটার বেশবাস বিশ্রস্ত, সে কিছু বলার আগেই মেয়েটা বলে, জ্ঞান পরে দেবেন, আগে আমাকে বাঁচান। সোম বলে, আমার বাইকে পেছনের বসুন, রেনকোট।

0: তলায়। মেয়েটি বাক্য ব্যয় না করে সোমের কথা মতো কাজ করে। সোম বাইক স্টার্ট দিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে যায়। যেতে যেতে শোনে, মালটা কোথায় গেল বলতো? ওই বাইকে চেপে পালালো না তো? একজন বলে, ধুস কি যে বলিস, ও তো ডেলিভারি বয়, বিশাল রেনকোট চাপিয়ে খাবার ডেলিভারি দিতে যাচ্ছে, এই আশেপাশেই কোথাও আছে নিশ্চয়, আয় খুঁজে দেখি। সোম তার বাড়িতে এসে যখন থামে তখন বৃষ্টির দাপট আরো বেড়েছে, সাথে প্রবল ঝড়। সোম বলে, এবার আমার রেনকোটের তলা থেকে বেরিয়ে আসুন, আমি বাড়ি পৌঁছে গেছি। দুবার বলার পরেও কোনো উত্তর না পেয়ে সোম ভাবে, কি হলো রে বাবা, মেয়েটা ঘুমিয়ে পড়লো নাকি তাকে জড়িয়ে ধরে। সোম নিজের রেনকোট খুলে বাইকে বসে আধা ঘুরে তাকে নাড়া দিতে গিয়ে দেখে মেয়েটা বেহুশ হয়ে গেছে।
1: খুব সুন্দর দিদি, নিশ্চয়ই এই বইগুলো মানে নিয়ে পড়তে হবে আমাদের।
0: অবশ্যই,
1: একদম। দাদা, এবার চলে আসবো আপনার কাছে। অরুণদা, আপনি মূলত যে ধরনের লেখা লেখেন তার মধ্যে সবচেয়ে প্রিয় লেখা বা কবিতা কোনটি আপনার কাছে, এবং সেটির কিছু ঝলক যদি আপনারই মুখে আমরা শুনতে পারি?
2: যুক্তাক্ষর মুক্ত একটি কবিতা। সকালবেলা ভোরের আলোয় টাপুর টুপুর ঝরছে জল, রবির শোভা ওই দেখে যায়, জট খুলেছে মেঘের দল, ঝমঝমাঝম বাদল দিনে মন ভিজিয়ে নাওড়ে তাই, দুঃখের খবর নাই বা নিলে সুখের খবর নাও গো ভাই।
1: ছন্দস্মৃতি, আপনার দুইটি বইয়ের মধ্যে স্বর্ণলঙ্কা জয়ের জন্য বইটি এই বছর বইমেলাতে প্রকাশ পেয়েছে, তো সেটার সম্বন্ধে যদি আপনার অভিব্যক্তি আমাদের একটু বলেন।
0: স্বর্ণলঙ্কা জয়ের জন্য মূলত এটা রামায়ণের উপর ভিত্তি করে লেখা, আর এই লেখাটা লিখতে গিয়ে আমাকে রামায়ণ তো পড়তেই হয়েছে, এবং পুরো খুঁটিয়ে খুঁটিয়ে, এবং মূল রামায়ণ তাতে সীতা রাবণ রাম এদের দেখানো হয়েছে, সীতাকে নিতান্তই অবলা করে দেখানো হয়েছে, এবং রামের মাহাত্ম বিশালভাবে প্রচার করা হয়েছে। আমার এই
1: মানে পুরুষ শক্তিকে বেশি দেখানো হয়েছে, নারী শক্তিকে ডমিনেট করে
0: দেখানো হয়েছে, কম দেখানো হয়েছে, এবং রাবণকে একজন ভিলেন হিসাবেই দেখানো হয়েছে, রাক্ষস রাজ হিসাবে, কিন্তু রাবণের যে গুণাবলী ছিল সেইগুলো
1: মানে রামায়ণ লঙ্কাকাণ্ডের গোপন তথ্যটি আমাদের সামনে তুলে ধরেছেন।
0: হ্যাঁ, লঙ্কাকাণ্ডের যে গোপন তথ্য, কি কারণে এই জয়
1: মানে সেটা সম্বন্ধে যদি একটু বলেন দিদি আমাদের।
0: সীতা হচ্ছে ধরিত্রীময় সন্তান, কিন্তু সীতা তো অ্যাকচুয়ালি আমরা কখনোই ধরিত্রী, কখনো ডিম ফুটে কেউ বাচ্চা বের হয়ে জন্ম নেয়, এই সমস্ত কিছু তো হয় না। এই ব্যাপারটা আমি ক্লিয়ার করতে চেয়েছি যে সীতা রাজা জনকেরই কন্যা, কোনোভাবে সে হয়তো কোনো আদিবাসী রমণীর কন্যা, যার ফলে সীতার মধ্যে অনেক তেজ, এই যে বনে বনে ঘুরেছে, আদিবাসীদের যে সহনশীলতাটা ওর অনেক বেশি ছিল, এবং রাজা জনক সীতাকে সেইভাবেই তৈরি করেছিলেন যাতে সে সমস্ত প্রতিকূল পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে। আর রামের সঙ্গে যে বিয়ে দেওয়া, সেটা হচ্ছে রাবণ সেই যুগের হচ্ছে বিশাল একজন শক্তিশালী রাজা, সে শুধুমাত্র স্বর্ণলঙ্কায় নয়, সে ভারতেও তার আধিপত্য বিস্তার করেছিল, তার প্রমাণ পাই আমরা খর দূষণ যে বনে ছিল, সুর্পনখা যে ভারতে ছিল, তারা যে রাজত্ব করত এবং মুনি ঋষিদের উৎপাত করত, যে যেরকম
1: আজকালকার
0: রাক্ষসকুলের দুটো মিলিয়ে, এবং রাবণের যে দেবকুলেও যাতায়াত ছিল, তার কারণ হচ্ছে রাবণ একটা তপস্যা করে শিবকে সন্তুষ্ট করেছিল এবং দেবতাদের কাছ থেকে একটা রথ উপহার পেয়েছিল, যেই রথে চেপেছে সে ঘুরে বেড়াতে।
1: এই শিবের মহাভক্ত মানে প্রথম
0: ভক্ত হচ্ছে,
1: বড় ভক্ত হচ্ছে রাবণ।
0: রাবণ, হ্যাঁ, রাবণকে তো শিব অজেয় অমর বর দিয়েছিলেন। আর রাবণ শুধু তাই নয়, রাবণের যে স্বর্ণলঙ্কা এত উন্নত ছিল যে তারা অদৃশ্যযান ছিল, আমরা যখন লঙ্কার যুদ্ধ হয় দেখেছি মেঘনাদ মেঘের আড়াল থেকে যুদ্ধ করেছে, সেই সমস্ত কিছু যান এবং লঙ্কার যে উন্নত কারিগরি বিদ্যা সেগুলো জানার জন্য,
1: এবং কিছুই আপনার ওই লেখায়
0: এই লেখার মধ্যে আছে সেগুলো জানার
1: জন্য। দিদি আমরা বলবো যে মানে এটা কিছুটা সাসপেন্সে থাকাই ভালো, তাহলে আমাদের ওই শ্রোতা বন্ধুরা বইটি কিনে আপনার পড়বে।
0: অবশ্যই অবশ্যই,
1: একদম একদম
0: একদম।
1: দাদা, এবার আপনার কাছে একটু চলে আসি। আমরা সবাই জানি যে আপনি ভীষণ ভ্রমণ পিপাসু একজন মানুষ, তো আপনি যদি না মানে সাহিত্য চর্চায় আসতেন তাহলে আপনি আর কী কী করতেন বা করেন?
2: ভ্রমণ পিপাসু আমি হয়েছি তার কারণ আমার চাকরির সূত্র ধরে, আমি মেরিন ইঞ্জিনিয়ার ছিলাম, তো সেই সূত্রে সারা পৃথিবীর

0: নানা দেশ ঘুরেছি,
1: ঘুরতে হয়েছে।
0: এবং পরবর্তীকালে রিটায়ার্ড হওয়ার পরে যে দেশগুলো আমি দেখিনি সেগুলো আমি নিজের থেকে দেখছি এখন, এখনো আমার শেষ হয়নি সেইটা। তো
1: মানে ওয়ার্ল্ড ট্যুরের
0: হ্যাঁ,
1: মোটিভেশন নিয়েছেন আপনি?
0: বেছে নিয়েছি। তো সেখানে বলতে গেলে আমার ভারতবর্ষের ট্যুর কম আছে, বিদেশের ট্যুরগুলো বেশি আছে। এবার ভারতবর্ষ ধরেছি, মানে কয়েক বছর ধরে ভারতবর্ষে নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছি। তো তার সাথে সাথে আমি একটু সমাজসেবামূলক কাজও করি, আর আমার আরও অনেকগুলো হবি আছে, মানে ভালোবাসার জায়গা আছে এই সাহিত্য ছাড়াও। সেটা হচ্ছে যেমন,
1: আপনি অসাধারণ ছবি আঁকেন, এটা আমরা দেখেছি।
0: হ্যাঁ, এই
1: তার সাথে আর
0: এই
1: কি কি দাদা?
2: হ্যাঁ, আমার এই স্বর্ণলঙ্কা জয়ের বইটার জন্য এই যে
1: কভারিংটা,
2: পার্ট কভারিংটা উনি এঁকে দিয়েছেন।
1: আচ্ছা আচ্ছা,
0: সাত কাহিনী,
2: তার সঙ্গে এই সাত কাহিনীটাও, এই দুটো বইয়ের প্রচ্ছদপটই উনি এঁকে দিয়েছেন।
1: বাহ।
0: আর আমার কবিতার প্রচ্ছদপট ওই সঙ্গমিত্রা তোমার জন্য। তো এইভাবে আমার চলছিল, মানে আমি শিল্পী হব বলেই ঠিক হয়েছিল, কিন্তু অন্যান্য এত আকর্ষণীয় বিষয়বস্তু ছিল সেগুলো আমাকে খুব নাড়া দিয়েছিল। যেমন হচ্ছে ম্যাজিক করা,
1: বা
0: ছোটবেলা থেকে ম্যাজিক করা, ম্যাজিক আমি ভেবেছিলাম একটা ম্যাজিশিয়ান,
1: মানে একেবারেই একদম আলাদা একটা প্রেক্ষাপট,
0: প্রেক্ষাপট একদম, মানে থিয়েটার করতে করতে মনে হলো ম্যাজিক করি। ম্যাজিকটাও তো একটা থিয়েটার, সেও তো একটা জাদুকর,
1: গল্প বলে,
0: গল্প বলে, আর তাকেও নাটক করতে হয়। তারপরে করলাম আমি ভেন্ট্রিলোকুইজেন্ট কুইজিন শিখলাম, মানে স্বরক্ষেপণ, পুতুল কথা বলে। তো সেই পুতুল কথা বলাটা আমার বিশালভাবে আমার জনপ্রিয়তা
1: পেয়েছে। তার মানে আপনি শিশু মনে যথেষ্ট জায়গা করে নিয়েছেন।
0: একদম একদম। সেই পুতুল থেকে আমি মনে মনে করলাম যে এই পুতুল যখন কথা বলছে তখন এই পুতুলগুলোকে নিয়ে আমি একটা নাটক করতে পারি। তখন আমি একটা দল তৈরি করেছিলাম, পুতুল নাটকের দল। সেখানে পুতুল আমি তৈরি করতাম এবং আমরা নানা জায়গায় নানা রকম অনুষ্ঠান করতাম শিশুদের জন্য এবং বড়দের জন্য। সুকুমার রায়কে নিয়ে আমরা নাটক করেছি। এরপরে তো এখনও সেগুলো চালিয়ে যাচ্ছি এখন, বিশেষ করে আমার পুতুল নাচটা, যেহেতু পুতুল নাচ শিল্পটা প্রায় মৃতপ্রায়, খুব কম লোক এটা জানে, এখনকার ছেলেরা অতটা ইন্টারেস্ট দেখায় না। তো আমি এখন চাইছি যে এটাকে প্রমোট করার জন্য পুতুল নাচটাকে, তো নানা রকম আঙ্গিক আছে তার জন্য। তো আমি প্রায় পুতুল নাচের সবকটা আঙ্গিকেই কাজ করছি এখন, এই পর্যন্ত আমি বলতে পারি আমার সম্বন্ধে।
1: মানে একদম অন্য ধরনের মানে কিছু জিনিস শুনলাম যেটা কবি সাহিত্যিকদের মধ্যে সাধারণত দেখা যায় না, মানে আপনাকে বলতে গেলে সর্বগুণ সম্পন্ন একজন ব্যক্তি বলা চলে।
0: মোটেই না,
1: না না না না,
0: মোটেই না, মোটেই না।
1: দিদি, আমরা সময়ের একদম শেষ দোরগোড়ায় চলে এসেছি, তো সেইটা এই সময়ের মানে এতটাই অল্প আমাদের কাছে যে পুরো আবদার আপনাদের কাছে করতে পারলাম না, আরও কিছু শোনার ইচ্ছে থেকে গেল। তো সেটা রেশ ধরেই আমি এখন আপনার থেকে একটু জেনে নিতে চাইবো যে এখন বর্তমান পরিস্থিতিতে অনেক তরুণ সাহিত্যিক কবি দেখতে পাচ্ছি আমরা, যারা এই লেখায় উৎসাহিত হচ্ছেন, তো তাদের উৎসাহ দেওয়ার জন্য আপনি কি বলবেন?
2: লিখতে গেলে আমি বলবো বর্তমান যুগের যে তরুণ তরুণীরা সাহিত্য জগতে আসছে তাদের বলবো বেশি করে পড়তে, যা লিখবে তার থেকে তোমরা আরও বেশি করে পড়ো, যত পড়বে তত জ্ঞান বাড়বে, তত শব্দ ভাণ্ডার তৈরি হবে। কেননা এখন মূলত বেশিরভাগ প্রধানত সমস্ত বাবা মায়েরাই তাদের ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়ামে পড়ায়, তাই বাংলার ব্যাপারে তাদের একটু দুর্বলতা আছে। বাংলাটাকে শক্ত করার জন্য তাদের বাংলা বই পড়তে হবে, আমাদের পুরনো সাহিত্যকে পড়তে হবে, সেই সাথে নতুন সাহিত্য পড়তে হবে। এবারে মানে জ্ঞানের ভাণ্ডার যদি না বাড়ে, শব্দ ভাণ্ডার, তাহলে সে লিখতে পারবে না, এবং সেই সাথে দুই চোখ মেলে নিজের চারিদিক চারিপাশটা দেখতে
1: হবে, চোখ কান নাক খোলা রাখতে হবে,
2: নাক কান এবং নিজের ভিতরের অভিব্যক্তি, নিজের আবেগ, এগুলোকে সব খোলা রাখলে তবেই সে ভালো একজন সাহিত্যিক হয়ে উঠতে পারবে। বর্তমান পরিস্থিতি আছে, তার সঙ্গে নিজের মনের আবেগ, নিজের মনের কল্পনা, তার সঙ্গে পড়া।
1: দিদি, আপনার এই মানে অ্যাডভাইস নিশ্চয়ই তারা ফলো করবে বা করা উচিত যদি তারা ভালো লেখক বা সাহিত্যিক হতে চায়। একদম একদম। দাদা, আপনার কাছে শেষ প্রশ্ন, আপনার প্রিয় লেখক বা লেখিকার মানে কে রয়েছেন এবং সেই সম্বন্ধে যদি আপনি আমাদের কিছু বলেন।
0: যেহেতু আমি ছোটদের নিয়ে কাজ করতে ভালোবাসি, তো আমি ছোটদের যিনি ছড়ার রাজা সুকুমার রায়, আমার সব থেকে প্রিয় মানুষ, আমার

0: আমার কাছে রাজার রাজা,
1: আমাদের সকলেরই
0: বোধ হয়। তো আমরা এই যে উদ্ভট রাজ্যে, কল্পনার রাজ্যে যে ভ্রমণ করিয়েছিলেন তিনি আমাদের, তিনি অনেক কিছু লিখেছিলেন লিমেরিক এবং উদ্ভট, সেইগুলো এখন আমরা ভাবি যে কী করে ওনার মাথায় এসেছিল। তো সেই তাকে উদ্দেশ্য করে আমার একটা ছোট্ট কবিতা আমি বলব, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কতটা তাকে ভালোবাসি। শুকুরায়ের জন্মদিনে গড়পাড়ের বাড়িতে উদো বুধো দুই ভাই দই মাখে দাড়িতে, হুঁকোমুখো কাঠবুড়ো পাগলা দাসুর কাকা, কাক্কেশ্বর গঙ্গারামের পকেট করে ফাঁকা, ভর পেট খেয়ে ভুঁড়ি নাড়িতে নাড়িতে, পাউরুটি ঝোলা গুড় ভরে নিল হাঁড়িতে। ঘুমিয়েছিলেন ছড়ার রাজা মোদের শুকুরায়, গড়পাড়েতে দুপুর বেলায় আরাম কেদারায়। ছিঁচকাঁদুনি হুলো বেড়াল চেঁচিয়ে বলে, মা গো পাগলা ঘোড়া ডিম পেড়েছে, এবার তুমি জাগো। কবি বলেন, পারুক না ডিম, সেদ্ধ করে খা, আমাবস্যায় পান্তা ভাতের সঙ্গে গরম চা।
1: অনবদ্য একটি কবিতা শুনলাম দাদা, মানে খুবই মন ভালো হয়ে গেল। এত অল্পেতে তো আমাদের মন ভরলো না, আমরা আশা করব যে আবার আপনাদের সাথে সামনাসামনি হব। তো এই আশা নিয়ে আজকের সাহিত্যের আসর কৃষ্টি ও সৃষ্টি এখানেই শেষ হলো। অরুণদা এবং ছন্দশ্রী দি, আপনাদের দুজনকেই জানাই অসংখ্য ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্যে। আমরা সত্যিই মন থেকে চাই যে আপনাদের সাথে আরেকবার বসি। শেষ করছি আজকের অনুষ্ঠান কৃষ্টি ও সৃষ্টি, সাথে ছিলাম আমি চৈতালি ব্যানার্জি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাহিত্য চর্চার সঙ্গে থাকবেন। নমস্কার।
2: লেখিকা ছন্দশ্রী দাসের কলমে পড়ুন সাত কাহিনী এবং স্বর্ণলঙ্কা জয়ের জন্য। বইগুলো সংগ্রহ করতে যোগাযোগ করুন 6290739381 এই নম্বরে। নম্বরটি আবারও বলছি 6290739381।

0: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরো একবার 9749088189।

0: লেখক অরুণ কুমার ঘোষের কলমে পড়ুন সংঘমিত্রা শুধু তোমারই জন্য। বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন 9051413319 এই নম্বরে। নম্বরটি আবার বলছি 9051413319।
1: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান কৃষ্টি ও সৃষ্টি, প্রযোজনা সুবীর দাশগুপ্ত।
2: এতক্ষণ শুনলেন বিশেষ অনুষ্ঠান কৃষ্টি ও সৃষ্টি, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণ পরেই শুনবেন গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে লোকগীতি, তার আগে বিজ্ঞাপন বিরতি।
3: বদলেছে দেশের পুরনো তিনটি ফৌজদারি আইন, দণ্ড থেকে ন্যায়ের পথে এগিয়েছে বিচার ব্যবস্থা, ইন্ডিয়ান পিনাল কোড বদলে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর পরিবর্তিত হয়ে এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা।

0: ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এখন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। দ্রুত বিজ্ঞানসম্মত, স্বচ্ছ ও মানবিক বিচার ব্যবস্থার লক্ষ্যে এক ঐতিহাসিক পরিবর্তন। আসুন এই পরিবর্তন নিজের চোখে দেখুন ন্যায় সংহিতা প্রদর্শনীতে 21-26 অগস্ট শিলিগুড়ির কাওয়াখালি গ্রাউন্ডে। শুভ উদ্বোধন 21 অগস্ট। উদ্বোধন করবেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আধুনিক ভারত, আধুনিক আইন, ন্যায়ের পথে সবার সাথে।
1: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
0: বদলেছে দেশের পুরনো তিনটি ফৌজদারি আইন। দণ্ড থেকে ন্যায়ের পথে এগিয়েছে বিচার ব্যবস্থা। ইন্ডিয়ান পিনাল কোড বদলে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। কোড অফ ক্রিমিনাল প্রসিজার পরিবর্তিত হয়ে এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এখন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। দ্রুত বিজ্ঞানসম্মত, স্বচ্ছ ও মানবিক বিচার ব্যবস্থার লক্ষ্যে এক ঐতিহাসিক পরিবর্তন। আসুন এই পরিবর্তন নিজের চোখে দেখুন ন্যায় সংহিতা প্রদর্শনীতে 21-26 অগস্ট শিলিগুড়ির কাওয়াখালী গ্রাউন্ডে। শুভ উদ্বোধন 21 অগস্ট। উদ্বোধন করবেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আধুনিক ভারত, আধুনিক আইন, ন্যায়ের পথে সবার সাথে।
3: এখন শুনবেন লোকগীতি, শিল্পী গোষ্ঠ গোপাল দাস।

এতক্ষণ শুনলেন গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে লোকগীতি। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে নেপালি সংবাদ।

0: বন্ধুরা, আকাশবাণী শিলিগুড়ির বিশেষ নিবেদন, আমাদের 2026-এর যে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল, তাতে শিলিগুড়ি গার্লস হাই স্কুলে থেকে অষ্টম স্থান অধিকার করেছে শ্রেয়সী শীল। এবারে 2026-এ শুধু এই সাফল্য নয়, দীর্ঘ 75 বছরের ইতিহাসে এই ঐতিহ্য প্রবাহমান। এবং এই যে সাফল্যের রহস্য, তাই ভেদ করতেই আজ আমরা আমাদের সঙ্গে পেয়েছি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অত্তুহা বাগচি মহাশয়াকে। তার কাছ থেকেই এই রহস্য ভেদ করব, এই সাফল্যের রহস্য কি। আজ শুনবেন অনুষ্ঠানটি প্রথম পর্ব। নমস্কার, অনেক অনেক স্বাগত আপনাকে।
1: নমস্কার।
0: আচ্ছা, এই যে সাফল্য, এবারে শ্রেয়সী অষ্টম স্থান

0: অধিকার করেছে। তো এই সম্পর্কে এবছরে যে সাফল্য সেই সম্পর্কে আপনি কি বলবেন, এবং আপনাদের এবছরের সার্বিক ফলাফলটাও যদি একটু বলেন।
1: এবছরে যেটা উচ্চ মাধ্যমিকে আমার 341 জন মেয়ে পরীক্ষা দিয়েছিল, 341 জনের মধ্যে 296 জন ফার্স্ট ডিভিশনে পাশ করেছে,
0: আচ্ছা,
1: 44 জন সেকেন্ড ডিভিশনে পাশ করেছে, আর একজন আমার অকৃতকার্য হয়েছিল। এটা হচ্ছে এবছরের আমার উচ্চ মাধ্যমিকের যে ফলাফল সেটা। আর মাধ্যমিকের যেটা ফলাফল সেটা হচ্ছে এবার আমার মোট পরীক্ষা দিয়েছিল 323 জন, তার মধ্যে 317 জন আমার হচ্ছে পাশ করেছে, 90% অ্যাবাভ পেয়েছে 13 জন, আর 80%-এর অ্যাবাভ পেয়েছিল 22 জন। হায়েস্ট পার্সেন্টেজ গেছিল 97%, এটা দার্জিলিং ডিস্ট্রিক্টে মেয়েদের মধ্যে ফার্স্ট হয়েছে, অল্পের জন্য স্টেট র্যাঙ্কিং এ ও ঢুকতে পারেনি।
0: আচ্ছা, তো শ্রেয়সীর ব্যাপারে আপনি কি বলবেন? ও ছোটবেলা থেকেই এখানে পড়ছে, এখানে 5 থেকে তো পড়ানো হয়।
1: হ্যাঁ, 5 থেকেই পড়ছে, খুবই মানে কষ্ট করে ওর মা বাবা ওকে এই পড়াশোনার যতটা সম্ভব ওকে গাইড করা সেটা করছে, সেজন্য স্কুলে ও অনেকটাই ডিপেন্ড করত। স্কুলে আমরা একটা আমাদের আমরা জানতাম, যদিও ওকে ছাড়াও আরো বেশ 5-6টি মেয়ে ছিল যাদের থেকেও আমরা মানে কনফার্ম ছিলাম না যে কে পালকটা আর যুক্ত করবে।
0: আচ্ছা,
1: তো সেই জায়গাটা শ্রেয়সী করতে পেরেছে, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের ব্যাপার।
0: আর পড়াশোনার পাশাপাশি ওর আর কি কি দিক আপনাদের নজর কেড়েছে, মানে ও ঠিক কেমন?
1: শ্রেয়সীর সবচেয়ে বড় গুণ হচ্ছে ও ভীষণ ওবিডিয়েন্ট এবং ভীষণ ভাবে কি বলবো মানে বড়দের প্রতি অসম্ভব একটা শ্রদ্ধাবোধ শ্রেয়সীর। এটা শ্রেয়সীর সাফল্যের একটা প্রধান চাবিকাঠি, মানে যে বড়দের প্রতি শ্রদ্ধাস্পদ হয় সে বাড়িতে যেমন মা বাবার প্রতি, স্কুলেও তেমনি টিচার্সদের প্রতি। ফলে কি হচ্ছে যে যা ওকে সাজছে শ্রেয়সী সেটাকে না একদম কোন দিক না দেখে সেটাকে একদম রপ্ত করতো, আয়ত্ত করতো। এটা শ্রেয়সীর হচ্ছে ভীষণ বড় গুণ। একদম ঔদ্ধত্য নামে শব্দটাই ওর ডিকশনারিতে নেই।
0: আচ্ছা, আর অন্য কিছু কোন রকম মানে দুষ্টুমি বা এমন কিছু ঘটনা যেটা আপনাদের আজও মন মানে এই যে 5 থেকে 12 ওরকম?
1: না, ওর মধ্যে এই দুষ্টুমি বা এই ধরনের কোন রকম যে একটা কোন সময় আমরা শাসন করলাম বা শাসন করার প্রয়োজন বোধ করলাম এরকম কিছুই আমরা কোনোদিন ওর থেকে
0: মানে গুড
1: পাইনি।
0: গার্ল আর কি যাকে বলে।
1: হ্যাঁ, একদম গুড গার্ল যাকে বলে, একদম কোনো সময় কোনো কমপ্লেন নেই ওর পড়াশোনা ও ওর জগৎ নিয়ে, এমনকি বন্ধু বান্ধবদেরও ওর এগেনস্টে কোনো কমপ্লেন নেই। মানে থাকে না ক্লাসের মধ্যে থাকলে পরে বন্ধু বান্ধবদের একটু মতের অমিল হওয়া বা কিছু, না, শ্রেয়সীর থেকে এরকম কোনো মানে শি ওয়াজ এ ভেরি ওয়েল বিহেভড গার্ল।
0: আচ্ছা, তো বেশ, তো ও স্কুলের উপরেই বেশি ডিপেন্ড করতো এবং আজকে ওর সাফল্যের শিরোপায় পৌঁছেছে। এই জন্য আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই, আপনাদেরও এটা প্রাপ্য। তো এটা তো আজকের সাফল্য না, মানে আজকেই শুধু যে সাফল্য পেয়েছে আপনাদের বিদ্যালয় তা তো না, তো এ তো প্রবাহমান হয়ে চলেছে দীর্ঘ 75 বছরের ইতিহাসে। এই যে প্রবাহমান ইতিহাস বা আপনাদের বিদ্যালয়টি কবে প্রতিষ্ঠিত হলো, কে করলো, একটু যদি বিদ্যালয় সম্পর্কে কিছু বলেন আর কি।
1: হ্যাঁ হ্যাঁ, আমাদের বিদ্যালয়ে প্রথমে একদমই ছোট মানে আমাদের নিভা দিদিমণি উনি বিদ্যালয়টা তখন মানে আমাদের এখানে হাসমিচক বলে যে জায়গাটা আছে আমাদের এই রোড স্টেশন মোড়, সেখানে একটা ছোট্ট চালা ঘরে একটি মাত্র মেয়েকে নিয়ে একটা সেট আপ স্কুল যেগুলো হয় না, এটা অর্গানাইজড স্কুলের মতন ওরকম একটা হয়েছিল। তারপরে 1946 সাল থেকে শুরু হয়েছিল, তারপরে 48 সালে আমরা আমাদের বিদ্যালয় DI এর অনুমতি পাই, প্রথম রেকগনিশন পাই। তো সে তখন নিভা দিদিমণি ছিলেন, তিনি মানে আমাদের স্কুলে একটা আমি ওনার লেখা কবিতা আমি ফটো ফ্রেম করে বাঁধিয়ে রেখেছি, সেখানে নিভা দি লিখেছেন কবিতাটার মধ্যে এমনও লেখা আছে যে যেদিন DI ভিজিট হবে সেদিন ওনারা যে কজন ছিলেন 4 জন ছিলেন, তো তারা মিলে সেই কেউ কণিকা দিয়ে নিভা দিয়ে এনারা মিলে ঝাড় দিয়েছেন, বেঞ্চ পরিষ্কার করেছেন, মানে কেউই ছিল না, তারাই ছিলেন টিচার, তারাই ছিলেন গ্রুপ সি, তারাই ছিলেন গ্রুপ ডি, কয়েকটা মাত্র মেয়েকে

0: বিদ্যালয়ের পথ চলা শুরু। তারপরে আমাদের বিদ্যালয়ে আসেন প্রধান শিক্ষিকা হিসেবে অমিয়া বর্জি, অমিয়া সেনগুপ্তা। উনি প্রচন্ড রাশভারী একজন মহিলা ছিলেন, অত্যন্ত উচ্চ শিক্ষিত। আমি প্রমাণ পাইনি, কিন্তু আমি শুনেছি উনি বিদেশ থেকে অক্সফোর্ড থেকে পড়াশোনা করে এসেছিলেন। সেজন্য ওনার মধ্যে একটা অদ্ভুত তেজস্বিতা ছিল, মানে সমস্ত দিদিরা, হ্যাঁ, ব্যক্তিত্ব অসম্ভব একটা, কি বলবো,
1: মানে নারী যাকে বলে
0: একদম তেজস্বী নারী, একজন সেলফ কনফিডেন্ট, মানে কনফিডেন্সটা না ওনার, মানে পুরো মানে ওনার ভঙ্গিমাতে, ওনার চালচলনে, ওনার বডি ল্যাঙ্গুয়েজে একদম প্রকাশিত ছিল। এবং সেই কারণে আমি নিজে যেমন ব্যক্তিগতভাবে এই বিদ্যালয়ের ছাত্রী, 71 সালে ঢুকেছি, 83 সালে বেরিয়েছি। আমি 71 থেকে 76 সাল পর্যন্ত বর্ধিকে পেয়েছি, বর্ধির ছাত্র।
1: মানে আপনি এই বিদ্যালয়েরই ছাত্রী?
0: আমি এই বিদ্যালয়েরই ছাত্রী।
1: বাহ, তো এই যে পড়ে আপনি বিদ্যালয়ের ছাত্রী এবং এখন প্রধান শিক্ষিকার দায়িত্বভার পালন করছেন, এই অনুভূতিটা একটু বলুন। মানে এটা তো একটা অসাধারণ, মানে আপনি যে সেই সময় মানে কি অনেক কিছু খামতি ছিল এবং অনেক কিছু পেয়েছেন, এখন আবার অনেক কিছু খামতি আছে, আবার এখন অনেক কিছু পাচ্ছেন, মানে তখন যেগুলো খামতি ছিল এখন পাচ্ছেন, আবার যখন যেগুলো পেয়েছিলেন এখন যেগুলো অত খামতি, তো সেটা একটু আপনি তো বলতে পারবেন, কারণ আপনি এই বিদ্যালয়ের ছাত্রী।
0: একদম একদম, মানে ভীষণ যথাযথ কথা বলেছেন আপনি। আমার মধ্যে, আমাদের তৎকালীন সময়, মানে 71 থেকে 83, আমার মনে সত্যিকারের কোনো খামতির জায়গা আসে না। কেন বলছি, কারণ তখন আমরা এত সাইন্টিফিক মিডিয়াতে এক্সপোজ ছিলাম না। আমাদের যেটা অভাব এখনকার সঙ্গে যদি আমি তুলনা করি, তাহলে বলতে গেলে আমাদের সময় স্মার্ট বোর্ড ছিল না, আমাদের সময় গুগল ছিল না, আমাদের সময় এই ব্যাপারগুলো ছিল না। কিন্তু যা ছিল, স্মার্ট বোর্ড ছিল না, কিন্তু ব্ল্যাক বোর্ড, ডাস্টার চক ছিল, আমাদের সময় গুগল ছিল না, কিন্তু ম্যাপ বই ছিল, আমাদের সময় সাইন্টিফিক অ্যাপারেটাস আজকালকার মতন এত উন্নত হয়তো ছিল না, কিন্তু তখনকার মতন যথেষ্ট, যেটা উন্নত ছিল তখন, যেটা আমাদের ছিল হাতের কাছে, যেটা উপলব্ধ ছিল সেটা আমরা পেয়েছি। সেই অভাব কোনোদিন আমরা তখন কোনো কিছুর, কোনোদিন কোনো পড়াশোনা কোনো করতে গেলে এটার অভাব না বিদ্যালয় না বাড়িতে, আমরা কোনোদিন, আমি বিদ্যালয়ের কথাই বলবো এখন যখন বিদ্যালয় নিয়ে আলোচনা করছি, বিদ্যালয়ে আমরা কোনোদিন এগুলোর কোনো অভাব করিনি। কিন্তু যেটা এখন অভাব আছে, যেটা আমাদের সময় ছিল না একেবারে, সেটা হচ্ছে ক্লাসরুম টিচিংটা ছিল অত্যন্ত রিচ, সাংঘাতিক রকমের রিচ ছিল তখনকার ক্লাসরুম টিচিং। দিদিমণিরা এসে পড়াতেন, পড়াতেন না শব্দগুলো দিয়ে ছবি আঁকতেন, আমি সত্যি
1: দাঁড়িয়ে
0: আজও সেটা রহস্য যে ওনারা বই পড়াতেন, অক্ষরগুলো বলতেন না, অক্ষরগুলো দিয়ে ছবি আঁকতেন, সেই চ্যাপ্টারটাকে বুনন করতেন। তো আজকাল আমরা অনেক কিছু পাচ্ছি, কিন্তু কোথায় যেন গিয়ে আমাদের মধ্যে সেই যে দায়বদ্ধতা, সেই যে সিনসিয়ারিটি, সেই যে আমি আমার যারা পরবর্তী প্রজন্ম তাদেরকে ভালো করব, এই যে একটা আবেগ, এই আবেগটা বরং আজকাল অনেকটা
1: আন্তরিকতাটা কমে গেছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের সময় যেটা আমরাও যখন পড়াশোনা করেছি, দিদিমণিদেরকে আমরা সেই আমাদের মা যেন, এবং তারাও আমাদেরকে সন্তান স্নেহেই যেন লালন পালন করছে, তাদের কাছে পৌঁছে গেলে মানে বাড়িতে থাকাও যেরকম সেফটি, ওনাদের কাছে থাকাটাও ততটাই সেফটি, ততটাই আমরা স্বচ্ছন্দ কাছে থাকলে, এবং স্বচ্ছন্দ এবং মানে সবচেয়ে বিপদমুক্ত একটা আশ্রয়, নিরাপদ এরকম হয়ে যায় যেত আর কি তখন।
0: তো অভিভাবক, আমাদের যারা অভিভাবক অভিভাবিকারা ছিলেন, তারাও 100% তাদের হাতে তাদের আপনার থেকে ভালো কেউ বুঝবে না, আপনি ওকে বোঝান, বকুন, শাসন করুন, আদর করুন, আপনার যেমন ভাবে ইচ্ছা, শুধু আপনি ওকে একটু মানুষ করে দিন। এই যে একটু সারেন্ডার ছিল গার্জেনদের, এই সারেন্ডারটা এখন নেই। সেটা কিছুটা সরকারি নীতি যেমন আছে, কিছুটা আমাদের ভুল আমি বলবো।

0: আমাদেরকে আবার
1: আদরও
0: দেখে
1: করতেন,
0: নিয়ে আদর করে দিতেন।
1: আদরও
0: এই
1: করতেন।
0: যে
1: হ্যাঁ,
0: একটা ব্যালেন্সিং, এই যে একটা ভারসাম্য রক্ষা
1: সেই
0: বকুনি এবং আদরের
1: মানে
0: মধ্যে,
1: সেই শাসন করা তারই সাহায্যে সোহাগ করে সে।
0: সোহাগ করে যে এই জিনিসটা আপনি মনে করে দেখুন, আপনার জীবনেও নিশ্চয়ই একই অভিজ্ঞতা,
1: একদম
0: যেমন
1: একদম, আপনি
0: যেমন
1: যেমনটি
0: বকুনি
1: বলছেন
0: খিচ্ছেন।
1: তেমনটি। হ্যাঁ, আপনি যে বলছিলেন যে ক্লাসরুমে তখন আপনাদের সময় যেটা ছিল রহস্য, আপনাদের বিদ্যালয়ে প্রথম মানে র্যাঙ্কিং, মানে
0: হ্যাঁ,
1: মাধ্যমিকে উচ্চ
0: ওটা
1: মাধ্যমিকে প্রথম সাফল্যের শিরোপায় কবে পৌঁছেছিল, মানে সফলতা?
0: 1990, উনিশশো
1: নব্বই
0: নব্বই আমারই পাড়ার মেয়ে
1: হ্যাঁ হ্যাঁ
0: রক্তিমা চক্রবর্তী, এখন ডাক্তার, দিল্লিতে থাকে।
1: আচ্ছা,
0: আমারই পাড়ার মেয়ে, আমার বাড়ির থেকে মোটামুটি 3-4টা বাড়ি পরে
1: মানে
0: ওদের
1: আপনি
0: বাড়ি
1: তখন
0: ছিল।
1: হেডমিস্ট্রেস ছিলেন?
0: না না না না না, আমি তো 83 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছি, ও আমার থেকে 7 বছরের ছোট, 99 সালে ও পাশ করেছে
1: আচ্ছা, ওকে মাধ্যমিকে, মাধ্যমিকে ফার্স্ট
0: উচ্চ মাধ্যমিকে।
1: উচ্চ,
0: উচ্চ মাধ্যমিকে ও 20 র‍্যাঙ্ক করেছিল
1: ও আচ্ছা আচ্ছা,
0: পশ্চিমবঙ্গে।
1: পশ্চিমবঙ্গ।
0: তারপরে তারপরে সায়ন্তনী দাস 1996-তে
1: আচ্ছা
0: 12th র‍্যাঙ্ক করলো
1: আচ্ছা,
0: ইসেতে মাধ্যমিকে। তারপরে বর্ণা সাহা বলে একটি মেয়ে, সে
1: হ্যাঁ হ্যাঁ
0: 98 সালে মাধ্যমিকে সে 7th হয়েছিল,
1: হ্যাঁ হ্যাঁ
0: আর মেয়েদের মধ্যে ফার্স্ট। আর উচ্চ মাধ্যমিকে 2000 সালে সে 2nd হয়েছিল, মানে দ্বিতীয়,
1: হ্যাঁ হ্যাঁ
0: মেয়েদের মধ্যে তো অবশ্যই ফার্স্ট।
1: হ্যাঁ হ্যাঁ
0: বর্ণা ও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোতেই ও মুকুটে পালক যুক্ত করেছে। তার মাঝখানে 1998 সালে উচ্চ মাধ্যমিকে সায়ন্তনী দাস ও ওয়েস্ট বেঙ্গলে 3rd হয়েছিল। তারপরে আমাদের 2002 সালে উচ্চ মাধ্যমিকে 2nd হয়েছিল পরমা দত্ত। তারপরে 2014 সালে হয়েছিল দেবপ্রিয়া গুল। তারপরে 2020 সালে আমি জয়েন করি, 2021 সালে 7th র‍্যাঙ্ক করলো মাধ্যমিকে রিঙ্কিনী ঘটক। উচ্চ মাধ্যমিকে 10th র‍্যাঙ্ক করেছিল একটি মেয়ে, এই মুহূর্তে আমি নামটা মনে করতে পারছি না।
1: আচ্ছা, আপনার তো সব
0: তারপরে ওটা
1: মুখস্থ।
0: 2021, 2022-এ আমরা, আমাদের কোনো র্যাঙ্কিং হয়নি মনে করে দেখুন, কোভিড পিরিয়ডে
1: হ্যাঁ
0: কোনো
1: হ্যাঁ
0: রকম র্যাঙ্ক বেরোয়নি। 2023-এ রিঙ্কিনী ঘটক মেয়েদের মধ্যে দার্জিলিং জেলায় প্রথম, এবং একদম 100% ব্লাইন্ড ছিল হচ্ছে রেনেসা দাস। সে যাদবপুর ইউনিভার্সিটিতে হিস্ট্রি নিয়ে ভর্তি হলো, কিন্তু এত ওখানের পরিবেশের সঙ্গে ও খাপ খাইয়ে নিতে পারলো না, এত ব্রিলিয়ান্ট মেয়েটা, ও ওখানে সুইসাইড করলো, খুব দুঃখের
1: আচ্ছা
0: সঙ্গে জানাচ্ছি। তো রেনেসা সে হয়েছিল 2nd। তারপরে এটা গেল 2023। 2024-এ সিরিন আলম উচ্চ মাধ্যমিকে 7th র‍্যাঙ্ক করেছিল 2024-এ। 2025-এ কেউ করেনি। 2026-এ দেবাদৃতা দত্ত, ও মেয়েদের মধ্যে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, আর শিশির হচ্ছে 10th হয়েছে উচ্চ মাধ্যমিকে। 2026 পর্যন্ত মোটামুটি একটা
1: আচ্ছা, বেশ। তো এই যে একটা সাফল্যের চাবিকাঠি, এর রহস্যটা আপনি ভেদ করুন, যে এই যে প্রবাহমান ঐতিহ্য, ঐতিহ্যকে প্রবাহমান করে রেখেছেন আপনারা, তো আপনি কি মানে এখানে হেডমিস্ট্রেস হিসেবেই জয়েন করেছেন, নাকি আগে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে
0: না,
1: যান?
0: আমি এখানে 2020 সালে হেডমিস্ট্রেস হিসেবেই জয়েন করেছি।
1: আর
0: আমি এর
1: তার
0: আগে
1: আগে?
0: এর আগে আমি হেডমিস্ট্রেস হয়েছিলাম উত্তর দিনাজপুরে,
1: ও
0: 2014 সাল থেকে ওখানে হেডমিস্ট্রেস ছিলাম।
1: আচ্ছা আচ্ছা, তো তারপরে এখানে আপনি আসেন, তো সেই জায়গা থেকে এই যে সাফল্যের চাবিকাঠিটি, এটি আপনি রহস্যটি ভেদ করুন। এই
0: এটা
1: রহস্য ভেদের জন্যই আজ আপনার সঙ্গে আমরা কথোপকথনে বসেছি।
0: এটা অবশ্যই এই ক্রেডিটটা যায় টিচারদের,
1: হুম হুম
0: যারা ক্লাসরুম টিচিং করছেন
1: হ্যাঁ হ্যাঁ
0: এবং তারা ঐকান্তিক ভাবে মেয়েদের পড়াচ্ছেন।
1: হুম হুম
0: হ্যাঁ, এবং
1: মানে
0: যদিও
1: আপনারা
0: এখন
1: কি কি টেকনিক অ্যাপ্লাই করেন যার জন্য এই যে?
0: আমরা মেয়েদেরকে মেইনলি যেটা বলি সেটা হচ্ছে, তোমরা টেক্সট বই যেটা আছে
1: আচ্ছা
0: সেটাকে প্রথম থরোলি বুঝে বুঝে পড়ো,
1: আচ্ছা
0: বুঝে বুঝে প্রত্যেকটা শব্দ। আজকে যেমন আমি ক্লাস 10-এ যখন আমি পড়াচ্ছি,
1: হ্যাঁ হ্যাঁ
0: তখন আমি ওদেরকে নাটশেলে জিওগ্রাফি একটা চ্যাপ্টারকে বুঝাচ্ছি।
1: ও,
0: যখন বুঝাই,
1: আপনি ভূগোলের শিক্ষিকা?
0: আমি ভূগোলের শিক্ষিকা,
1: বেশ,
0: তো আমি
1: তারপরে?
0: নাটশেলেও নাটশেলে ওদেরকে বুঝাচ্ছি।
1: হ্যাঁ হ্যাঁ
0: যখন বুঝাচ্ছি তখন ওদেরকে বললাম যে তুমি বলো যে তোমাদেরকে, সরি ক্লাস 10 না, ক্লাস 9-এ আমি পড়াচ্ছিলাম,
1: হুম
0: ক্লাস 9-এ আমাদের সিলেবাসে আছে ক্রম।

0: আছে, তো আমাদের তো সেকেন্ড সেমিস্টারই হলো, এবার অ্যানুয়াল পরীক্ষার সিলেবাস শুরু হলো। তো আমি বললাম তোমাদের ক্রপস আছে, তো ক্রপস এর মধ্যে তোমরা কিভাবে পড়বে, আগে হচ্ছে টেকনিকটা বোঝো, তুমি কিভাবে পড়বে। একটা শস্য উৎপাদন করতে গেলে তার কিছু প্রাকৃতিক রিকোয়ারমেন্ট আছে আর কিছু অর্থনৈতিক রিকোয়ারমেন্ট আছে। তো প্রাকৃতিক রিকোয়ারমেন্ট কি কি, বৃষ্টিপাত, উত্তাপ, মৃত্তিকা, তারপরে হচ্ছে তোমার জলের দরকার কিনা, মৃত্তিকার ভূমির ঢাল, এই ধরনের কিছু আছে, আবার আরো অনেক পয়েন্ট আছে। তারপর অর্থনীতির মধ্যে তোমার আছে শ্রমিক আছে, যোগাযোগ ব্যবস্থা আছে, তারপরে তোমার বাজার আছে মানে চাহিদা, তারপর ব্যাংকিং সুবিধা, এইগুলো না বিভিন্ন রকমের তোমার অর্থনৈতিক সুবিধার মধ্যে আছে, অর্থনৈতিক রিকোয়ারমেন্ট প্রয়োজনের মধ্যে আছে। তো এটা হচ্ছে তোমার কি পয়েন্ট, এবারে কি পয়েন্টটাকে ধরে তুমি এবার ধান ধান তুমি কি করে চাষ করবে, তোমার ধান চাষের জন্য কি দরকার। তোমরা দেখেছো রাস্তা দিয়ে যেতে যেতে যে তোমরা এইভাবে আটি বেঁধে রাখে, কেন আটি বেঁধে রাখে, কারণ এখন তোমাদের আগে ছিল এক্সটেন্সিভ ফার্মিং, তোমাদের এখন তোমরা কি হচ্ছে, এখন পরিবারগুলো ছোট হতে হতে হতে হতে কি হয়ে গেছে, এখন সমস্ত আগে ছিল 91টি পরিবার, এখন সমস্ত সিঙ্গল, মানে মা বাবা সন্তান একজন সন্তান, বলে কি হচ্ছে জমিটা সেই যে ঠাকুরদা তার দাদা, এই যে জমি বিশাল বড় বড় বিঘাকে বিঘা জমি নিয়ে একটা পরিবারের ছিল, সেগুলো ছোট হতে হতে হতে এখন সব ক্ষুদ্র চাষি হয়ে গেছে। ফলে কি হচ্ছে, তারা জমির ওপর তাদের ইন্টেন্সলি কাজ করতে, ইন্টেন্সিভ ফার্মিং, তো তার জন্য তারা কি করে, তারা একটা জমিতে বীজ বপন করে, সেখান থেকে চারা গাছ উৎপাদিত, আবার সেই চারা গাছটাকে তারা সাইন্টিফিক ওয়েতে ট্রান্সপ্লান্ট করে, কেন যাতে ওদের একটা বীজও নষ্ট না হয়, প্রত্যেকটা বীজের থেকে যে গাছ বেরোবে তার থেকে যেন ভালো ফলন পায়, তার জন্য প্রত্যেকটা গাছের তারা যত্ন নেয়।
1: আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। আজকে আমরা কথা বলে নিলাম শিলিগুড়ি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা অত্তুহা বাগচি মহাশয়ার সঙ্গে, অনেক অজানা তথ্য তিনি আমাদের সামনে তুলে ধরলেন। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। আজ শুনলেন অনুষ্ঠানটি প্রথম পর্ব। আবারও কোনো দিন আবারও কোনো বিশেষ কোনো নিবেদন নিয়ে আমি সৌমিতা আর্থ হাজির হয়ে যাব। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ির বিশেষ নিবেদন। নমস্কার, শুভরাত্রি।
2: এতক্ষণ শুনলেন শিলিগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অত্তুহা বাগচির সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন সৌমিতা আট্টো। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR অ্যাপে।
3: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
4: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
3: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
4: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
3: डायल कीजिए 870-001-4242।
4: नंबर एक बार फिर नोट करें 870-001-4242।
3: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
4: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
3: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
4: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
3: डायल कीजिए 870-001-4242।
4: नंबर एक बार फिर नोट करें 870-001-4242।
2: আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে নেপালি সংবাদ, এবং তারপরে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ 13,041 কোটি টাকা মূল্যের 4টি রেল প্রকল্প ও 1টি সড়ক প্রকল্পের অনুমোদন দিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি এখন বিশ্বজুড়ে স্বীকৃত এবং বৃদ্ধির হার 6-8% হারে। কলকাতার নিউ মার্কেটে মির্জা গালিব স্ট্রিটে একটি হোটেলে আগুন লেগে বাংলাদেশের 5 নাগরিক সহ 9 জনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। কলম্বিয়ায় 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 312। ভারত শ্রীলঙ্কাকে প্রথম টেস্টে 165 রানে পরাজিত করার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পশ্চিমবঙ্গের খড়গপুর থেকে ওড়িশার ভদ্রক পর্যন্ত 4র্থ রেললাইনের কাজে অনুমোদন দিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কথা জানান। তিনি বলেন, মন্ত্রিসভা মোট 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, এর মধ্যে রেলের 4টি এবং 1টি সড়ক প্রকল্প। এই প্রকল্পগুলির জন্য 13,041 কোটি টাকার অনুমোদন করা হয়েছে। শ্রী বৈষ্ণব আরও বলেন, পশ্চিমবঙ্গ, ওড়িশা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের 8টি জেলায় রেলের 4টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পের আওতায় পড়বে। এর মধ্যে আছে ভদ্রক হরিদাসপুর 4র্থ রেললাইন, গুম্বিদিপুড্ডি গুড্ডুর 3র্থ ও 4র্থ রেললাইন এবং কটক পারাদ্বীপ 3র্থ ও 4র্থ রেললাইন। এর ফলে রেলের নেটওয়ার্কে আরও 410 কিলোমিটার অন্তর্ভুক্ত হবে। 2030-31 সালের মধ্যে এসব প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে। এই জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে 9,450 কোটি টাকা।
1: 5 বহুত বড়ে ফেসলে লিয়ে পেলে 4 প্রজেক্টস হ্যাঁ জো কি রেলওয়ে কে হ্যাঁ আর 5ওয়া প্রজেক্ট হাইওয়ে কা হ্যায়। পেলে 4 প্রজেক্ট মে জো হাওড়া সে চেন্নাই কি রুট হ্যায়, মেন লাইন হ্যায়, ইস মেন লাইন কে কোয়াড্রুপলিং কে ডিসিশনস হ্যায়, আর এক হ্যায় কটক সে প্যারাদ্বীপ রেলওয়ে লাইন কা কোয়াড্রুপলিং কা, 3rd এন্ড 4th লাইন। আর 5ওয়া প্রজেক্ট হ্যায় মুজফরপুর সে সীতামঢ়ি হতে হুয়ে সোনবরসাইক তক, ইয়ে 4 লেন হাইওয়ে বনানে কা, টোটাল 13,041 করোড় রুপিস কে প্রজেক্টস আজ ক্যাবিনেট নে অ্যাপ্রুভ কিয়ে।
0: মন্ত্রিসভা বিহারে 22 নম্বর জাতীয় সড়কের মুজাফফরপুর সীতামারী সানবর্ষা শাখা 4 লেন করার বিষয়টি অনুমোদন করেছে। এজন্য 82.5 কিলোমিটার দীর্ঘ প্রকল্পের জন্য 3,590 কোটি টাকা খরচ ধার্য করা হয়েছে। শ্রী বৈষ্ণব জানান, কেন্দ্রীয় মন্ত্রিসভা বিহারের NH-22 এর মুজাফফরপুর সীতামারী সোনবর্ষা অংশকে 4 লেনের মানে উন্নীত করার অনুমোদন দিয়েছে। তিনি বলেন, 82.57 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে খরচ হবে 3,590 কোটি টাকারও বেশি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি এখন বিশ্বজুড়ে স্বীকৃত এবং বৃদ্ধির হার 6-8% হারে। তিনি জানান, এই বৃদ্ধির পিছনে 4টি মূল স্তম্ভ কাজ করছে: সামাজিক, ডিজিটাল ও পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ এবং উৎপাদন খাতের একটি বিশেষ গুরুত্ব। আজ নতুন দিল্লিতে আয়োজিত উত্তরপ্রদেশ জাপান বিনিয়োগ সম্মেলন 2026-এ ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কারি বলেছেন যে ব্যয় সাশ্রয়ী মনোভাব বজায় রেখে উন্নত মানের পরিকাঠামো প্রদান করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি জোর দিয়ে বলেন যে পরিকাঠামো উন্নয়নের মানের ক্ষেত্রে কোনোভাবে আপোষ করা যাবে না। নতুন দিল্লিতে আয়োজিত টানেলস অ্যান্ড ব্রিজেস কনফারেন্স 2026-এর 4র্থ পর্বের ভাষণ দেওয়ার সময় আজ তিনি একথা বলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে প্রযুক্তি, সংবাদমাধ্যম, অর্থনীতি এবং জননীতির জগৎ দ্রুত পরিবর্তিত হচ্ছে।

নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের প্রশিক্ষণরত আধিকারিকেরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। এ উপলক্ষে তিনি আধিকারিকদের সিদ্ধান্ত গ্রহণে বিচক্ষণ, আচরণে সহানুভূতিশীল এবং সততা রক্ষায় অবিচল থাকার পরামর্শ দেন। রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন যে তাদের উপর অর্পিত ক্ষমতার সঙ্গে সুষ্ঠু ন্যায় বিচারবোধ, বিনয় ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা করার এক গভীর দায়িত্ব জড়িয়ে রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতার নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের বিষয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল দমকলের ডিজির কাছে রিপোর্ট চেয়েছেন। অগ্নি নিরোধক ব্যবস্থা সঠিকভাবে ছিল কিনা, হোটেল সম্পর্কিত অন্যান্য অনুমতিপত্রও ছিল কিনা, এ ধরনের একাধিক প্রশ্ন সম্বলিত রিপোর্ট মুখ্য সচিব চেয়েছেন বলে নবান্ন সূত্রের খবর। এই ঘটনায় দমকলের তরফে এফআইআর করা হবে বলেও দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী জানিয়েছেন। ঘটনায় এখনও পর্যন্ত 80 জনকে নিরাপদে হোটেল থেকে বার করাই আনা সম্ভব হয়েছে। এই ঘটনায় যে 9 জন মারা গিয়েছেন তার মধ্যে 2 জন মহিলা ও একটি শিশু রয়েছেন বলে মন্ত্রী জানান। এদের 5 জন বাংলাদেশের নাগরিক বলে বাংলাদেশের হাইকমিশনের সূত্রে জানা গেছে। অন্যদিকে নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন লেগে 9 জনের মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে কলকাতা পুলিশ। 7 সদস্যের সিটের নেতৃত্বে আছেন ডিসি ডিডি স্পর্শ নীলাঙ্গিনী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ তার একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। এছাড়াও সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পেরও তিনি সূচনা করবেন। শুক্রবার 21 আগস্ট শিলিগুড়ির কাওয়াখালীতে নতুন ফৌজদারি আইন বিষয়ে 5 দিনে একটি বিশেষ ন্যায়সংহিতা প্রদর্শনের উদ্বোধন করবেন শ্রী শাহ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকতে পারেন। অনুষ্ঠানে বাংলায় ও হিন্দিতে আইনি সচেতনতা বিষয়ক নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা রয়েছে। দেশে 3টি পুরনো ফৌজদারি আইন পরিবর্তন করে 2024 সালের 1 জুলাই যে নতুন ও আধুনিক 3টি আইন চালু হয়েছে তার বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে প্রদর্শনীর আয়োজন। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি সীমান্ত লাগোয়া জেলাগুলিতে নগদ অর্থের অবৈধ লেনদেন রুখতে জেলাশাসকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকেও বসবেন। এছাড়া ভারতীয় ন্যায়সংহিতার বাস্তবায়নে বিশেষ পর্যালোচনা সভায় অংশগ্রহণ করার কথা রয়েছে তার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 4র্থ ভারত সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে যোগ দিতে আজ সিঙ্গাপুর যাচ্ছেন। তার সঙ্গে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তিমন্ত্রী জিতিন প্রসাদ বৈঠকে যোগ দিতে যাচ্ছেন। 2022 সালে শুরু হওয়া দুদেশের মন্ত্রী পর্যায়ের এই বার্ষিক বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে আলোচনা হয়ে থাকে। উন্নত পর্যায়ের উৎপাদন, যোগাযোগ, ডিজিটাল পরিকাঠামো, ওষুধপত্র, দক্ষতা বৃদ্ধি এবং সুস্থায়ী উন্নয়ন বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে এবারে বৈঠকে আলোচনা হবে। কলম্বিয়ায় 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 312, এছাড়াও 4611 জন আহত হয়েছেন এবং 290 জন এখনও নিখোঁজ। সেদেশের সরকার জানিয়েছে প্রায় 277টি বাড়ি ধসে পড়েছে এবং প্রায় 30,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে দেশীয় আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো তৎপরতা চালিয়ে যাচ্ছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলান্দো দে লা এম্প্রিয়ালা সেদেশে অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এদিকে কলম্বিয়ার বিদেশ মন্ত্রক জানিয়েছে যে ইতিমধ্যেই সেদেশে 220 টনেরও বেশি মানবিক সহায়তা সামগ্রী পৌঁছেছে এবং জরুরি উদ্ধার ও সহায়তা কার্যক্রমের সহায়তার জন্য 144 জন আন্তর্জাতিক বিশেষজ্ঞ সেখানে উপস্থিত হয়েছেন। ভারতও কলম্বিয়ার পাশে এসে দাঁড়িয়েছে এবং 20 মেট্রিক টন ত্রাণ সামগ্রীর প্রথম চালান পাঠিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এই সংকটময় মুহূর্তে কলম্বিয়ার জনগণের প্রতি ভারতের পাশে থাকার বার্তা প্রকাশ করেছেন। গত সপ্তাহে কলম্বিয়ায় পশ্চিমাঞ্চলে ভূমিকম্প আঘাত আনে। এর উৎপত্তিস্থল ছিল সান হোসে দেল পালমারের কাছে ভূপৃষ্ঠ থেকে প্রায় 96 কিলোমিটার।

0: গভীরে। ভারত শ্রীলঙ্কাকে প্রথম টেস্টে 165 রানে পরাজিত করার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পঞ্চম তালিকায় পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। তবে পয়েন্ট শতাংশের উন্নতি হয়েছে 48.15 থেকে তা বেড়ে হয়েছে 53.33। 10 ম্যাচের মধ্যে 5টিতেই জিতেছে তারা, 4টিতে হেরেছে এবং 1টিতে ড। ভারতের পয়েন্ট 64। শেষ করবার আগে খবরের বিশেষ সূচাংশ আরেকবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ 13,041 কোটি টাকা মূল্যের 4টি রেল প্রকল্প একটি সড়ক প্রকল্পের অনুমোদন দিয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি এখন বিশ্বজুড়ে স্বীকৃত এবং বৃদ্ধির হার 6-8% হারে। খবর শেষ হলো, এরপরে স্থানীয় সংবাদ 7:50।
1: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
3: বদলেছে দেশের পুরনো 3টি ফৌজদারি আইন, দণ্ড থেকে ন্যায়ের পথে এগিয়েছে বিচার ব্যবস্থা। ইন্ডিয়ান পিনাল কোড বদলে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। কোড অফ ক্রিমিনাল প্রসিজার পরিবর্তিত হয়ে এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এখন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। দ্রুত, বিজ্ঞানসম্মত, স্বচ্ছ ও মানবিক বিচার ব্যবস্থার লক্ষ্যে এক ঐতিহাসিক পরিবর্তন। আসুন এই পরিবর্তন নিজের চোখে দেখুন ন্যায় সংহিতা প্রদর্শনীতে 21-26 অগস্ট শিলিগুড়ির কাওয়াখালি গ্রাউন্ডে। শুভ উদ্বোধন 21 অগস্ট। উদ্বোধন করবেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আধুনিক ভারত, আধুনিক আইন, ন্যায়ের পথে সবার সাথে। আপনি আপনার শরীরে HIV আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের ICTC-তে।
4: জেনে রাখুন, শুধুমাত্র HIV সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, HIV সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে HIV সংক্রমণ হতে পারে।
3: সুতরাং HIV প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
4: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
3: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
4: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
5: আকাশবাণী শিলিগুড়ি। এবারে আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। রাত 8টায় শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা। 8:30 জগন্ময় মিত্রের কণ্ঠে আধুনিক গান। গজল শুনবেন রাত 9:15 শিল্পী পঙ্কজ উদাস। 9:30 অনুষ্ঠান বিজ্ঞান ঘরে ও বাইরে। রাত 10:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এবং রাত 10:30 সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। এবারে বিবিধ ভারতী 101.4 MHz FM প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সূচি। রাত 8টায় হাওয়া মহল, চিত্রলোক 8:15। 9টায় শুনবেন আপকে লিয়ে, 9:30 আজকে ফানকার, 10টায় ছায়াকিত এবং 10:30 ঢালতি যায় রাত। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজ এবং বিবিধ ভারতী 101.4 MHz FM প্রচার তরঙ্গের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR অ্যাপে। কিছুক্ষণ পরেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। কলকাতার নিউ মার্কেটের কাছে হোটেলে অগ্নিকাণ্ডে নজনের মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে কলকাতা পুলিশ। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশের বাসিন্দা। কেন্দ্রীয় মন্ত্রিসভা খড়গপুর থেকে ওড়িশার ভদ্রক পর্যন্ত চতুর্থ রেল লাইনের কাজ অনুমোদন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে আগামীকাল রাজ্যে আসছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পশ্চিমবঙ্গে আরও 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে। জনগণনায় নিযুক্ত শিক্ষকরা অন ডিউটি হিসেবে বিবেচিত হবেন। স্কুল শিক্ষা দপ্তর আগের নির্দেশিকা প্রত্যাহার করে আজ নতুন নির্দেশিকা জারি করেছে। 2024 সালের রাজ্য পুলিশ কনস্টেবল নিয়োগের ফলাফল প্রকাশের উপর আপাতত স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। যুব ভারতীদের ডুরান্ড কাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে ইস্টবেঙ্গল আজ এসসি দিল্লির মুখোমুখি হয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন লেগে নজনের মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে কলকাতা পুলিশ। 7 সদস্যের সিটের নেতৃত্বে আছেন ডিসি ডিডি স্পর্শ নীলাঙ্গি। কলকাতা পুরসভাও বিশেষ তদন্ত দল গঠন করেছে। পুরসভার কমিশনার তথা প্রশাসক স্মিতা পান্ডে আজ একথা জানান।
1: পুরোটা যৌথ টিম হয়েছে, যে টিমটা আগে আমরা একবার করেছিলাম, এবার আবার সেই তাদেরকেই দিয়ে করাবো, সো দ্যাট এটা ওদের অভ্যাসের মধ্যেই চলে আসবে। আমরা সিএসসি থেকে, কেএমডিএ থেকে এবং ফায়ার থেকে আগেও নমিনেশন পেয়ে গেছি, তাদেরকেই দিয়ে আমরা দিস টাইম নো, তারা কিন্তু ইলেকট্রিক্যাল ফায়ারিং এইসবগুলো দেখতো বাজারের মধ্যে, এবার আমরা কিন্তু লাইসেন্স ডিপার্টমেন্টকে এই টিমের সঙ্গে যোগ করি।
0: এই মর্মান্তিক ঘটনায় যে নজন মারা গিয়েছেন তার মধ্যে দুজন মহিলা এবং একটি শিশু রয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে পাঁচজন বাংলাদেশের নাগরিক বলে সেলসিয়ার হাইকমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে অগ্নিকাণ্ডের বিষয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল দমকলের ডিজির কাছে রিপোর্ট চেয়েছেন। অগ্নি নির্বাপন ব্যবস্থা সঠিকভাবে ছিল কিনা বা হোটেল সম্পর্কিত অন্যান্য অনুমতি ছিল কিনা, এই ধরনের একাধিক বিষয়ে রিপোর্ট মুখ্য সচিব চেয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী জানিয়েছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত 80 জনকে নিরাপদে ভবনটি থেকে বের করে আনা সম্ভব হয়েছে।
2: কেএমসি পূর্বতন সরকার, তাদের অভিশাপ আমাদের বহন করতে হচ্ছে। তারা কি করে ওখানে ট্রেড লাইসেন্স দিয়েছেন, হোটেল করার পারমিশন দিয়েছেন, এটার বিরুদ্ধে তদন্ত হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, পূর্ণাঙ্গ তদন্তের জন্য কমিটি দরকার, কমিটি গঠন হবে, প্রত্যেকটা জায়গায় আমরা অডিট করবো এবং আমরা কড়া ব্যবস্থা নেব।
0: আগুন লাগার খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থলে যান পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং শিল্পমন্ত্রী তাপস রায়। পরে অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের বলেন, ওই হোটেলটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ও আপৎকালীন নির্গমন পথ ছিল না, 15 বছর ধরে সেখানে অডিট হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
3: এখানে বন্ধ ছিল কিনা বলতে পারবো না, তাই তদন্ত হোক এবং নিশ্চিন্ত থাকুন, আমাদের শুধু 100 দিন হয়েছে।
0: এই হোটেলের ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, মালিকের খোঁজ মেলেনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যপাল আর এন রবি। এক বিবৃতিতে তিনি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সমাজ মাধ্যমে বলেন, এই দুর্ঘটনায় ত্রাণ উদ্ধার কাজের পাশাপাশি আহতরা যাতে সেরা চিকিৎসা পরিষেবা পান তা নিশ্চিত করতে প্রশাসন।

0: স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। মির্জা গালিব স্ট্রিট এবং তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের জন্য বিজেপি পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারকেই দায়ী করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, অগ্নি নির্বাপনের কোনো নিয়ম না মানলেও হোটেল এবং আবাসনগুলিকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
1: যেসব জায়গায় যেভাবে পেছনের দরজা থাকা দরকার, ফায়ার এস্কেপ থাকার দরকার হোটেলগুলোতে, সেগুলো হয় ছিল না অথবা বন্ধ করে রাখা হয়েছিল। তারাপীঠের ঘটনা বন্ধ ছিল, বহু জায়গাতে দরজা আটকানো অবস্থায় লোকেরা পুড়ে মরেছেন, সেটা বিগত সরকারের সময় আমরা দেখেছি। এই আনন্দপুরে যেটা হয়েছিল তারাপীঠেও তাই আমরা দেখতে পেরেছি, কিন্তু পার্থক্যটা হচ্ছে যে এই সরকার সহানুভূতির সঙ্গে অতি দ্রুত বিষয়গুলির কাছে পৌঁছেছেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী কিংবা যারা রয়েছেন।
0: রাজ্য জুড়ে বেআইনিভাবে গড়ে ওঠা হোটেল ও গেস্ট হাউসগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেছেন।
2: কলকাতাতে এরকম কত শত জতুগৃহ তৈরি হয়ে বসে আছে আগুন লাগার অপেক্ষায়, তাই আমাদের দেখতে হবে এটা কলকাতা শহর জুড়ে একটা ব্যবস্থা করা, একটা সার্ভে করা হোক যে কোন কোন এলাকায় কোন কোন বাড়ি আজ বিপজ্জনক অবস্থা দাঁড়িয়ে আছে আগুন লাগার ক্ষেত্রে।
0: এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হোটেলটি পরিদর্শনে যান। কেন্দ্রীয় মন্ত্রিসভা পশ্চিমবঙ্গের খড়গপুর থেকে ওড়িশার ভদ্রক পর্যন্ত চতুর্থ রেল লাইনের কাজ অনুমোদন করেছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। তিনি বলেন, মন্ত্রিসভা আজ মোট পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, এর মধ্যে আছে রেলের চারটি এবং একটি সড়ক প্রকল্প। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে আগামীকাল রাজ্যে আসছেন। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ তাঁর একাধিক কর্মসূচিতে যোগ দেবার কথা। এছাড়াও সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি। শুক্রবার 21 আগস্ট শিলিগুড়ির কাওয়াখালীতে নতুন ফৌজদারি আইন বিষয়ে 5 দিনের একটি বিশেষ ন্যায় সংহিতা প্রদর্শনীর উদ্বোধন করবেন শ্রী শাহ। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি সীমান্ত লাগোয়া জেলাগুলিতে নগদ অর্থের অবৈধ লেনদেন রুখতে জেলাশাসকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। এদিকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পশ্চিমবঙ্গে আরও 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে। বিএসএফ, এসএসবি এবং সিআরপিএফ থেকে নেওয়া এই বাহিনীকে সীমান্তবর্তী আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ, বনগাঁ, ঝাড়গ্রাম এবং দক্ষিণ দিনাজপুরের মতো জেলায় মোতায়েন করা হবে বলে জানা গেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতে আগামীকাল পশ্চিম মেদিনীপুরের সবং এবং হুগলির আরামবাগ যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বন্যা কবলিত এলাকার পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি বন্যার্থ মানুষের সঙ্গে তিনি কথা বলবেন। প্রথমে পশ্চিম মেদিনীপুরের সবং যাবেন মুখ্যমন্ত্রী, সেখান থেকে তাঁর আরামবাগ যাওয়ার কথা। বিধায়কদের বন্যা দুর্গত এলাকায় গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে নিম্নচাপের কারণে গত দুদিনের অতিবর্ষণের জেরে দুর্গাপুর জলাধারে জল ছাড়া শুরু করেছে ডিভিসি। আজ সন্ধ্যে 6টায় পাওয়া খবর অনুযায়ী 39,709 কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। এদিকে পূর্ব মেদিনীপুর জেলায় বন্যা পরিস্থিতি সামগ্রিকভাবে উন্নতি হয়েছে। ধর্মীয় ভাবাবেগে আঘাতের মতো আপত্তিকর মন্তব্যের অভিযোগে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। নদিয়ার কৃষ্ণনগরের তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে দায়ের হওয়া এক মামলায় এই নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। জনগণনায় নিযুক্ত শিক্ষকরা অন ডিউটি হিসেবে বিবেচিত হবেন। স্কুল শিক্ষা দপ্তর আগের নির্দেশিকা প্রত্যাহার করে আজ নতুন নির্দেশিকা জারি করেছে। জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিদের পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে যে জনগণনায় নিযুক্ত শিক্ষকদের এমনভাবে কাজে লাগাতে হবে যাতে স্কুলের পঠন পাঠন বিঘ্নিত না হয়। এদিকে রাজ্য সরকার আদালতে জানিয়েছে যে শিক্ষকদের জনগণনার কাজ করা বাধ্যতামূলক নয়। 2024 সালে রাজ্য পুলিশ কনস্টেবল নিয়োগের ফলাফল প্রকাশের উপর আপাতত স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃত সিনহা রাজ্যকে তাদের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন। নির্দেশে বলা হয়েছে এই পরীক্ষার ফলাফলের ভবিষ্যৎ নির্ভর করবে হাইকোর্টে দায়ের হওয়া মামলার নিষ্পত্তির ওপর। নারী ও শিশু বিকাশ মন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠক এবং মন্ত্রকের বিভিন্ন প্রকল্প ও পশ্চিমবঙ্গে তার বাস্তবায়ন পর্যালোচনায় দুদিনের বৈঠক শুরু হচ্ছে আগামীকাল। বৈঠকে যোগ দিতে কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ দপ্তরের মন্ত্রী অন্নপূর্ণা দেবী ও প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর রাজ্যে আসছেন। আগামীকাল নারী ও শিশু বিকাশ মন্ত্রকের বিভিন্ন প্রকল্প ও রাজ্যে তার বাস্তবায়ন নিয়ে কলকাতার এক 5-তারা হোটেলে এই বৈঠক হওয়ার কথা।

0: যুব ভারতীতে ডুরান্ড কাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে ইস্টবেঙ্গল আজ এসি দিল্লির মুখোমুখি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা গোলশূন্য। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কলকাতার নিউ মার্কেটের কাছে হোটেলে অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে কলকাতা পুলিশ। নিহতদের মধ্যে 5 জন বাংলাদেশের বাসিন্দা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আগামীকাল রাজ্যে আসছেন। স্থানীয় সংবাদ শেষ হল।
1: আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণ পরেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা।

প্রচারিত হচ্ছে। আকাশবাণী গীতাঞ্জলি, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, শান্তিনিকেতন, FM গোল্ড, আকাশবাণী মৈত্রী, বিবিধ ভারতী কলকাতা ও নিউজ অন AIR অ্যাপে।

আশার কথা। সার্বিক স্বাস্থ্য শিক্ষা চেতনা বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে গ্রাম স্তর কর্মীদের জন্য আশার কথা।

0: সাল 1947, 13ই মে। যে কবি চলে যাচ্ছেন তিনি বলে যাচ্ছেন, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। তিনি আহ্বান জানিয়েছিলেন। অনেকগুলো বছর পেরিয়ে গেছে স্বাধীনতার পর। যিনি কথা বলেছেন তিনি মাত্র 21 বছর বয়সে যক্ষা রোগে আক্রান্ত হয়ে চলে গিয়েছিলেন। যদি তাকে পেতাম তাহলে হয়তো আরও সৃষ্টি তিনি আমাদের জন্য রেখে যেতে পারতেন। কিন্তু এই যে একটি লাইন অমর করে দিয়ে গেছেন তার মধ্যেই তিনি আছেন। তবে তার যে রোগ হয়েছিল, যে রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন, আজ স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে গিয়েও আমরা কিন্তু সমগ্র পৃথিবী থেকে সেই রোগটাকে এখনও নির্মূল করে ফেলতে পারিনি। নিরন্তর চেষ্টা চলছে সেই রোগটিকে নির্মূল করার সমগ্র পৃথিবী থেকে। চাই সচেতনতা। শুধুমাত্র তো চিকিৎসা নয়, চিকিৎসার সঙ্গে সঙ্গে আপনারা যদি সচেতনতার হাত প্রসারিত করেন সরকারের সঙ্গে, তবেই যে কোনো স্বাস্থ্যক্ষেত্রের যে কোনো লড়াই একটি সমাজ, একটি দেশ এগিয়ে যেতে পারে। আশার কথা। আপনারা প্রত্যেক বুধবার 8টা থেকে 8:30 কান পাতেন কোন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করবেন বিশেষজ্ঞরা। আজকের বিষয় যক্ষা রোগ প্রতিরোধ ও আশাদের ভূমিকা। যে দুজন বিশেষজ্ঞ স্টুডিওতে উপস্থিত তাদের আন্তরিক স্বাগত জানাই। প্রথমেই আন্তরিক স্বাগত জানাই সিনিয়র মেডিকেল অফিসার স্টেট টিবিসাল চিকিৎসক স্বপ্না মুখোপাধ্যায়কে।
1: ধন্যবাদ।
0: সেই সঙ্গে আজকে উপস্থিত আছেন স্টেট কনসালট্যান্ট NTEP PPM ডক্টর প্রিয়ব্রত সেন। আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত।
2: ধন্যবাদ।
0: আরও একজন গুরুত্বপূর্ণ মানুষ আমাদের সঙ্গে আছেন। দেখুন, পৃথিবীটা আজকে হাতের মুঠোয়, ছোট হতে হতে একদম স্যাটেলাইটের মুঠোফোনে বন্দি। প্রথমেই আমরা তাঁর কথা শুনে নেব, কারণ পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের স্বাস্থ্য অধিকর্তা তিনি, মাননীয় চিকিৎসক স্বপন সোরেন মহাশয়। তিনি তার গুরুত্বপূর্ণ বার্তায় এই মুহূর্তে যারা যারা রেডিও শুনছেন সমগ্র গ্রাম বাংলা জুড়ে তাদের সকলের কাছে পৌঁছে যাক। আসুন, আজকের এই যক্ষা রোগ নিয়ে তিনি যে বার্তা দিয়েছেন সেই কথা, তার গুরুত্বপূর্ণ কথা আমরা প্রথমে শুনে নিই, তারপর আমাদের বিশেষজ্ঞদের কাছে আসব।
3: টিবি বা যক্ষা একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক জীবাণু এই রোগ সৃষ্টি করে। আমাদের রাজ্যে প্রতি বছর 100,000-এরও বেশি মানুষ টিবি রোগে আক্রান্ত হয়। টিবি রোগ নির্মূলীকরণের জন্য এখন যথাযথ চিকিৎসা ছাড়াও এই প্রতিরোধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া আছে। COI TB ইঞ্জেকশনের মাধ্যমে 48-72 ঘন্টার মধ্যে কোনো মানুষের শরীরে টিবি রোগের জীবাণু আছে কিনা তা জানতে পারা যায়। 18 বছরের উপরে জনগণের জন্য এই পরীক্ষাটি করা হয়। যদি এই পরীক্ষার মাধ্যমে শরীরে টিবি রোগের জীবাণুর উপস্থিতি বোঝা যায় তাহলে ওই মানুষটিকে টিবি প্রিভেন্টিভ ট্রিটমেন্ট TPT দেওয়া হয়। বিভিন্ন রকমের রেজিম আছে এই TPT দেওয়ার জন্য, যেমন 6H, 1HP, 3HP ইত্যাদি। আমাদের দেশ তথা রাজ্যে টিবি রোগ সুষ্ঠুভাবে প্রতিরোধ করা গেলেই একমাত্র টিবি নির্মূলকরণ সম্ভব হবে। সরকারি বেসরকারি সমস্ত স্বাস্থ্যকর্মী ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় টিবি রোগ নির্মূলকরণ করা যাবে।
0: তিনি যে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন আমরাও সেই আশাই রাখি পাব। প্রথমেই আমি চিকিৎসক স্বপ্না মুখোপাধ্যায়ের কাছে আসব। এই যে যক্ষা রোগ, যেটা নির্মূল করতে আমরা সবাই চাই, সরকার বদ্ধপরিকর, সেই যক্ষা রোগ বিষয়টা কি, কেমন রোগটা, কোথায় হয় যদি একটু বলেন, শরীরের কোন অংশে?
1: যক্ষা রোগ অত্যন্ত প্রাচীন একটা রোগ, মানে 3000 বছর আগেও যদি আমরা মমির শরীরেও এই যক্ষারোগের জীবাণু পাওয়া গেছে। তো যক্ষারোগ হচ্ছে বেসিক্যালি একটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক একটা জীবাণু দিয়ে হয় ব্যাকটেরিয়া ঘটিত রোগ, আর শরীরের সর্বত্র হতে পারে, নখ চুল দাঁত ব্যতীত আর কি। তো অত্যন্ত পুরনো রোগ এবং এই জীবাণু বহুদিন প্রকৃতির মধ্যে বেঁচে থাকতে পারে, চিকিৎসাও অনেক দিনের, যে জন্য হচ্ছে যক্ষারোগ নির্মূলীকরণের জন্য এত বছর লেগে যাচ্ছে।
0: এই যে যক্ষারোগ, যক্ষারোগ চিনব কী করে, মানুষ চিনবে কী করে যে আমি যে যক্ষায় আক্রান্ত, সেই বিষয়টায় আলোকপাত করবেন আমাদের সঙ্গে আছেন ডক্টর প্রিয়ব্রত সেন, আপনাকে বলবো যদি একটু বলেন।
2: শুধু কাশি যক্ষারোগের লক্ষণ এমন ভাবা এখন আমরা মেনে নিতে পারছি না, তো সাথে সাথে আমরা 10টা উপসর্গ বা লক্ষণকেও আমরা এর আওতায় নিয়ে আসছি। যেমন দু সপ্তাহ তার বেশি সময় ধরে কাশি থাকলে সেটাকে আমরা লক্ষণ বা উপসর্গ হিসেবে নিতে পারি, সাথে সাথে 2 সপ্তাহ বা তার বেশি সময় ধরে জ্বর থাকলে, শরীরের তাপমাত্রা যদি সাধারণ থেকে একটু বেশি থাকে তবে আমরা এটাকে লক্ষণ বা উপসর্গ হিসেবে ধরে নিতে পারি। খিদে কমে যাওয়া, রেগুলার যে আমরা যে ডায়েটটা নেওয়ার জন্য আমরা অভ্যস্ত থাকি সেই জায়গাতে যদি খিদেটা কমে যায় সেই জায়গাতেও আমরা অনেক সময় এটাকে লক্ষণ হিসেবে ধরে নিতে পারি। রাতে ঘাম হওয়া, শুয়ে পড়ে ঘাম হলে সেটাকে আমরা লক্ষণ হিসেবে ধরে নিতে পারি। শরীরের ওজন কমে যাওয়া, সেটাকে অনেক সময় আমরা ধরে নিতে পারি, সেখানে কিছু সাইন্টিফিকভাবে আছে, কিছু এইজের ব্যাপার আছে, সেখানে যদি ম্যাডাম একটু বলে।
1: ওজন কমে যাওয়ার ক্ষেত্রে আমরা যেটা বলি, বড়দের ক্ষেত্রে ওজন কমে যাওয়াকে একটা যক্ষারোগের সিমটমস হিসেবে দেখা হয়। এখন আশা দিদিদের জন্য যেটা বক্তব্য আমাদের, এখন এই মুহূর্তে 10S সিমটম স্ক্রিনিং, যেগুলো ডক্টর সেন বললেন, এইরকম 10খানা সিমটমস আমরা, 10খানা সিমটমস আমরা মানুষের মধ্যে দেখে থাকি, বিশেষ করে যারা ভালনারেবল পপুলেশন তাদের মধ্যে। তো ওজনের ব্যাপারটা যেটা উনি বললেন সেটা হচ্ছে বড়দের ক্ষেত্রে ওজন কমে যাওয়াটা আমরা একটা লক্ষণ হিসেবে দেখি, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ওজন না বাড়া। কারণ বাচ্চাদের শরীর, ছোট শরীর, অল্প ওজন, তাদের কমে যাওয়াটা সেভাবে

0: বোঝা যায় না। তো তাদের যদি ওজন দীর্ঘদিন ধরে না বাড়ে, তার একটা হিসেব আছে, সেটা আমি এখন বলছি না। তো ফেলিয়ার টু গেন ওয়েট, যদি ওজন না বাড়ে তাহলে সেটা একটা লক্ষণ হিসেবে দেখা যায়। এছাড়াও কী কী হতে পারে, যদি কোনো মানুষের শ্বাসকষ্ট হয়, যদি ক্লান্তি, মানে যেরকম ক্লান্তি হওয়া উচিত তার থেকে যদি বেশি ক্লান্তি হয়, কোথাও যদি কোনো গাঁট ফোলা থাকে, বিশেষ করে গলার কাছে গাঁট ফোলা দেখা যায়, এবং সেটা হচ্ছে সাধারণত মেয়েদের দেখা যায় পিউবার্টি সময়, অল্প বয়সী মেয়েদের মধ্যে এটা প্রচুর দেখা যায় এই গ্ল্যান্ড। আর কাশির সঙ্গে যদি রক্ত ওঠে, এইগুলো হচ্ছে যক্ষা রোগের মেন সিমটমস। কিন্তু এছাড়াও মানে জায়গা নির্বিশেষে অনেক জায়গায় অনেক কিছুর অনেক ধরনের মানুষ থাকে, কোথাও পরিযায়ী শ্রমিক, কোথাও হচ্ছে বিড়ি ওয়ার্কার, কোথাও হচ্ছে সিলিকোসিস যদি কোথাও থাকে, তাদের মধ্যেও যদি এইসব সিমটমস থাকে, বা ওই জিনিসগুলো ইটসেলফ হচ্ছে একটা যক্ষারোগের যক্ষারোগ হওয়ার কারণ, তো সেগুলো আমাদের ক্ষেত্র বিশেষে মাথায় রাখতে হবে। আশা দিদিরা যে যারা যেখানে যেরকম জায়গায় কাজ করছেন সেগুলো খেয়াল রাখবেন। কিন্তু এই যে 10টা সিমটমস বলা হলো, এটা কিন্তু সবার জন্য বলা।
1: আচ্ছা, যক্ষারোগে কি যে কেউ আক্রান্ত হতে পারে? মানে কোনো বয়স সীমা আছে বা কোনো ঝুঁকিপূর্ণ, যে এই বয়সে যদি যক্ষায় আক্রান্ত হয় তাহলে সেক্ষেত্রে ঝুঁকি বেশি?
0: ভালনারেবল পপুলেশনে যেটা আমরা ধরি সেটাতে 60 বছরের বেশি বলা হয়, 60 বছরের বেশি মানুষেরা ঝুঁকিপূর্ণ। 60 বছর ছাড়াও হচ্ছে ধরুন যারা স্মোকার, যারা অন্য কোনো রকম নেশাদ্রব্য ব্যবহার করেন, যাদের আগে টিবি হয়েছে, যাদের বাড়িতে কারো টিবি হয়েছে, এই ধরনের অনেকগুলো, এই ধরনের পপুলেশনকে, বা যাদের ধরুন এইচআইভি রোগ আছে, তো এদেরকে আমরা ঝুঁকিপূর্ণ লোক হিসেবে দেখি। তাছাড়া ওই যেগুলো বললাম, মানে কোনো জায়গায় যদি কোনো মাইনার্স থাকে, বিড়ি ওয়ার্কার, তারপরে যারা ইটভাটায় কাজ করে, এরা যেহেতু ধরুন প্রিজনার্স, মানে কংক্রিগেট সেটিংয়ে যারা থাকে, যেখানে হচ্ছে একটা জনবহুল এলাকা, একসাথে অনেকে একসাথে থাকতে বাধ্য হয়, সেগুলো সমস্তই ঝুঁকিপূর্ণ। কিন্তু আপনি যেটা জিজ্ঞেস করলেন, সেই হিসাবে যক্ষা যে কোনো বয়সেই হতে পারে, যে কোনো বয়সেই হতে পারে। তবে প্রোডাক্টিভ এজ গ্রুপ, মানে আমরা বলি যে 15 থেকে 45 এদের বেশি হয়, আর 60 বছরের ওপরে ঝুঁকিটা বেড়ে যায়।
1: আচ্ছা, হওয়ার কোনো কোনো মা যদি যক্ষায় আক্রান্ত থাকেন, সেক্ষেত্রে কি মা থেকে যক্ষাটা শিশুতে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে?
0: হ্যাঁ, মা থেকে শিশুতে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সেই জন্য মাকে বলা হয় যে হাঁচি কাশির সময় মানে মুখে চাপা দিতে। এবং আমাদের মতন দেশে আমরা কখনোই বলি না যে ব্রেস্ট ফিডিং করাবেন না, ব্রেস্ট ফিডিং মাকে চালিয়ে যেতে বলা হয়, কারণ ব্রেস্ট মিল্ক তো ইটসেলফ একটা মানে ওষুধের মতন কাজ করে বাচ্চার শরীরে। কিন্তু ওই যে ওই জন্যই তো আমাদের দেশে প্রত্যেকটা বাচ্চাকে জন্মানোর সঙ্গে সঙ্গে বিসিজি টিকা দেওয়া হয়।
1: আর সেক্ষেত্রে ধরুন কোনো মা হয়তো যক্ষায় আক্রান্ত, সেই সময়ে কি তিনি যদি গর্ভাবস্থায় থাকেন বা মা হতে পারেন, নাকি সেই সময়টা ঝুঁকিপূর্ণ? যক্ষা তার ভালো হলে তারপর, এখন তো অনেক ক্ষেত্রে প্ল্যানিং করা হয় সেই জায়গাটা।
0: হ্যাঁ, আমরা বলি প্ল্যানিং করতে, মানে চেষ্টা করা হয় যদি অন্য কোনোভাবে পিছনো যায়, কারণ যক্ষা যে ওষুধগুলো খেতে হয় সেগুলো তো গর্ভাবস্থায় অতটা সেফ নয় না।
1: আচ্ছা, সেক্ষেত্রে শিশুর একটা ঝুঁকি কোথাও হয়তো গর্ভাবস্থায় থেকেই যায় মায়ের থেকে শিশুতে সংক্রমিত হওয়ার ক্ষেত্রে। একটু যদি এই চিকিৎসার কথা যখন বলেন, চিকিৎসার দিকে যদি একটু আলোকপাত করেন, যে যক্ষার চিকিৎসা, মোটামুটি যক্ষা নির্মূল হওয়ার জন্য কতদিন সময় লাগে, কতদিন ধরে একজন মানুষকে চিকিৎসা করাতে হবে?
0: আসলে যক্ষা মূলত দুই প্রকার, একটা হচ্ছে ড্রাগ সেন্সিটিভ টিবি, একটা হচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি। তো এই মুহূর্তে যেটা সেন্সিটিভ টিবি, মানে যেটা সহজে সারে, সেটা চিকিৎসা 6 মাস, আর যেটা ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া দিয়ে হয়, মানে যেটা অনেক দিন ওষুধ খেতে হয়, অনেক রকম ওষুধ খেতে হয়, সেটার অনেকগুলো রেজিমেন আছে। সেটা ধরে নিন 9 মাস, মানে সব থেকে যেটা কম সেটা 9 মাস, আর সব থেকে যেটা বেশি সেটা প্রায় 18 মাস মতন খেতে হয়। এটা আগে আরও বেশি ছিল, এখন কিছু নতুন ওষুধের জন্য এটা কমে এসেছে। আর একদম রিসেন্ট একটা, ধরুন এই বছর থেকেই চালু হয়েছে, আমি বলতে পারি আমাদের পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায়, সেটাও আপাতত 6 মাস ড্রাগ রেজিস্ট্যান্ট টিবির জন্য, মানে মিনিমাম 6 মাস ওষুধ খেতেই হবে।
1: এবার এই ক্ষেত্রে ধরুন আপনি যেটা বললেন 9 মাস থেকে 18 মাস, এই ক্ষেত্রে কি এই যে ওষুধের মাত্রা বা নিয়মিত একটা চিকিৎসায় থাকা, এটা

0: একাধিক ওষুধ একসাথে খেতে হয়, প্রত্যেকটা ওষুধেরই বেশ কিছু সাইড এফেক্ট আছে,
1: আচ্ছা,
0: কম বেশি যার যেরকম। তো সেক্ষেত্রে এই যে কন্টিনিউটিটা ধরে রাখা, অ্যাডহারেন্স বলি আমরা, অ্যাডহারেন্স অফ ট্রিটমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। এবং এখানে সত্যি কথা বলতে এই প্রোগ্রামে এসে আমি বলবো আশা দিদিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা যেহেতু হাউস ভিজিট করেন, কোনো একটা পেশেন্টের যক্ষা রোগ নির্ণয় করা হলো, ডিটেকশন হলো, তারপরে সে নিয়মিত ওষুধ খাচ্ছে কিনা বা ওষুধ খেতে খেতে তার কোনো সমস্যা হচ্ছে কিনা, সমস্যা হলে তাকে কোথায় যেতে হবে, ডাক্তারবাবুর কাছে যে নিয়ে যেতে হবে বা আরও কোনো হেলথ ওয়ার্কারকে দেখাতে হবে, এই ব্যাপারগুলো না করলে, সে যদি নিয়মিত ওষুধ ঠিকঠাক সঠিক ডোজে না খায়, তাহলে কিন্তু যক্ষা সারবে না। সেটাও যেমন সত্যি, আবার যক্ষা যদি ঠিকঠাক ওষুধ খায় সেক্ষেত্রে কিন্তু নির্মূল হয়ে যায়, যক্ষা কিন্তু সেরেও যায়।
1: এইটা এইটা খুব আশার কথা। তার আগে দেখি টেলিফোনে শ্রোতা বন্ধু আছেন।
2: নমস্কার।
1: নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, সবাইকে নমস্কার। আমার দুটো প্রশ্ন ডাক্তার বাবু।
1: হ্যাঁ হ্যাঁ বলুন।
2: দিদি নমস্কার।
1: হুম হুম
2: হ্যাঁ বলছি, যক্ষা রোগ হলে আমরা কিভাবে এই রোগটাকে আমরা সারিয়ে ফেলতে পারি, এক নম্বর কোশ্চেন। আর 2 নম্বর কোশ্চেন, আমাদের কি কি খাদ্যাভ্যাসের প্রয়োজন এবং প্রয়োজন না।
1: আপনি শুনতে থাকুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেই প্রসঙ্গে তো আলোচনা করছেন যে কিভাবে সারিয়ে তুলতে পারি, আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে খাদ্যাভ্যাস কি, খাওয়া দাওয়া হতে পারে। যেহেতু আমরা শুনেছি যে মূলত অপুষ্টি বা ধরুন খাওয়া দাওয়ার একটু ইমিউনিটি পাওয়ার কম থাকলে সেই জায়গাটা থাকে, তো সেই জায়গাতে আমি একটু প্রিয়ব্রতবাবু আছেন, জানতে চাইবো যে খাওয়া দাওয়ার সঙ্গে কি কোনোভাবে যক্ষা রিলেটেড, মানে ভালো করে খাওয়া দাওয়া করলে, যেটা আমরা সাধারণভাবে বলি, তাহলে কি যক্ষা নিয়ন্ত্রণ করতে সুবিধা হবে?
3: খুবই খুবই দরকার খাওয়া দাওয়া। কেন শুনে যাচ্ছে আমাদের পুষ্টি, যে আমরা যে টিবি হওয়ার পরে যে ওষুধগুলো আমরা নেই, সেই ওষুধগুলো কিন্তু খুবই, শরীরের পুষ্টি যদি কম থাকে তবে খুবই রিকভারি ক্ষমতা খুবই কমে আসে, মানে সেই জায়গাতে ওষুধটা কাজ করার ক্ষমতা সেই অনেকটাই কমে যায়, সেইখানে আমাদের পুষ্টির খুবই দরকার। সেই ক্ষেত্রে আমাদের খাদ্যাভ্যাসের কী প্রয়োজন, সে বিভিন্ন সময় আমরা বিভিন্ন পেশেন্টকে দেখতে পাচ্ছি যে খাদ্যাভ্যাসের জন্য ওদের ঔষধটা ঠিক কাজ করে উঠতে পারছে না, যে সেই জায়গাতে আমাদের ভালো করে খাবার নিতে হবে, সেইখানে নির্দিষ্ট পরিমাণে প্রোটিন থাকবে, মিনারেলস থাকবে, এগুলো, এটা সবসময় যে ভালো আমরা কিনে খাবো এমনও নয়, লোকেল যেটা আমরা অ্যাভেলেবল থাকবে সেই ফুডটাই আমরা নিতে পারি, ডাল, প্রোটিন যেহেতু ডাল নিতে পারি। সেখানে ম্যাডামও যদি কিছু বলেন।
1: হ্যাঁ বলবেন। তার আগে দেখি একজন টেলিফোনে শ্রোতা বন্ধু আছেন। হ্যালো।
4: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার।
4: হ্যাঁ আমি হুগলি জেলা হরিপাল থেকে লক্ষ্মীনারায়ণ কুণ্ডু বলছি।
1: বলুন।
4: হ্যাঁ ডাক্তার, এই যে যক্ষা রোগীর মানে সুগার ক্রুসিস পেশেন্টরা মানসিক দিক থেকে কিভাবে সুস্থ থাকবে, এর কোনো কাউন্সিলিং কিছু করা হয় কিনা? কারণ আমার এক বন্ধু স্ত্রী, তার মানে ভ্যাজাইনাতে টিবি হয়েছিল, ডাক্তারবাবু তার ডিসকাস করেছিলেন যে এটাতে তুমি কোনোদিন মা হতে পারবে না, তারপর সে মানসিকভাবে সে ভেঙে পড়েছিল, তারপরে সে সুসাইড করে। এই যে আমি, এই যে আমার অভিজ্ঞতা, এই জন্যই বলছি যে এইভাবে মানে এই সমস্ত পেশেন্টরা কিভাবে মানসিক দিক থেকে সুস্থ থাকবে বা তাদের কোনো রকম কাউন্সিলিং এর ব্যাপার আছে কিনা এটুকু বলবেন।
1: বেশ, শুনতে থাকুন। যে কোনো রোগের ক্ষেত্রেই ভীষণ গুরুত্বপূর্ণ যে রোগ নির্মূল করা এবং সেই সঙ্গে মানসিকভাবে সুস্থ থাকা, আপনি যদি একটু আলোকপাত করেন।
0: হ্যাঁ, অ্যাকচুয়ালি এই যে মানে জেনিটাল টিউবারক্লোসিস যেটা আপনি বলছেন, সেটা কিন্তু আমাদের দেশে খুব কমন, এবং মহিলাদের যে বন্ধাত্ব দেখি আমরা, তার একটা অনেক বড় পার্সেন্টেজ কিন্তু এই টিউবারক্লোসিসের জন্য হয়। তবে আবারও বলছি, আমরা এই যে আশা দিদি বা অন্যান্য হেলথ ওয়ার্কাররা সবসময় যে ভিজিট করেন, কোনো পেশেন্টের যদি সেরকম মানসিক সমস্যা দেখা যায়, তাহলে কিন্তু তাকে কাউন্সিলিং করানোর ব্যবস্থা আছে আমাদের সেন্টারগুলোতে, হেলথ সেন্টারগুলোতে। এবং সেরকম যদি মানে খুব বেশি রকমের ডিপ্রেশন হয় কোনো পেশেন্ট, যে সুইসাইড করেছে মানে সে তো খুব সাংঘাতিকভাবে ডিপ্রেসড হয়ে গিয়েছিলেন, খুবই দুঃখজনক ঘটনা, সেক্ষেত্রে সাইকিয়াট্রিস্ট কনসালটেশন করা যেতে পারে অবশ্যই। তবে জেনিটাল টিউবারক্লোসিস যেটা বলছে, বন্ধাত্ব ওনার হয়েছিল, সেটা কিন্তু ঠিকঠাক ট্রিটমেন্ট করলে সেরে যায়, সারে না এমনটা নয়, ঠিকঠাক ওষুধপত্র ঠিক সময়ে ঠিক মতো

0: খেলে কিন্তু এই ছেড়ে যায় এবং মা হতে পারেন। তবে যদি এই ধরনের টিউবারক্লোসিসে কি হয়, যদি ডিটেকশন খুব দেরিতে হয়, ধরুন একটা বাচ্চা আসার জন্য যে যে দরকার, যা যা জিনিস আমাদের জননাঙ্গে ঠিকঠাক থাকতে হবে, তো টিউবে ব্লক হয়ে গেল কি আরও একটা কিছু এমন ঘটনা ঘটলো যেটার জন্য, যেটা হয়তো আর মানে ইরিপারেবল, মানে সেটা আর হয়তো ফেরানো সম্ভব নয়, সেটা আলাদা কথা। কিন্তু এটা যদি আর্লি ডিটেকশন হয়, যদি তাড়াতাড়ি ধরা পড়ে এবং রুগী যদি ঠিকঠাক ওষুধ খায়, তাহলে কিন্তু সেরে যায়।
1: এই ক্ষেত্রে যেটা বিষয়, অনেক সময় চিন্তার ভাঁজ পড়ে তো যারা হয়তো যক্ষায় আক্রান্ত, যারা চিকিৎসাটা শুরু করতে যাবেন, যে এত একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা, সেক্ষেত্রে চিকিৎসাটা কি খুব ব্যয়বহুল? এই এই চিন্তাটাও যদি একটু নিরসন করে দেন যে সরকারি কী কী সুবিধা এবং কোথায় কোথায় চিকিৎসা হয় সেই দিকটা।
0: যক্ষারোগে নির্মূলীকরণের জন্য মানে দেশ তথা রাজ্য এখন ব্যাপকভাবে সাহায্য করছে রুগীদের, এইটা যদি বলতে যাই তাহলে প্রথম থেকে শুরু করতে হবে। সেটা হচ্ছে যক্ষা রোগীর রোগের জন্য যা যা টেস্ট হয় সমস্ত বিনামূল্যে হয়, যক্ষা রোগের যা ওষুধ সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে যা পাওয়া যায় সমস্ত বিনামূল্যে দেওয়া হয়, এই যে ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি হয়, অনেক দিন ওষুধ খেতে হয়, তাদের মাঝে মাঝে ফলো আপ করতে হয় এবং সেগুলো খুব ব্যয়বহুল। সেগুলো সমস্ত আমাদের পশ্চিমবঙ্গে 5টা ল্যাবরেটরি আছে, সেখানে সেই সব টেস্ট সমস্ত বিনামূল্যে হয়। এবং এই এর আগে যেটা কথা বলছিলাম পুষ্টি নিয়ে, এর আগে নয় তার আগে, এই প্রত্যেকটা যক্ষা রোগীকে পুষ্টির একটা দেওয়ারও একটা ব্যবস্থা আছে সরকারের তরফ থেকে। সেটা সরকার দেন না, কিন্তু প্রকল্পটা সরকার চালু করেছেন যাতে মানুষেরা আর কি, স্বাস্থ্যকর্মীরা হোক সাধারণ জনগণ হোক, তারা প্রত্যেকে একটা করে যক্ষা রোগীকে দত্তক নিতে পারেন। দত্তক নিয়ে তারা তাকে ধরুন 6 মাস ওষুধ খাবে, তো 6 মাসের জন্য তারা ফুড বাস্কেট দিতে পারেন। এই ডক্টর সেন যেটা বললেন, তাতে ধরুন ডাল থাকে, সয়াবিন থাকে, ডিম থাকে, ছাতু থাকে, তেল থাকে,
1: মানে প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ খাবার,
0: প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ খাবার। এবং আমরা কখনোই বলি না যে মানে খুব দামি দামি জিনিস কিছু কিনে খেতে হবে, স্বাভাবিক যা খাবার সেটাই পেট ভরে খেলে তাতেই মানে উপকার হয় যক্ষা রোগীর।
1: অর্থাৎ আপনার হাতের কাছে যা আছে এরকম চিন্তা করার কোনো কারণ নেই যে আপনি ওষুধের সঙ্গে সঙ্গে খুব দামি কোনো ফুড বা কিছু কিনে খেতে পারছেন না। একেবারে আমাদের যে শাকসবজি, দুধ, ডিম, সাধারণত যেগুলো পাওয়া যায় বা যেটা বললেন যে ছাতু, এই জাতীয় খাবার যদি আপনি নিয়মিত খেতে থাকেন তাহলে আপনার এই যক্ষারোগ প্রতিরোধ করার ক্ষমতাটা বাড়বে এবং তা থেকে নিরাময় হবারও একটা জায়গা তৈরি হবে।
2: হ্যাঁ, সেখানে আমার একটু বলেছে যে ওই যক্ষা রোগীদের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা সরকারের মাধ্যমে নিঃস্বর পোষণ যোজনা, সেটাও প্রত্যেক মাসে 1000 টাকার দেওয়া হচ্ছে প্রত্যেকটা নিঃস্বর যক্ষা রোগীকে। ওদের নিঃস্বর আইডির মাধ্যমে আমরা সরকার থেকেই 1000 টাকা করে ওদেরকে পোষণ যোজনার মাধ্যমে দেওয়া হচ্ছে।
1: তার অর্থাৎ এই যে যেটা বললেন যে এত একটা ব্যয়বহুল চিকিৎসা, সেই ব্যয়বহুল চিকিৎসার আপনার কিন্তু চিন্তার কোনো কারণ নেই, সরকার আপনার পাশে আছে। আপনি শুধু আশা দিদিকে তথ্যটুকু দিয়ে সহযোগিতা করুন, আপনার কতদিন ধরে কাশি হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে আপনি যে হঠাৎ করে আপনার ওজন কমতে থাকছে, এই যে সাধারণ নিয়মগুলো, সেই সাধারণ যে তথ্য সেগুলো যদি দেন তবেই কিন্তু আশা দিদিরা ঠিক জায়গায় পৌঁছে দিতে পারবেন তাদের তথ্যটা, এবং সেখান থেকেই আমার মনে হয় যে আমাদের এই রোগটাকে শনাক্ত করা এবং রোগটাকে প্রতিরোধ করব কি করে, তার চিকিৎসা কোথায় হবে, সেই জায়গাটা আশা দিদিরাই গাইড করে দেবেন, তাই তো?
0: একদমই তাই। আশা দিদিরা বিভিন্ন মানে অন্যান্য অনেক কিছুর সঙ্গে যুক্ত না, অনেক হেলথের কাজকর্মের সঙ্গে যুক্ত এবং তারা সেই জন্য সবসময় বাড়ি ভিজিট করে থাকেন, হোম ভিজিট করে থাকেন, তো সেই জন্য তাদের পক্ষে এটা বোঝাও সুবিধে যে আজকে কাউকে সুস্থ দেখলো, পরের ভিজিটে গিয়ে দেখলো সে কাশছে বা তার ওজন কমে গেছে বা তার খিদে কমে গেছে,
1: ঠিক
0: তার পক্ষে শনাক্তকরণটা করাটা খুবই সুবিধা হয়।
1: অর্থাৎ একদম যে মূলের কথা, সেই মূল জায়গাটা কিন্তু আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থার আশা দিদিরা তারা চিহ্নিত করেন এবং তাদেরকে বারবার বলছি সহযোগিতা করুন। আমাদের একটা জায়গা তো ভীষণই জানা দরকার বা আমরা চেষ্টা করি, যে আপনারাও বারবার বলছেন এবং প্রত্যেকের একটাই আশা যে আগামী দিনে আমরা একটা যক্ষামুক্ত দেশ পৃথিবী যাই বলুন না কেন দেখতে চাই। সেক্ষেত্রে যদি আমরা কোন কোন বিষয়গুলোকে, এমন কিছু আছে যে এই এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি তাহলে যক্ষাটা প্রতিরোধ করা সম্ভব।

0: যক্ষা প্রতিরোধ করতে গেলে যক্ষা রোগীকে যেগুলো বলা হয়, প্রথমবার যখন যক্ষা নির্ণীত হয় তখন তার বাড়িতে গিয়ে যেটা বলা হয় সেটা
1: হুম
0: হচ্ছে সে কিভাবে কাশবে। কাফ এটিকেট একটা ব্যাপার আছে, মানে
1: হুম
0: সবসময় তাকে মুখে চাপা দিয়ে কাশতে বলা হয়। কিছুই যদি না হয় তাহলে এলবো টেকনিক, মানে কনুইটা মুখের সামনে এনে
1: হুম
0: কাশতে হবে। এরপরে হচ্ছে তার যে কফ ওঠে, স্পুটাম যেটা ওঠে, সেটাকে প্রপারলি ডিসপোজ করতে হবে। সেটা যেন মানে যক্ষার জীবাণু এতদিন পর্যন্ত বাইরে বেঁচে থাকতে পারে সেই
1: হুম
0: জন্য
1: হুম হুম
0: বলা হয় স্পুটামটাকে ভালোভাবে ডিসপোজাল করতে, নয় ব্লিচিং পাউডারের মধ্যে, নয় ফিনাইলের মধ্যে ফেলতে। আর কিছুই যদি না পাওয়া যায় সেক্ষেত্রে মাটিতে, পাতার মধ্যে, মানে এমনভাবে ফেলতে
1: হুম
0: হবে
1: হুম হুম
0: যাতে সেটা না স্প্রেড
1: হুম
0: করে।
1: হুম হুম
0: এবার থালা বাসন থেকে কারুর যক্ষা হয় না, কিন্তু হাঁচি কাশির মাধ্যমে তো রোগটা ছড়ায় মেনলি,
1: হুম
0: সেই জন্য এগুলো যক্ষা রোগীকে সতর্ক
1: এই
0: থাকতে হবে।
1: এইটা একটা এখনো পর্যন্ত ধারণা আছে যে যক্ষা হলে তাকে একদম প্রায় এক ঘরের মতো করে দেওয়া, যে তার শালা বাসন
0: না,
1: এই এই জায়গাটা থেকে আপনি বলছেন সংক্রমণের কোনো জায়গা নেই।
0: এইসব থেকে সংক্রমণ হয় না, হাঁচি কাশির মাধ্যমে সংক্রমণ হয়। এবং এখন যা ওষুধ সেটা,
1: বা বা পোশাক বিশেষ করে অনেক সময় দেখা যায় না যে বাড়িতে হয়তো একই গামছা একাধিক মানুষ ব্যবহার করছেন, সেক্ষেত্রে কি একটু সতর্কী সতর্ক
0: না, এখন গামছায় যদি
1: হুম
0: ধরুন স্পুটাম লেগে থাকে,
1: হুম
0: কারণ এখানে বলছি, আমি তো আগেই বললাম যে যক্ষা জীবাণু কিন্তু বাইরে অনেকক্ষণ বেঁচে
1: হুম
0: থাকতে
1: হুম
0: পারে,
1: হুম হুম
0: সেক্ষেত্রে একটু সতর্কতা
1: হুম
0: অবলম্বন
1: হুম
0: করতে
1: হুম
0: হবে।
1: অর্থাৎ সেক্ষেত্রে আপনি আপনার গামছাটি আলাদা করলেন এবং নিত্যদিন সেটাকে যদি একটু প্রপারভাবে ধুয়ে নেন
0: হ্যাঁ,
1: যে
0: সেটা
1: কোনো
0: থালা
1: একটা জীবাণু
0: বাসনের ক্ষেত্রেও
1: প্রতিরোধক।
0: প্রযোজ্য।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: তবে এখন যক্ষা রোগীর যা ওষুধ বেরিয়েছে সেই
1: হুম হুম
0: ওষুধগুলো কিন্তু অল্প কিছুদিন খেলেই আমাদের শরীরের ব্যাকটেরিয়াল লোড অনেক কমে যায়,
1: বেশ,
0: মানে ওই যে সংক্রমণ করার যেটা ক্ষমতা
1: সেইটা
0: সেটা
1: কমে যায়।
0: কমে যায়।
1: আচ্ছা
0: যার ফলে যে আগে আগেকার দিনে যেটা ছিল, যক্ষা হলে একটা স্যানিটোরিয়ামে পাঠিয়ে দেওয়া
1: হুম
0: হতো,
1: হুম হুম হুম
0: সেইটা কিন্তু এখন আর করা হচ্ছে না। ওই যে ডোমিসিলিয়ারি ট্রিটমেন্ট,
1: হুম হুম হুম
0: আগে মানে আগে ওটাকে বলা হতো ডটস, মানে ডিরেক্টলি অবজার্ভ থেরাপি, এটা কিন্তু বাড়িতে রেখেই রুগীকে চিকিৎসা করা হয়।
1: হুম
0: এবং এখন আমাদের এই যে চিকিৎসা করা হয় 6 মাস, এই ওষুধ কিন্তু রুগীর বাড়ির লোককেই দিয়ে দেওয়া হয়। তার মানে কি, রুগীর বাইরে থাকার বা খুব ক্রিটিক্যাল কিছু কন্ডিশন হলে সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি হতে
1: হুম
0: হবে, সেটা
1: হুম
0: আলাদা
1: হুম
0: কথা। আদারওয়াইজ রুগীর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই।
1: হ্যাঁ, অর্থাৎ এখানেও একটা অনেক সময় অনীহা দেখা দেয় বা মানুষ ভয় করে কোথাও কোথাও, তার মধ্যে সংকোচ আসে যে আমার যদি টিবি ধরা পড়ে তাহলে আমি এক ঘরে হয়ে যাব কি তাকে আলাদা রাখা হবে। এই জায়গাতেও কিন্তু চিকিৎসা ব্যবস্থার অনেক আধুনিকীকরণ হয়েছে। অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, টেলিফোনে একজন শ্রোতা বন্ধু আছেন। হ্যালো,
2: হ্যাঁ নমস্কার নেবেন উপস্থিত সবাইকে?
1: হ্যাঁ নমস্কার
2: নমস্কার
1: আপনাকেও।
2: জানাই। আর আমার প্রশ্ন হচ্ছে ডাক্তারবাবু, এই যে কফ উঠছে, এই যে কফটা পরীক্ষা নিরীক্ষা করছে না, আমার আগে যে পরীক্ষা হচ্ছে না, তাই সে তো উঠে যেমন যেমন শুনছে যে আমাদের দেশে যে যাচ্ছে সেখান থেকে তো মানুষের এই তো কোনো খাবারের জিনিসের বসে, সেই খাবারের কি এটা চলাছে?
1: আসলে হয় কি, প্রযুক্তি আমাদের যেমন অনেক সহযোগিতা করে, অনেক সময় আবার একটু আমাদের বেশ বুঝতেও কোথাও কোথাও অসুবিধা হয়। শ্রোতা বন্ধু এসেছিলেন, তবে আমার মনে হয় তিনি বলছেন যে অনেক সময় ওই যে যদি খাবারের মধ্যে তিনি হয়তো মুখ থেকে খাবারটা কিছুটা ফেলে দিয়েছেন, তার মধ্যেও কি জীবাণুটা বেঁচে থাকতে পারে, সেখান থেকেও কি সংক্রমিত হতে পারে, হয়তো খেতে পারেননি, রুগী মানুষ তো তার যে খাবারটা ফেলছেন সেটাও
0: লালা
1: কি?
0: থেকেও, লালাতেও ব্যাকটেরিয়া থাকতে পারে, হয়তো কম সংখ্যায় থাকে। এটা আবার নির্ভর করে যক্ষা রুগী কোন স্টেজে আছে,
1: আচ্ছা, অর্থাৎ মাত্রা তার।
0: মাত্রা, তার শরীরে কতটা জীবাণু আছে, কতটা সে মানে অ্যাক্টিভ জীবাণু আছে, সে পালমোনারি টিউবারক্লোসিস না এক্সট্রা পালমোনারি, মানে এগুলোর অনেক ব্যাপার আছে। তবে এই লালা বা কফ এগুলো থেকে সাবধান থাকাই ভালো।
1: হ্যাঁ দেখুন, এটা শুধু যক্ষা রোগীর ক্ষেত্রে না, এই যে আমরা সাধারণত আপনি হঠাৎ করে যেখানে সেখানে বাসে টাসে একটা হাঁচি এলেই বড় হ্যাচ্চ দিয়ে হেঁচে ফেললেন, বা কাশি, এটাও একটা হঠাৎ করেই চলে এলো, যদি এটাকে একটু এই নিজের জিনিসগুলোকে একটু নিজের ব্যক্তিগতভাবেই রাখতে পারেন, বা পকেটে একটা রুমাল, নিদেন পক্ষে কিছু না থাকলে নিজের হাতটা তো আছে বলুন না, সেই হাতটা দিয়েও যদি নাকটা চেপে রাখেন, কাশিটা হাঁচিটা যদি বাইরে না আসতে দেন, তাহলে যে কোনো রকম জীবাণু থেকেই শুধু যক্ষা কেন আমরা ভালো থাকবো, আপনিও ভালো থাকবেন, আপনার চারপাশ ভালো থাকবে, সবাই ভালো থাকবে। একদম শেষ মুহূর্তে একটা বার্তা যে ভালো থাকার, সুস্থ থাকার, সচেতন থাকলেই আমার মনে হয় ভালো থাকবো, সুস্থ থাকবো। আজকের এই যে আমাদের অনুষ্ঠান, আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব যক্ষা রোগ প্রতিরোধ ও আশাদিদের ভূমিকা। এতক্ষণ আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন সিনিয়র মেডিকেল অফিসার স্টেট টিবি সেল চিকিৎসক স্বপ্না মুখোপাধ্যায় এবং স্টেট কনসালটেন্ট এনটিইপিপি

0: এম ডক্টর প্রিয়ব্রত সেন দুজনকেই অনেক ধন্যবাদ। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রুতমা মুখোপাধ্যায়। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী গীতাঞ্জলি মুর্শিদাবাদ, শান্তিনিকেতন, FM গোল্ড, বিবিধ ভারতী কলকাতা, মৈত্রী এবং নিউজ অন AIR অ্যাপে।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন অনুষ্ঠান আইনি কথা, ভারতে র্যাগিং ও বুলিং বিরোধী।
2: এতক্ষণ শুনলেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান, বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান আশার কথা। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন জগন্ময় মিত্রের কণ্ঠে আধুনিক গান।
3: ছিল সে এমনই বিজয়ার তিথি, 7টি বছর আগে, সেদিনের স্মৃতি ছায়া ছবি সম আজও মোর মনে জাগে। 7টি বছর আগে।

এতক্ষণ শুনলেন জগন্ময় মিত্রর কণ্ঠে আধুনিক গান, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি সংবাদ, তারপরে ইংরেজি সংবাদ।

0: ক্রিমিনাল প্রসিজার পরিবর্তিত হয়ে এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এখন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। দ্রুত বিজ্ঞানসম্মত, স্বচ্ছ ও মানবিক বিচার ব্যবস্থার লক্ষ্যে এক ঐতিহাসিক পরিবর্তন। আসুন এই পরিবর্তন নিজের চোখে দেখুন ন্যায় সংহিতা প্রদর্শনীতে 21-26 অগস্ট শিলিগুড়ির কাওয়াখালী গ্রাউন্ডে। শুভ উদ্বোধন 21 অগস্ট। উদ্বোধন করবেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আধুনিক ভারত, আধুনিক আইন, ন্যায়ের পথে সবার সাথে।
1: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
0: বদলেছে দেশের পুরনো তিনটি ফৌজদারি আইন। দণ্ড থেকে ন্যায়ের পথে এগিয়েছে বিচার ব্যবস্থা। ইন্ডিয়ান পিনাল কোড বদলে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। কোড অফ ক্রিমিনাল প্রসিজার পরিবর্তিত হয়ে এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এখন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। দ্রুত বিজ্ঞানসম্মত, স্বচ্ছ ও মানবিক বিচার ব্যবস্থার লক্ষ্যে এক ঐতিহাসিক পরিবর্তন। আসুন এই পরিবর্তন নিজের চোখে দেখুন ন্যায় সংহিতা প্রদর্শনীতে 21-26 অগস্ট শিলিগুড়ির কাওয়াখালী গ্রাউন্ডে। শুভ উদ্বোধন 21 অগস্ট। উদ্বোধন করবেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আধুনিক ভারত, আধুনিক আইন, ন্যায়ের পথে সবার সাথে।
3: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন গজল, শিল্পী পঙ্কজ উধাস।

0: এতক্ষণ শুনলেন পঙ্কজ উদাসের কণ্ঠে গজল। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন অনুষ্ঠান বিজ্ঞান ঘরে ও বাইরে। আজকের বিষয়, ডানার ছায়ায় উত্তরবঙ্গ। আলোচনায় চঞ্চল সাহার সাথে মনোময় পাল।
1: নমস্কার, আকাশবাণী শিলিগুড়ির বিশেষ বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান বিজ্ঞান ঘরে ও বাইরেতে সকলকে স্বাগত। আজ আমাদের অনুষ্ঠানের ভাবনা ডানার ছায়ায় উত্তরবঙ্গ। শ্রোতা বন্ধুরা, আমরা ঘুম ভেঙে যে প্রথম শব্দটা শুনি তা হয়তো একটা দোয়েলের শেষ, চায়ের কাপে চুমুক দিতে দিতে যে রংটা আমাদের চোখে পড়ে তা হয়তো একটা নীলকণ্ঠ পাখির ডানা। কিন্তু জানেন কি, ভারতের প্রায় 1300 প্রজাতির পাখির মধ্যে 600 বেশি প্রজাতির ঠিকানা আমাদের এই উত্তরবঙ্গ। হিমালয়ের বরফচূড়া থেকে ডুয়ার্সের ঘন জঙ্গল, মহানন্দার জলাভূমি থেকে তিস্তার চর, প্রতিটি উচ্চতায় প্রতিটি বাস্তুতন্ত্রে লুকিয়ে আছে এক এক রঙের এক এক সুরের বাসিন্দা। এরা শুধু পাখি নয়, এরা আমাদের বন জঙ্গলের স্বাস্থ্যের রিপোর্ট কার্ড। অথচ নগরায়ণ, কীটনাশক আর জলাভূমি বোজানোর ফলে এই রিপোর্ট কার্ডে লাল দাগ বাড়ছে। যে কাকচিল শালিক ছিল আমাদের ছেলেবেলার সঙ্গী, তারাও আজ কমছে। তাই আজ আমরা কান পাতব উত্তরবঙ্গের আকাশে, উত্তরবঙ্গের গাছে গাছে। চিনব তার ডানাওয়ালা বন্ধুদের, বুঝব তাদের সংকট আর জানব কিভাবে তাদের বাঁচিয়ে রাখা যায় আমাদের আগামী প্রজন্মের জন্য। আর এই চেনা জানার পথে আজ আমাদের পথ দেখাবেন যিনি, বছরের পর বছর বাইনোকুলার চোখে উত্তরবঙ্গের বন পাহাড় চষে বেড়াচ্ছেন, বিশিষ্ট পক্ষী

0: প্রেমী, পরিবেশবিদ এবং কিচিরমিচির পত্রিকার সম্পাদক চঞ্চল সাহা। চঞ্চলবাবু, আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: আপনাকে প্রথমেই যে প্রশ্নটি করব, উত্তরবঙ্গকে বার্ডিং হটস্পট বলা হচ্ছে,
1: হ্যাঁ,
0: এর ভৌগোলিক কারণটি কি?
1: হ্যাঁ, মূলত গোটা পৃথিবীতে যেসব অঞ্চলে বায়োডাইভার্সিটি বেশি, অর্থাৎ জৈব বৈচিত্র্য বেশি, সেগুলোকে আমরা হটস্পট এলাকা বলে চিহ্নিত করি। তো গোটা পৃথিবীতে 36টি হটস্পট এলাকা আছে।
0: পাখির জন্য?
1: না, পাখির জন্য না, বায়োডাইভার্সিটি,
0: বায়োডাইভার্সিটি, জৈব বৈচিত্র্য,
1: জৈব বৈচিত্র্য, সেখানে গাছ থাকবে, পশু পাখি সবাই থাকবে। তো তার মধ্যে 4টি রয়েছে ভারতবর্ষে।
0: আচ্ছা,
1: সেই 4টির মধ্যে একটি অঞ্চল হচ্ছে হিমালয়ের পাদদেশ অঞ্চল,
0: মানে যেখানে আমরা থাকি।
1: হ্যাঁ, যেখানে আমরা থাকি, উত্তরবঙ্গ হিমালয়ের পাদদেশ অঞ্চলের একটি বিশেষ অংশ। তো সেজন্য এটা একটা বায়োডাইভার্সিটিক্যালি হটস্পট, এবং তার মধ্যে উত্তরবঙ্গে যেহেতু বিভিন্ন উচ্চতা এবং বিভিন্ন রকম বাস্তুতন্ত্র পাওয়া যায়, সেজন্য উত্তরবঙ্গ বায়োডাইভার্সিটিক্যালি এবং পাখির জন্য হটস্পট এলাকা।
0: সমুদ্রপৃষ্ঠ থেকে কাঞ্চনজঙ্ঘা, এই যে উচ্চতার তারতম্য, পাখির বৈচিত্র্যে কি এর কোনো প্রভাব পড়ে?
1: অবশ্যই পড়ে। আপনি সমুদ্রপৃষ্ঠে যে ধরনের পাখি দেখতে পাবেন বা সমতলে যে ধরনের পাখি দেখতে পাবেন, সেটা আপনি পাহাড়ে গিয়ে দেখতে পাবেন না। মোটামুটি 3টি ভাগে ভাগ করা যেতে পারে। একটা সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটার উচ্চতা, যেটাকে আমরা মূলত বলে থাকি সমতল ভূমি এবং তরাই ডুয়ার্স অঞ্চল, সেখানে আপনি এক ধরনের পাখি পাবেন। আবার যদি আপনি
0: কী কী পাখি পাবো?
1: হ্যাঁ, ধরুন আমরা আমরা সমতল ভূমিতে, এই যে আপনি দোয়েলের কথা বললেন বা আমাদের শালিকের কথা বললেন, মূলত যেগুলো ফরেস্ট বার্ড সেগুলো আপনি পাবেন, নীলকণ্ঠ পাখির কথা বললেন, এগুলো কিন্তু আপনার এই উচ্চতায় পাবেন। এবার তারপরের একটা উচ্চতা রয়েছে, যেটা আমরা 300 থেকে প্রায় 2000 মিটার পর্যন্ত উচ্চতা, সেই উচ্চতায় এক ধরনের পাখি পাওয়া যেতে পারে। যেমন ধরুন প্রচুর পরিমাণে সানবার্ড যেগুলো আছে, আপনি এই আমাদের রংটংয়ে গেলেই পাবেন, এগুলো সেই উচ্চতায় পাওয়া যায়। আবার এক ধরনের পাখি আছে যারা 2000 মিটারের ওপরে থাকে, যেমন আপনি আপনার উপস্থাপনায় বলেছেন স্যাটায়ার ট্রগোপান, সেটা কিন্তু আপনি সিঙ্গালিলাতে গেলে দেখতে পাবেন।
0: আচ্ছা,
1: সেটা 2000 মিটারের আরও উঁচুতে রডোডেনড্রনের জঙ্গলে থাকে।
0: আচ্ছা, একজন সাধারণ মানুষ হিসেবে দার্জিলিং ম্যাল, গাজলডোবা আর জলদাপাড়া, এই 3 জায়গায় দাঁড়ালে আমরা কেমন কি পাখির তফাত দেখতে পাবো?
1: দেখুন, পাখিকে না আমরা মূলত 3টি ভাগে ভাগ করি। সেটা হচ্ছে একটা জঙ্গলের পাখি বা ফরেস্ট বার্ড বলি, যারা মূলত গাছে থাকে, গাছে বাসা বাঁধে, গাছের উপর ডিপেন্ডেন্ট,
0: মানে জঙ্গলের গাছেই তারা থাকে, বাড়িতে
1: না, বাড়ির গাছেও থাকতে পারে।
0: আচ্ছা,
1: বাড়ির গাছেও থাকতে পারে অবশ্য এবং থাকেও। আর এক ধরনের প্রজাতির পাখি আছে যারা জলাশয়ের উপর নির্ভরশীল, এদেরকে আমরা জলজ পাখি বলে থাকি বা ওয়াটার বার্ড বলে থাকি। আরেক ধরনের পাখি যারা গ্রাসল্যান্ড, বড় বড় মাটিতে, ঘাসে ঘাসে ঘাসে থাকে, মাটিতে পাখি বাসা করে থাকে, এটা আমরা অনেকেই ভাবি যে এমন নয়, কিন্তু হ্যাঁ, প্রচুর পাখি রয়েছে যারা মাটির উপর নির্ভরশীল, ঘাসের উপর নির্ভরশীল, ঘাসে বাসা করে থাকে। তো আপনি যেমন বললেন গাজলডোবার কথা, গাজলডোবা তো আমাদের এই উত্তরবঙ্গের একটি বিখ্যাত জলাশয়, তিস্তা নদীর উপরে বাঁধ দেওয়ার ফলে এই জলাশয়টা তৈরি হয়েছে গজলডোবা। তো গজলডোবাতে যেমন প্রচুর পরিযায়ী পাখি বাইরে থেকে এখানে আসেন এবং 3 মাস এখানে থাকে, এবং
0: কোন সময়টা মূলত?
1: মূলত শীতকালে। আসলে বিষয়টা হচ্ছে ইউরোপ বা রাশিয়া বা সেন্ট্রাল এশিয়া, এইসব জায়গাগুলোতে, মূলত ইউরোপে যেটা হয়ে থাকে, এই শীতকালে ওদের ওখানে বরফ পড়ে একটা 3 বা 4 ফিটের একটা লেয়ার হয়ে যায়।
0: আচ্ছা,
1: সেই যে লেয়ারটা, সেটা জলাশয়ের উপরেও হয়। সুতরাং জলাশয়ের উপর যে পাখিগুলো নির্ভরশীল, মূলত ডাক মানে হাঁস প্রজাতির যেসব পাখি, তারা কিন্তু সেখানে আর খাওয়ারও পাবে না, এবং সেখানে তারা প্রজনন করতে পারবে, সেখানে তারা থাকলে বাঁচতেই পারবে না,
0: বাঁচতেই পারবে।
1: সুতরাং তারা উড়ে চলে আসে হিমালয়কে পার করে আমাদের এই সাউথ এশিয়ার, সাউথ ইস্ট এশিয়ার দিক বিভিন্ন দেশে, আমাদের ভারতবর্ষে, এবং এখানে এসে কোনো জলাশয়ে আবার ওরা জলাশয় খোঁজে, সেই জলাশয়ের মধ্যে তারা এই 3 মাসটা কাটায়, তারপরে আবার উড়ে চলে যায়। তো সেরকম একটা জলাশয় হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ জলাশয় হচ্ছে গাজলডোবা।
0: আচ্ছা,
1: আর আপনি বললেন দার্জিলিংয়ের ম্যাল, দার্জিলিংয়ের ম্যাল যদি আমরা যাই, দার্জিলিং যেহেতু অনেক উঁচুতে, সেই সব জায়গায় গেলে আমরা কিন্তু, আমি যেটা বলছিলাম যে সানবার্ড বা পাহাড়ি যেসব পাখি, রং বেরঙের পাখি হয়,
0: যেমন
1: ধরুন দার্জিলিংয়ের একটা উটপেকার আছে, মানে কাঠঠোকরা আছে, যার

0: না, আমি কিন্তু দার্জিলিং উডপেকার।
1: আচ্ছা,
0: আপনি দার্জিলিংয়ে গেলে
1: মানে
0: পাবেন।
1: এটা কি দার্জিলিংয়েরই?
0: হ্যাঁ, দার্জিলিংয়ের
1: আচ্ছা,
0: এই মানে এমন না শুধু দার্জিলিং শহরেই পাবেন, কিন্তু এটা এটা কিন্তু আমাদের এখানকার নেটিভ,
1: আচ্ছা
0: দার্জিলিং গেলেই পাবেন। কালিম্পংয়ে গেলেও আপনি পেতে পারেন, মানে
1: আচ্ছা,
0: দার্জিলিং হিলসের কথা হচ্ছে,
1: হিলসের কথা
0: দার্জিলিং
1: হচ্ছে।
0: শহরের কথা হচ্ছে না। তো এরকম প্রচুর ধরনের পাখি, থ্রাস প্রজাতির পাখি যারা, তারা সব পাহাড়ে পাহাড়ে পাওয়া যাবে।
1: ঠিক,
0: যেমন ট্রগোপানের কথা আপনি বললেন, এই ধরনের পাখি পাওয়া যাবে। ফ্রেজেন্ট ফ্রেজেন্ট জাতীয় যত পাখি আছে, খালিস ফ্রেজেন্ট আমাদের এখানে পাওয়া যাবে, এরকম ধরনের প্রচুর পাখি এখানে পাওয়া যাবে।
1: উত্তরবঙ্গের এই গাজলডোবার কথা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, আলোচনা প্রসঙ্গে উঠে এলো। গাজলডোবায় আপনারা প্রতিবারই পাখি পর্যবেক্ষণে যান, তো বিগত কয়েক বছরের সমীক্ষায় কি দেখতে পাচ্ছেন, পাখির আনাগোনা কি একটু বেশি হচ্ছে?
0: দেখুন, লোনাক লেক আউটবাস্টে যে হরপাবানটা এসেছিল বিগত 2-1 বছর আগে গাজলডোবাতে, তারপরে না গাজলডোবার পরিস্থিতি সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে।
1: আচ্ছা,
0: এই জন্য পাখির সংখ্যা প্রচুর কমে গেছে। মূলত যে ঘটনাটি ঘটেছে লোনাক লেকের আউটবাস্টের পরে, লোনাক লেকে সামনে না যেখান থেকে জলটা বেরিয়ে আসে সেখানে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে, সেই মিনারেলসগুলো জলের সাথে ধীরে
1: চলে
0: ধীরে
1: এসছে,
0: ধীরে ধীরে নিচে নেমে আসে, এমনিতেই নেমে আসে, এবং একটা কেমিক্যাল রিয়াকশন এর মাধ্যমে সেই মিনারেলগুলো যখন গাজলডোবায় পৌঁছায় তখন চেঞ্জ হয়ে অন্য ফর্ম দাঁড়ায়। কিন্তু হরপাবানের জন্য যখন সেই মিনারেলগুলো এসছে তখন ওই কেমিক্যাল প্রসেস, ফিজিক্যাল প্রসেস ভাঙার এবং কেমিক্যাল রিয়াকশন, সেটা করার টাইম পায়নি।
1: আচ্ছা,
0: সুতরাং এখানে এখন যে মিনারেলগুলো এসছে সেগুলো এখানে এলিয়েনেটেড স্পিসিস, অর্থাৎ
1: আচ্ছা,
0: এই মিনারেলকে এই জল এখানকার পাখিরা চেনে না।
1: ঠিক,
0: সুতরাং আর মূলত গাজলডোবায় যে পাখিগুলো আসে তারা কিন্তু ঘাসের উপর নির্ভরশীল, জলজ ঘাস, জলের মধ্যে যে ঘাস রয়েছে, মাছের তো উপর নির্ভরশীল কিন্তু বেশিরভাগ পাখি জলজ ঘাসের উপর নির্ভরশীল। সুতরাং সেই জলজ ঘাসগুলো জন্মাতে পারছে না, কেননা মিনারেলের একটা চেঞ্জ হয়ে গেছে,
1: ঠিক,
0: তার জন্য পাখির সংখ্যা খুবই কম।
1: তবু গাজলডোবায় যে আপনি এ যাবৎকালে কি কি পরিযায়ী পাখিদের দেখতে পাচ্ছেন নতুন নতুন এই শীতকালে?
0: নতুন পাখি বলতে আমরা বিগত ধরুন 10 বছরই বলছি, বিগত 10 বছরের যে পাখিগুলো দেখতে পাই, প্রতি বছরই সব পাখি আসে এমন না, তবুও যে পাখিগুলো প্রায় প্রতি বছর দেখতে দেখতে পাওয়া যাবে, যেমন রুডিশেল ডাক আমার একটা পাখি, বার হেডেড গুস এরা একটা পাখি, বা ধরুন টাপটেড ডাক একটা পাখি, ইউরেশিয়ান উইজিয়ান, এরা সবই কিন্তু হাঁস প্রজাতির পাখি।
1: ঠিক,
0: আবার ধরুন কিছু পাখি আছে যারা ওয়েডার বলি আমরা, ওয়েডার অর্থাৎ হচ্ছে যারা খুঁটে খুঁটে খায়, মানে একদম হাঁসের মতো জলে জলে ভেসে বেড়ায় না, কিন্তু জলের যে ধার জুড়ে, নদীর যে ধার জুড়ে সেখানে, হ্যাঁ, তট জুড়ে সেখানে খুঁটে খুঁটে খায়, সেই ধরনের কিছু কিছু কিছু পাখি এখানে আসে, যারাও পরিযায়ী পাখি।
1: আচ্ছা,
0: আবার আপনি গাজলডোবার প্রসঙ্গ তুলছেন, তো শুধু আমাদের মনে হচ্ছে যে শীতকালেই পরিযায়ী পাখিরা আমাদের এখানে আসে, এমন কিন্তু বিষয়টা নয়, গরমকালেও কিন্তু পরিযায়ী পাখিরা আসে এখানে। হ্যাঁ, কিন্তু সেগুলো পাখি আবার আলাদা ধরনের। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, আপনি এই এখন গরমকাল চলছে, আপনি যদি বাঁশঝাড় লক্ষ্য করেন গ্রাম্য এলাকায়, তাহলে আপনি সাউথ ইন্ডিয়া থেকে একটি একটি পাখি আমাদের এখানে আসে, যেটাকে আমরা বাংলায় বলি দুধরাজ।
1: আচ্ছা,
0: সেই সেই সেই সেই পাখিটার লম্বা লেজ, সেটার রং হয় সাদা দেখবেন, অথবা ইট কালার, রুফর্স কালার দেখবেন।
1: আচ্ছা,
0: হ্যাঁ, এই দুধরাজ যে পাখিটির কথা আমি বললাম, এটাকে আমাদের ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাই ক্যাচার বলে ইংরেজিতে।
1: হ্যাঁ, চঞ্চলবাবু, আমরা আলোচনা প্রসঙ্গ, আমরা পাখি নিয়ে আলোচনা করছি, একটি জায়গার নাম না বললেই নয়, আমাদের উত্তরবঙ্গের বিশিষ্ট পক্ষী নিবাস কুলিক পক্ষী নিবাস, যা কিন্তু পাখির জন্যই প্রসিদ্ধ। কুলিক পক্ষী নিবাসের যে সমীক্ষা, কুলিক পক্ষী নিবাসে যেটা আমাদের সংবাদপত্রে বা বিভিন্নভাবে জানা যাচ্ছে যে কুলিক পক্ষী নিবাসে এবছর পাখির সংখ্যা বেড়েছে, তো কীভাবে এবং কী কী নতুন প্রজাতির পাখি সেখানে দেখা যাচ্ছে?
0: দেখুন, আপনি যদি মনে করেন যে কুলিক পক্ষী নিবাস সে প্রচুর প্রজাতির পাখি পাওয়া যায়, সেটা নয়। কুলিক পক্ষী নিবাসে শামুক খোল যে পাখি, যেটা হচ্ছে আমাদের শামুকের খোলসকে ভেঙে সেটা খায় অ্যাকচুয়ালি।
1: আচ্ছা,
0: তো এই প্রজাতির পাখিটা হচ্ছে ডমিনেন্ট স্পিসিস কুলিক পক্ষী নিবাসে, এই পাখিরা এখানে প্রজনন করতে আসে।
1: আচ্ছা,
0: যে গাজলডোবার যে পাখিরা আছে তারা কিন্তু প্রজনন করতে আসে না।
1: আচ্ছা,
0: কুলিকে যারা এই পাখিগুলো আছে, শামুক খোল, এশিয়ান ওপেন বিল স্টর্ক বলি আমরা ইংরেজিতে, এরা কিন্তু এখানে প্রজনন করতে আসে, প্রজননের সময় একসাথে হয়, এবং এরা কিন্তু অনেক জায়গায় আমি দেখেছি লেখা হয় সংবাদপত্রে যে সাইবেরিয়া থেকে আছে, এখান থেকে আছে, ওখান থেকে আছে, কিন্তু তা না, এটা কিন্তু আমাদের এখানেই।
1: আচ্ছা,
0: আমাদের

0: আমাদের ভারতীয় ওখানে একত্রিত হয়, ঠিক আছে? তো কুলিক পক্ষী নিবাসে প্রচুর প্রজাতির পাখি পাওয়া যায় না, মূল মূল প্রজাতির আপনাকে নাম বললাম। এছাড়া ধরুন এখন নতুন আমি দেখেছি যেটা গ্লসি আইবিস, এটা আমি আগে দেখিনি। গ্লসি আইবিসের বাংলা তেমন নাম নেই, তবে আইবিসকে আমরা যেটা বলি সেটা বলি কাস্তেচেরা।
1: আচ্ছা,
0: আমাদের পশ্চিমবঙ্গে তিন রকমের আইবিস পাওয়া যায়, তো গ্লসি আইবিসটা আমি নতুন ওখানে ওখানে ওখানে দেখেছি। এছাড়া পানকৌড়ি, বিভিন্ন রকমের পানকৌড়ি এখানে পাওয়া যায়। তো সেই ডাইভার্সিটি এখানে প্রচুর নেই, কিন্তু সংখ্যা প্রচুর, প্রায় 90,000 80,000, কোনো বছর 1,00,000 ছাড়িয়ে যায় এত প্রজাতির পাখি ওখানে একসাথে আসে।
1: আচ্ছা চঞ্চলবাবু, আপনি আলোচনা প্রসঙ্গে বলছিলেন তিন রকম পাখির কথা, যেটা মাটিতে খুঁটে খাওয়া পাখি বা যেগুলো মাটিতেই তাদের বাসস্থান করে, এই পাখি সম্পর্কে কিন্তু আমাদের আলোচনা হয়নি এখনো, এই বিষয়টি নিয়ে যদি একটু বলেন।
0: হ্যাঁ, মাটিতে মানে গ্রাস পাট যাদের যাদের কথা, আমি দুটো পাখির কথা খুব করে বলতে চাই। একটা হচ্ছে আমাদের এই ফুলবাড়ি যে ওয়েটল্যান্ড, এর পাশে একটা একটা গ্রাসল্যান্ড, মহানন্দার চর জুড়ে যে গ্রাসল্যান্ডটা আছে, সেখানে না ইয়েলো বেস্টেড বান্টিং বলে একটা পাখি আসে। এই পাখিটা কিন্তু চীন দেশ থেকে আসে।
1: আচ্ছা,
0: সে গ্রাস বাট ঘাসের উপর নির্ভরশীল, সে দানা জাতীয় শস্য জাতীয় খাবার খায়, সেখানে এই ধরনের প্রচুর ঘাস জন্মায়, তার দানাগুলি সে তারা খায়। এই পাখিটা সম্পর্কে আমি কেন বলতে চাইছি, এই পাখিটা হচ্ছে গোটা পৃথিবীতে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, অর্থাৎ এরপরে এক্সটিঙ্ক্ট হয়ে যাবে গোটা পৃথিবীতে, এদের সংখ্যা
1: অবলুপ্ত হয়ে যাবে,
0: অবলুপ্ত হয়ে যাবে গোটা পৃথিবীতে। এদের সংখ্যা 2,000, মাত্র 2,000, তার মধ্যে কিন্তু আমরা যা 250-300 একসাথে পেয়েছি। এটা চীন দেশ থেকে মাইগ্রেট করে এখানে আসে, চীন দেশ থেকে এখানে আসে। আসলে চীন দেশ থেকে যখন এখানে আসতো, তখন না ওখানে এক ধরনের ইনভিজিবল নেট লাগানো হতো, জাল।
1: আচ্ছা, সেই জালে থেকে লাগানো,
0: হ্যাঁ লাগানো হতো, সেই জালে এরা আটকা পড়ে যেত, এবং আটকা পড়ে সেই পাখিগুলোকে ধরে তারা রেস্টুরেন্টে এই পাখির স্যুপ বিক্রি হতো। এইভাবে করে এই পাখির সংখ্যা কমে গেছে। তাছাড়া তো হ্যাবিটেট লস একটা বিশাল কারণ। তো আমাদের এখানে কিন্তু এখনও 250-300 পাখি প্রতি বছর আসে।
1: আচ্ছা,
0: এই এটা একটা গ্রাস বাটের কথা বলছি। আর একটা পাখির কথা আমি বলতে চাই, যেটা নাম হচ্ছে আমাদের বেঙ্গল দিয়ে, অর্থাৎ বঙ্গ দিয়ে, বেঙ্গল ফ্লোরিকান। এই পাখিটাও একটা গ্রাসল্যান্ডের উপর নির্ভরশীল একটা পাখি, কিন্তু এই পাখিটা আজকে গোটা পশ্চিমবঙ্গে আর একটাও নেই। লাস্ট রেকর্ড হচ্ছে 1984 সম্ভবত, বঙ্গে নেই। লাস্ট রেকর্ড 1984, সম্ভবত 1984, সালটা আমার একটু ভুল হতে পারে, তবে জলদাপাড়াতে লাস্ট রেকর্ড। তারপর থেকে এই পাখিটাকে আর পশ্চিমবঙ্গে দেখা যায়নি। তো গ্রাস সব থেকে ভার্নালেবল অবস্থায় রয়েছে এই গ্রাসল্যান্ডের পাখিরা, কেননা জলাশয়কে বোঝাতে গেলেও একটা তার বিরুদ্ধে একটা প্রতিবাদ গড়ে ওঠে, ফরেস্টকে কাটতে গেলেও তার অথবা মানে বিরুদ্ধে একটা প্রতিবাদ গড়ে ওঠে, কিন্তু গ্রাসল্যান্ড দখল করে সেখানে একটা বিল্ডিং তৈরি করতে খুব একটা প্রতিবাদ হয় না। সেজন্য গ্রাসল্যান্ডের পাখিরা গোটা পৃথিবী জুড়ে সব থেকে বেশি সংকটে রয়েছে।
1: শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু পাখির আলোচনা, উত্তরবঙ্গের পাখির আলোচনা করতে গিয়ে কিন্তু আমরা রং বেরঙের ডানা মেলে উঠছি। আমরা আমাদের আলোচনাকে এগিয়ে নিয়ে যাব, কিন্তু তার আগে আমাদের চঞ্চলবাবুর সংগ্রহে কিছু এমন পাখির ধ্বনি তার কাছে রয়েছে যেগুলো কিন্তু দুষ্প্রাপ্য, সেই পাখির ধ্বনিগুলি আমরা শুনে নেব।
0: আমি মূলত দুষ্প্রাপ্য ধ্বনি নয়, যে ধ্বনিগুলো আমরা শুনি কিন্তু জানি না যে এটা কোন পাখির ধ্বনি। আমরা সবাই আওয়াজগুলো শুনলে রিলেট করতে পারবো। দেখবেন বসন্তকাল চলে গেল, বসন্তকালে একটা পাখি আমাদের এই গ্রাম বাংলা হোক, একটু পাহাড়ে গেলেও হোক, এই এই পাখিটাকে আমরা শুনতে পাই, আমরা বলি বসন্ত বৌড়ি। তো একটু যদি সমতল এলাকায় আসি, তাহলে নীলকণ্ঠ বসন্ত বৌড়ির ডাক আমরা সারা দিন ধরে শুনতে পাবো বসন্তকালে। আমরা সেই ডাকটা শোনাচ্ছি।

0: আর একটা পাখির ডাক, সেটা হচ্ছে চোখ গেল। চোখ গেল পাখির ডাকও আমরা সারাদিন শুনতে পাই, সেটাও
1: চিনতে পারি না হয়তো,
0: চিনতে পারি না হয়তো। তো আমরা সেটাও শোনাচ্ছি।

0: আরেকটা আমরা হচ্ছে হিল ময়না, একটা আমরা তো ময়না ময়না সবাই জানি, তো ময়না পাখি বলতে আমাদের এখানে হিল ময়না পাওয়া যায়। তো হিল ময়নার ডাক খুবই সুন্দর, তো আমরা হিল ময়নার ডাক শোনাচ্ছি। আর আপনি পাহাড়ে গেলে যেসব পাখি পাখি দেখতে পাবেন, তাদের মধ্যে একটা একটা পাখি যেটা আমরা বলি ক্যানারি ফ্লাই ক্যাচার, এটা আমার খুব একটা পছন্দের পাখি এবং এর ডাকও আমার খুব পছন্দের। এই ক্যানারি ফ্লাই ক্যাচার বা এই ক্যানারি টাইপের পাখি কিন্তু আপনি ইউরোপ বা লন্ডন এইসব জায়গায় এদের আওয়াজের জন্য এদের বাড়িতে পোষা হয়। তো আমি ক্যানারি ফ্লাই ক্যাচারের আওয়াজ আপনাদের শোনাচ্ছি।
1: আচ্ছা, শ্রোতা বন্ধুরা, আমাদের যে চঞ্চলবাবুর সংগ্রহে যে অসাধারণ সমস্ত পাখির যে ধ্বনি, পাখির যে ডাক আপনারা শুনলেন, আপনারা আমাদের জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই পাখির ডাক শুনে। এবং এই যে পাখির ডাক শোনানো, এই সমস্ত কিছুর উদ্দেশ্য কিন্তু একটাই, এই যে অবলা যে পাখি বা অবলা পশু, এদেরকে সংরক্ষণ করা, এদেরকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের, এই দায়ভার কিন্তু আমাদের। চঞ্চলবাবু, আবার আলোচনা প্রসঙ্গে ফিরব। আপনি বলছিলেন যে জলাভূমি বা গ্রাসল্যান্ড, যেটা ঘাস তৃণভূমি, সেগুলো ভরাট হয়ে যাচ্ছে, জল দূষিত হচ্ছে, এর প্রভাবে পরিযায়ী পাখির সংখ্যা কীভাবে পড়ছে, গত 10 বছরের কেমন কি দেখতে পাচ্ছেন?
0: দেখুন, সংখ্যা এক্স্যাক্ট সংখ্যা বলতে গেলে তো একটা বিশাল বৈজ্ঞানিক স্টাডি দরকার, তো সেরকম স্টাডি আমার বা আমরা আমরা করিনি, বা এই উত্তরবঙ্গে সেরকম স্টাডি কেউ করেনি। তবে আমরা যেটা প্রতি বছর বিভিন্ন জলাশয়গুলোতে গিয়ে যেটা দেখতে পাচ্ছি, পাখির সংখ্যার থেকে বেশি যে প্রজাতিগুলো আসতো আগে, সেই প্রজাতির সংখ্যা কিন্তু কমে যাচ্ছে।
1: আচ্ছা,
0: এর মূল কারণ হচ্ছে যে আমাদের এখানকার জল দূষিত হওয়া, দু নম্বর কথা যে হ্যাবিটেটগুলো, যে বাসস্থানগুলো পাখি রয়েছে, সেই বাসস্থানগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, বাসস্থানগুলো ছোট হচ্ছে, তো এর জন্য পাখির প্রজাতির সংখ্যা প্রচুর কমে যাচ্ছে এবং পাখির সংখ্যাও কমে যাচ্ছে আপাত দৃষ্টিতে। কিন্তু এর কোনো সাইন্টিফিক মেথডোলজি নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা আমাদের এখনও করা হয়নি, সেটা করা প্রয়োজন রয়েছে।
1: এই যে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বা সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, বক্সা টাইগার রিজার্ভ, এখানেও তো পাখি সংরক্ষণের বিভিন্ন রকম প্রয়াস চালাচ্ছে, তাদের এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কীভাবে উদ্যোগ নিতে হবে বলে আপনার মনে হয়?
0: দেখুন, আমি যেটা মনে করি, আমাদের কাছে যা বনভূমি রয়েছে সেই বনভূমিকে সর্বপ্রথম প্রোটেক্ট করতে হবে, এটা হচ্ছে প্রথম প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি যদি স্যাটেলাইট ইমেজ দেখেন এই জঙ্গলগুলির, এই জঙ্গলগুলির মধ্যে বাইরে থেকে আপনার যতটা জঙ্গলগুলো সবুজ মনে হবে, জঙ্গলের ভেতরটা অনেকটা কিন্তু ফাঁকা, অর্থাৎ জঙ্গলের ভেতর থেকে হয়তো ধীরে ধীরে গাছ কেটে ফেলা হচ্ছে বা কিছু কোনো সমস্যা হচ্ছে। আমাদেরকে মূল যে কাজ করতে হবে, পাখির বাসস্থান রক্ষা করতে হবে। আমরা যদি বাসস্থান রক্ষা করতে পারি, আর কিছু করার দরকার নেই আমাদের। আমরা পাখি সংরক্ষণের কথা বলি তো, বা নদী সংরক্ষণের কথা বলি তো, ওদেরকে নিজেদের মতো যদি ছেড়ে দেন, তাহলে ওরা নিজেরাই নিজেকে দেখভাল করতে পারবে,
1: আমাদের বাধা যেন হয়ে না,
0: বাধা যাতে না হয়।
1: একটা পাখি এক জায়গায় থাকছে, আমরা গাছটাকে কেটে দিলাম, পাখিটা থাকবে কোথায়?
0: সেটাই
1: বা একটা গ্রাসল্যান্ড, একটু আগে আলোচনা হচ্ছিল, গ্রাসল্যান্ডে আমরা একটা কোনো কিছু স্থপতি কিছু নির্মাণ করলাম, তাহলে থাকবে কীভাবে? একদমই তাই। এবারে যে বিষয়টা আসবো, নিঃশব্দ বসন্ত বা সাইলেন্ট স্প্রিং, এই কথাটা আজকাল শোনা যায়। কীটনাশকের অতিরিক্ত ব্যবহারে বলা হচ্ছে পাখির ডিমের খোলস পাতলা হয়ে যাচ্ছে, উত্তরবঙ্গে কি এর কোনো প্রমাণ রয়েছে?
0: পাখির ডিমের খোলস পাতলা হয়ে যাচ্ছে, এই ধরনের স্টাডি উত্তরবঙ্গকে নিয়ে হয়নি, মানে যেগুলো একদম বৈজ্ঞানিকভাবে হয়েছে আমি সেইটুকু নিয়েই বলতে পারি। তবে কীটনাশকের বহুল ব্যবহারে যেটা হয়েছে, যেসব পাখিরা দানাশস্য জাতীয় খাবার খায়,
1: ক্রপস
0: খাওয়ার খায়, সেখানে যেহেতু প্রচুর পরিমাণের কীটনাশক ব্যবহার হচ্ছে, সেই কীটনাশক তাদের শরীরে প্রবেশ করছে, তারা ধীরে ধীরে কিন্তু লুপ্ত হয়ে যাচ্ছে।
1: আচ্ছা,
0: এটা এটা এটা এটা
1: তাদের প্রজনন ক্ষমতা বা তাদের যে তাদের ডিম পাড়ার ক্ষমতা হয়তো নষ্ট হয়ে যাচ্ছে,
0: মানে এইগুলো নিয়ে স্টাডি করতে হবে, স্টাডি না করে বলা খুব মুশকিল। কিন্তু আপাত দৃষ্টিতে আপনি ধরুন না, চড়ুই পাখি,
1: ঠিক,
0: আপনি ছোটবেলায় যত চড়ুই পাখি দেখতেন,
1: এখন দেখা যায় না,
0: দেখা যায় না, তাহলে সংখ্যা কমছে, তো এর জন্য কীটনাশক দায়ী।
1: এই যে মোবাইল টাওয়ারের কথা বলা হয়,

0: এইটাকে এটা কতটা বিজ্ঞানসম্মত?
1: মোবাইল মোবাইল মোবাইল টাওয়ারে থেকে যে মানে ইনফ্রারেড রে যায় আর কি, সেটা সেটা বৈজ্ঞানিকভাবে তার প্রমাণ রয়েছে। দেখা গেছে যে সেগুলো পাখির মানে পাখির জন্য বা পরিবেশের জন্য সেটা ঠিক নয় আর কি। কিন্তু আমরা তো ধীরে ধীরে আধুনিকতার দিকে এগোচ্ছি, তো আমাদের একটা ব্যালেন্সিংয়ের দরকার রয়েছে। আমি এখানে এইটুকু, আমি পুরোপুরি মোবাইলটাও উড়িয়ে দিতে হবে এই এইরকম এইরকম জায়গায় আমি বলবো না, কিন্তু একটা ব্যালেন্সিংয়ের কোথাও না কোথাও দরকার রয়েছে।
0: চঞ্চলবাবু, একটা বিষয় কিন্তু দেখা যাচ্ছে যে কাক, চিল, শালিক, একটু আগে আলোচনা হচ্ছিল চড়ুই পাখির কথা, এদের সংখ্যা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে, এগুলো কমন বার্ড কমে যাচ্ছে, কত বড় একটা বিপদের সংকেত বলে আপনি মনে করেন?
1: দেখুন, কাক বা চিল, আপনি যে পাখিগুলোর কথা বলছেন না, এদের কাককে আমরা ছোটোবেলায়
0: ঝাড়ুদার পাখি,
1: হ্যাঁ ছোটোবেলায় পড়েছি ঝাড়ুদার পাখি। চিল, চিলও এক ধরনের, আপনি যদি এখনও শিলিগুড়ির বিভিন্ন যেখানে নোংরা বা জঞ্জাল ফেলা হয় সেই জায়গাগুলো দেখেন, তার উপরে চিলকে উঠতে দেখবেন,
0: শকুন দেখা যায়।
1: হ্যাঁ, শকুন, শকুন দেখা যায়। শকুন ধীরে ধীরে, শকুন তো হারিয়েই গেছে,
0: হারিয়েই যাচ্ছে প্রায়।
1: তো শকুন যে কাজটা করতো, শকুন কাজ করতো নোংরাকে খেয়ে পরিষ্কার করতো, কাকও করতো গ্রাম্য এলাকায়। কিন্তু এই শকুনের সংখ্যা কমে যাওয়ার জন্য সেই জায়গাটা কিন্তু আজকে দখল করেছে চিল। চিল ধীরে ধীরে ধীরে ধীরে সেই জায়গাটা দখল করতে, এই জন্য আপনি যদি দেখেন চিলের সংখ্যা তেমনভাবে কমেনি, বরঞ্চ চিলের সংখ্যা একই রয়েছে বা বেড়েছে। কিন্তু যেটা মূল সমস্যা, কাক এবং হচ্ছে আমাদের শকুন, এদের সংখ্যা কিন্তু প্রচুর কমে গেছে। এবং শকুনকে সংরক্ষণ করার জন্য আমাদের রাজাভাতখাওয়াতে একটা শকুনের ব্রিডিং সেন্টার তৈরি করা হয়েছে সরকারি উদ্যোগে, এবং তারা যথেষ্ট সাফল্য পেয়েছে। আমি সেখানে গিয়েছিলাম, সেই ভদ্রলোকের সাথে কথাও বলেছি। এই ধরনের প্রয়াস আরও জরুরি আমি মনে করি।
0: ঠিক, এবারে আসবো একটা অন্য বিষয়, এই যে বার্ড ফটোগ্রাফি, এটা একটা খুব জনপ্রিয় বিষয়। আপনিও নিশ্চয়ই আপনার বহুমূল্য যে ক্যামেরা দিয়ে আপনার আপনি পাখির ছবি তোলেন, এই ছবি তুলতে গিয়ে দেখা যাচ্ছে পাখিরা বিরক্ত হচ্ছে বা পাখিদেরকে বিরক্ত করা হচ্ছে, এই আনএথিক্যাল বার্ডিং নিয়ে আপনার কি বক্তব্য?
1: দেখুন, প্রথম প্রথম কথা, একটা একটা দিক বলতে হবে, এই যে যারা বার্ডার, যারা বার্ড ফটোগ্রাফি করে, তাদের জন্য কিন্তু প্রচুর মানুষজন যারা পাখির প্রতি ইন্টারেস্টেড ছিল না, তাদের মধ্যে নতুন করে উৎসাহ
0: নিশ্চয়ই, তার একটা পজিটিভ দিক নিশ্চয়ই আছে, ইতিবাচক দিক আছেই।
1: কিন্তু আমরা বার্ড ফটোগ্রাফি করতে গিয়ে ফটোগ্রাফির এথিক্স বলে একটা বিষয় রয়েছে, আপনি সেটা বার্ডের ক্ষেত্রে, আপনি যদি
0: যে কোনো
1: জঙ্গলে জঙ্গলে যান, পশু পাখি, হাতির ছবি তুলতে যান, বাঘের ছবি তুলতে যান, তার একটা এথিক্স রয়েছে। এই এথিক্সের বাইরে গিয়ে ফটোগ্রাফি, আমি এটার বিরোধী। যেমন ধরুন, অনেক জায়গায় রয়েছে বার্ডাররা যায়, পাখির কল চালানো হয়, পাখির আওয়াজ চালানো হয়, সেই কল চালিয়ে পাখিটা আকৃষ্ট করা হয়, পাখিটা সামনে আসে এবং পাখির ছবি তোলা হয়। এই ধরনের আনএথিক্যাল প্র্যাকটিস, সেটা প্রচুর পরিমাণে ড্যামেজিং, আমি এইগুলোর বিরোধী। এবং আমি মনে করি এই যে উত্তরবঙ্গে বিভিন্ন জঙ্গলগুলো রয়েছে, সেখানে যে আমাদের বনবিভাগ রয়েছে, বনবিভাগের পক্ষ থেকে এই নিয়ে একটা সঠিক পদক্ষেপ গ্রহণ করা উচিত।
0: এই যে গাজলডোবা, রসিক বিল বা রায়মাটাং, এগুলোকে উত্তরবঙ্গের যে জলাভূমি তার পরিযায়ী পাখির আন্তর্জাতিক সরাইখানা এরকম বলা হয়। কোন কোন দেশ থেকে, আপনি আলোচনা প্রসঙ্গে কিছুক্ষণ আগে চীন এবং রাশিয়ার কথা বলছিলেন, আর কোন কোন দেশ থেকে এখানে?
1: যেমন ধরুন রাশিয়া, মঙ্গোলিয়া, চীন, কাজাকিস্তান, তিব্বত, হ্যাঁ, বা ধরুন ইউরোপের প্রচুর দেশ। আমি এক জায়গায় পড়ছিলাম যে এখানে তো প্রায় 100-এর কাছাকাছি পরিযায়ী পাখি আছে, মানে 100 প্রজাতির কাছাকাছি,
0: হ্যাঁ।
1: তো এই সব মিলে প্রায় 5টা কন্টিনেন্ট থেকে এখানে, 5টা মহাদেশ থেকে এখানে পাখিরা আসে, মানে আফ্রিকা থেকেও কিছু কিছু পাখি আসে। মূলত হিমালয়ের ওই পারে, ইউরোপ, রাশিয়া, চায়না, তিব্বত, কিছুটা এশিয়ার মধ্যভাগ, আফ্রিকার কিছুটা অংশ, এই সব এলাকা থেকে পাখিরা এখানে আসে।
0: ঠিক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি, কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। আমরা দেখতে পাই এখন আমাদের বহুতল যে আবাসন, সে আবাসনের উপরে বাড়ির বারান্দায় বা ছাদে পাখির জন্য জল রাখা হচ্ছে, দানা রাখা হচ্ছে। পাখিকে বিভিন্ন রকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে পাখিদের যে সেবা বা পাখিদের পরিচর্যা করা হচ্ছে, কিন্তু আর কি কি করা উচিত বলে আপনার মনে হয়?
1: দেখুন, আপনি গরমকালে পাখির জন্য ছাদে একটু জল রাখতেই পারেন, কিন্তু আমি

0: ঠিক এই পাখিকে খাওয়ানো বা দানা রাখা এরা আমি ঠিক পক্ষপাতী নই। তার কারণ হচ্ছে এরা হাজার হলো একটা ওয়াইল্ড স্পিসিস, তাদেরকে আপনি খাইয়ে দাইয়ে মানুষ করতে পারেন না, তাদের খাওয়ার নিজেকেই জোগাড় করতে হবে, এটা একটা ব্যাড হ্যাবিট হতে পারে তাদের জন্য। আপনি দেখবেন আমাদের এখানে মাঝে মাঝে বাঁদর চলে আসে, আমাদের সেবকের রাস্তায় প্রচুর দেখেন,
1: সেবক রাস্তায় এবং এখন বাগডোগরা নকশালবাড়ি ওই অঞ্চলটাতে বাঁদর প্রতি ঘরে ঘরে ঢুকছে।
0: হ্যাঁ, ঘরে ঘরে ঢুকছে। এর কারণ তাদেরকে আমরা এরকম খাইয়ে খাইয়ে তাদের মধ্যে একটা অভ্যাস তৈরি করেছি, এটা কিন্তু ঠিক নয়। এগুলো ওয়াইল্ড স্পিসিস, এরা জঙ্গলে থাকবে, জঙ্গলের মধ্যে তাদের খাওয়ার তারা নিজেরা জোগাড় করবে। হ্যাঁ, যেটা জল দেওয়ার কথা আপনি সেটা রাখতে পারেন। পাখিরা আমাদের ছাদে আসে, বিভিন্ন জায়গায় আসে, সেখানে একটু এই তীব্র গরমে, তীব্র জল সংকট যদি আপনি জলের ব্যবস্থা করেন তাহলে সেটা খুব ভালো।
1: ঠিক, শেষ প্রশ্ন করব আপনাকে, আগামী প্রজন্মকে উত্তরবঙ্গের যে পাখি সেই পাখি চেনাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কি করা উচিত, কিভাবে আমাদের আগামীর পরিকল্পনাটা করা উচিত বলে আপনার মনে হয়?
0: দেখুন, আমি মনে করি স্কুল কলেজের পক্ষ থেকে প্রচুর পরিমাণে পাখি নিয়ে ওয়ার্কশপ করা যেতে পারে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা অডিও ভিজুয়াল মাধ্যমে পাখিকে চেনানো। দু নম্বর কথা, ফিল্ডে নিয়ে যেতে হবে, বিভিন্ন জায়গায় যেসব এলাকায় পাখি দেখতে পাওয়া যায় বাচ্চাদেরকে সেই সব জায়গায় নিয়ে গিয়ে প্রকৃতির সাথে চেনানো, নেচার স্টাডি ক্যাম্প বা পাখিকে চেনানো বাইনোকুলারের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে, স্পটিং স্কোপের মাধ্যমে, এগুলো করানো যেতে পারে। দুর্বল কথা, ছোটো ছোটো স্কুলগুলোতে ছোটো ছোটো নেচার ক্লাব তৈরি করা যেতে পারে। সেখানে বাচ্চারা নিজেরাই পাখির ছবি আঁকবে, নিজেরাই পাখি দেখতে যাবে,
1: পাখি চিনবে, পাখি নিয়ে বই থাকবে।
0: তবে আমরা যেটা করছি, একটা পত্রিকা, আমরা একটা পত্রিকা বিগত 5 বছর ধরে চালাচ্ছি, তার নাম কিচিরমিচির। সেই কিচিরমিচিরটা কিন্তু আমাদের মূল লক্ষ্য এই অডিয়েন্স, অর্থাৎ বাচ্চা, মানে স্কুল স্তরের ছাত্রছাত্রীরা, তারা যাতে উৎসাহী হয়। এবং এই এই পত্রিকাটা সম্পূর্ণরূপে কিন্তু শুধুমাত্র পাখি নিয়েই, পাখিকে কেন্দ্র করে, প্রকৃতির অন্য অনেক অ্যাসপেক্ট আছে সেগুলো না, শুধুমাত্র পাখিকে কেন্দ্র করে সেটা আমরা করার চেষ্টা করছি।
1: ঠিক, তাহলে শ্রোতা বন্ধুরা, বিজ্ঞান ঘরে ও বাইরে অনুষ্ঠানে এতক্ষণ আমরা পাখির কলতানে, পাখির ডানার রঙিন স্বপ্নে যেন কল্পনার আকাশে উড়ে বেড়াচ্ছিলাম। আমাদের আজকের অনুষ্ঠানের যে মূল ভাবনা তা ছিল ডানার ছায়ায় উত্তরবঙ্গ। আমরা যারা পক্ষী প্রেমী বা পক্ষী বিশারদ, আমাদের সকলের উচিত যে পাখিদের সংরক্ষণ এবং পাখিদেরকে তাদের নিজেদের বাসস্থান, পাখিদের বাসস্থানকে সুরক্ষিত রাখা, সযত্নে রাখা। এই ভাবনা নিয়েই আমাদের আজকের বিজ্ঞান ঘরে ও বাইরে অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।
0: নমস্কার।
2: এতক্ষণ শুনলেন বিজ্ঞান ঘরে ও বাইরে। আজকের বিষয় ভাবনা ছিল ডানার ছায়ায় উত্তরবঙ্গ। আলোচনায় ছিলেন চঞ্চল সাহার সাথে মনোময় পাল, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ।

0: সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় জম্মু ও কাশ্মীরের নিরাপত্তার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর মন্তব্য করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। কলকাতার নিউ মার্কেটের কাছে হোটেলে অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে কলকাতা পুলিশ। নিহতদের মধ্যে 5 জন বাংলাদেশের বাসিন্দা। FIH হকি বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে দিয়েছে ভারত। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পশ্চিমবঙ্গের খড়গপুর থেকে ওড়িশার ভদ্রক পর্যন্ত 4th রেললাইনের কাজ অনুমোদন করেছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। তিনি বলেন, মন্ত্রিসভা আজ মোট 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে আছে রেলের 4টি এবং 1টি সড়ক প্রকল্প। এই প্রকল্পগুলির জন্য 13,141 কোটি টাকা অনুমোদন করা হয়েছে। শ্রী বৈষ্ণব আরও বলেন, পশ্চিমবঙ্গ, ওড়িশা, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের 8টি জেলা রেলের 4টি মাল্টিট্র্যাকিং প্রকল্পের আওতায় পড়বে। এর মধ্যে আছে ভদ্রক হরিদাসপুর 4th রেললাইন, গুম্মিদিপুন্দি গুড্ডুর 3rd ও 4th রেললাইন এবং কটক পারাদ্বীপ 3rd ও 4th রেললাইন।
1: 5 বহুত বড়ে ফেসলে লিয়ে পহলে 4 প্রজেক্টস হ্যাঁ যো কি রেলওয়ে কে হ্যাঁ আর 5ওয়া প্রজেক্ট হাইওয়ে কা হ্যায়। পহলে 4 প্রজেক্ট মে যো হাওড়া সে চেন্নাই কি রুট হ্যায়, মেন লাইন হ্যায়, ইস মেন লাইন কে কোয়াড্রুপলিং কে ডিসিশনস হ্যায়। আর এক হ্যায় কটক সে প্যারাদ্বীপ রেলওয়ে লাইন কা কোয়াড্রুপলিং কা, 3rd এন্ড 4th লাইন। আর 5ওয়া প্রজেক্ট হ্যায় মুজফ্ফরপুর সে সীতামঢ়ি হতে হুয়ে সোনবরসা এক তক, ইয়ে 4 লেন হাইওয়ে বনানে কা। টোটাল 13,041 করোড় রুপিস কে প্রজেক্টস আজ ক্যাবিনেট নে অ্যাপ্রুভ কিয়ে।
0: এর ফলে রেলের নেটওয়ার্কে আরও 410 কিলোমিটার অন্তর্ভুক্ত হবে। 2030-31 সালের মধ্যে এসব প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে। এর জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে 9,450 কোটি টাকা। শ্রী বৈষ্ণব জানান, কেন্দ্রীয় মন্ত্রিসভা বিহারের NH-22 এর মুজফ্ফরপুর সীতামাঢ়ি সোনাবর্ষা অংশকে 4 লেনের মানে উন্নীত করারও অনুমোদন দিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি এখন বিশ্বজুড়ে স্বীকৃত এবং বৃদ্ধির হার 6-8% হারে। তিনি জানান, এই বৃদ্ধির পেছনে 4টি মূল স্তম্ভ কাজ করছে। সামাজিক, ডিজিটাল ও পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ এবং উৎপাদন খাতের ওপর বিশেষ গুরুত্ব। আজ নতুন দিল্লিতে আয়োজিত উত্তরপ্রদেশ জাপান বিনিয়োগ সম্মেলন 2026-এ ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি আজ বলেছেন যে ব্যয় সাশ্রয়ী মনোভাব বজায় রেখে উন্নত মানের পরিকাঠামো প্রদান করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি জোর দিয়ে বলেন যে পরিকাঠামো উন্নয়নে মানের ক্ষেত্রে কোনোভাবেই আপোষ করা যাবে না। নতুন দিল্লিতে আয়োজিত টানেলস অ্যান্ড ব্রিজেস কনফারেন্স 2026-এর 4th পর্বের ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন।
2: We need fixed policy for the different type of tunnels, bridges and road projects, which is a permanent policy for technical and financial qualification is very, very important. Other important thing is we are very much interested in the government about financial audit. But now after 12 years of my experience in this ministry, I am coming to conclusion that the performance audit is more important than financial audit. If you have contractorship, you don't need to earn 2 paise. But quality of construction is good.
0: কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় জম্মু ও কাশ্মীরের নিরাপত্তার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর মন্তব্য করেছেন। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরকে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন তিনি। প্রথমবার জম্মু ও কাশ্মীর সফরে গিয়ে শ্রীনগরে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর বাসভবনে তাঁর সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। বৈঠকটিকে অত্যন্ত ফলপ্রসূ বলে বর্ণনা করে সার্জিও গোর জানান, আগামী দিনে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ চিহ্নিত করা হয়েছে।
3: This is an important part of India, and so I'm here visiting for the first time. It is an incredibly beautiful place. We just had a very good meeting, and we have some follow-ups that we hope to take back to Washington, back to Delhi, and we look forward to building this relationship forward.
4: New Delhi, the Chief Minister here, we believe have made some incredible steps to keeping this area safer. And making it more safe. And so we will be looking at if the travel warning is recommended by the United States should be downgraded.
0: অন্যদিকে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানান, ভারত মার্কিন সম্পর্ক এবং জম্মু ও কাশ্মীরের সঙ্গে আমেরিকার সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে প্রযুক্তি, সংবাদমাধ্যম, অর্থনীতি এবং জননীতির জগৎ দ্রুত পরিবর্তিত হচ্ছে। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের প্রশিক্ষণরত আধিকারিকরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন।

0: India has fundamentally transformed the way citizens receive, share and respond to information. You should use social media platforms not only to inform the engaged, but also to listen, understand and respond to concerns of the people. In today's data-driven world, the quality of public policy depends greatly on the availability of accurate, timely and credible evidence.
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 অগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আগামীকাল এ রাজ্যে আসছেন। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ তাঁর একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। এছাড়াও সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি। শুক্রবার 21 অগস্ট শিলিগুড়ির কাওয়াখালীতে নতুন ফৌজদারি আইন বিষয়ে 5 দিনের একটি বিশেষ ন্যায় সংহিতা প্রদর্শনীর উদ্বোধন করবেন শ্রী শাহ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকতে পারেন। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি সীমান্ত লাগোয়া জেলাগুলিতে নগদ অর্থের অবৈধ লেনদেন রুখতে জেলাশাসকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকেও বসবেন। কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন লেগে 9 জনের মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে কলকাতা পুলিশ। 7 সদস্যের সিটের নেতৃত্বে আছেন DC DD স্পর্শ নীলাঙ্গি। কলকাতা পুরসভাও বিশেষ তদন্ত দল গঠন করেছে। পুরসভার কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডে যে কথা জানান, এই মর্মান্তিক ঘটনায় যে 9 জন মারা গিয়েছেন তার মধ্যে 2 জন মহিলা ও 1 শিশু রয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে 5 জন বাংলাদেশের নাগরিক বলে সেদেশের হাই কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে অগ্নিকাণ্ডের বিষয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল দমকলের ডিজির কাছে রিপোর্ট চেয়েছেন। অগ্নি নির্বাপন ব্যবস্থা সঠিকভাবে ছিল কিনা বা হোটেল সম্পর্কিত অন্যান্য অনুমতি ছিল কিনা এই ধরনের একাধিক বিষয়ে রিপোর্ট মুখ্যসচিব চেয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। নাসিক জেলার মালেগাঁও চালিশগাঁও সড়কের বোধে ফাটার কাছে আজ সকালে একটি রাজ্য পরিবহন বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে 2 জন বৃদ্ধা নিহত এবং 31 জন যাত্রী আহত হয়েছেন। আহতরা মালেগাঁও জেনারেল হাসপাতালে ও একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে ওই 2 বৃদ্ধার মৃত্যু হয়। ভারতের আবহাওয়া দপ্তর IMD আগামীকাল ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ এবং পশ্চিম উত্তরপ্রদেশে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া আগামী 2 দিনের মধ্যে হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নেদারল্যান্ডসের আমস্টেলভিনে আজ FIH হকি বিশ্বকাপের রোমাঞ্চকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে পরবর্তী রাউন্ডে উঠেছে ভারত। আজকের এই হারের ফলে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল পাকিস্তান। ভারতের হয়ে 2টি গোল করেন হরমনপ্রীত সিং ও অভিষেক, 1টি গোল করেছেন হরদীপ সিং। গ্রুপ ডি থেকে ভারত ও ইংল্যান্ড পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছে। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ক্রিকেট টেস্টে ভারত শ্রীলঙ্কাকে 165 রানে হারিয়ে 2 ম্যাচের টেস্ট সিরিজে 1-0 এগিয়ে আছে। ইস্টবেঙ্গল 135তম ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে উঠেছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ প্রথম সেমিফাইনালে ইস্টবেঙ্গল টাইব্রেকারে 5-3 গোলে SC দিল্লিকে পরাজিত করেছে। নির্ধারিত সময়ে খেলা গোল শূন্য ছিল। হরিয়ানার মুষ্টিযোদ্ধা নরেন্দ্র বেরওয়াল অর্জুন পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। কৃষক পরিবারের সন্তান নরেন্দ্র 2009 সালে তার বক্সিং জীবন শুরু করেন। এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য নির্বাচিত হওয়ার খবরে তার পরিবার ও গ্রামবাসী অত্যন্ত আনন্দিত বলে তিনি জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা পশ্চিমবঙ্গের খড়গপুর থেকে ওড়িশার ভদ্রক পর্যন্ত 4th রেললাইনের কাজ অনুমোদন করেছে। 13,041 কোটি টাকা মূল্যের মোট 4টি রেল প্রকল্প, 1টি সড়ক প্রকল্পের অনুমোদন। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি আজ বলেছেন যে ব্যয়সাশ্রয়ী মনোভাব বজায় রেখে উন্নত মানের পরিকাঠামো প্রদান করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। FIH হকি বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে দিয়েছে ভারত। খবর শেষ হল। এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণ পরেই শুনবেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী রেজওয়ানা চৌধুরী পন্না। তার আগে বিজ্ঞাপন বিরতি।
3: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতা।

0: টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনে ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
0: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
2: বদলেছে দেশের পুরনো তিনটি ফৌজদারি আইন, দণ্ড থেকে ন্যায়ের পথে এগিয়েছে বিচার ব্যবস্থা। ইন্ডিয়ান পিনাল কোড বদলে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। কোড অফ ক্রিমিনাল প্রসিজার পরিবর্তিত হয়ে এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এখন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। দ্রুত, বিজ্ঞানসম্মত, স্বচ্ছ ও মানবিক বিচার ব্যবস্থার লক্ষ্যে এক ঐতিহাসিক পরিবর্তন। আসুন এই পরিবর্তন নিজের চোখে দেখুন ন্যায় সংহিতা প্রদর্শনীতে 21-26 অগস্ট শিলিগুড়ির কাওয়াখালী গ্রাউন্ডে। শুভ উদ্বোধন 21 অগস্ট। উদ্বোধন করবেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আধুনিক ভারত, আধুনিক আইন, ন্যায়ের পথে সবার সাথে।
3: এখন রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

এতক্ষণ শুনলেন রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা।

শ্রোতা বন্ধুরা, মানবিক এই শব্দটা শুনলে আমাদের ঠিক কি মনে হয়? আমরা যখন বলি লোকটা খুবই মানবিক, তখন কি আমাদের মনে হয় যে মানুষটি কেবলই খুব ভালো, নাকি তার মধ্যে কোনো বিশেষ গুণ বোঝা যায়? আসলে মানুষ আর মানবিক এই দুটো শব্দ কিন্তু একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। মানবিকতা অবশ্যই একটা মানুষের ভেতরে সবচেয়ে বড় গুণ, যা আমাদের সমাজে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলে এবং মানুষ হিসেবে পরিচয় দেয়। আসলে এই মানবিকতা শব্দের মানেটা সহজ সরল হলেও এর ব্যাপ্তি আর গভীরতা সেটা কিন্তু ভীষণ রকম গভীর। আজ 19 অগস্ট

আজ হলো বিশ্ব মানবিক দিবস। 2003 সালের আজকের দিনে বাগদাদে একটি বোমা হামলায় জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা সার্জিও ভিয়েরা ডি মেলো সহ 22 জন কর্মী মারা যান, যারা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে শুধুমাত্র অসহায় মানুষের পাশে দাঁড়াতে গিয়েছিলেন। এই ঘটনার পর 2008 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ প্রতি বছরের 19শে আগস্ট এই দিনটিকে বিশ্ব মানবিক দিবস হিসেবে ঘোষণা করে আসছে। শ্রোতাবন্ধুরা, আজকের মনের জানালা অনুষ্ঠানে আমাদের বিষয়ভাবনা মানুষ ও মানবিকতা। এ বিষয়ে কথা বলবার জন্য আপনারা ফোন করুন 9434076705 নম্বরে। এ বিষয়ে আলোচনা হবে, কথা হবে, তবে তার আগে শুনে নিই আজকের অনুষ্ঠানের প্রথম গানটি মান্না দের কণ্ঠে।

0: হ্যালো,
1: নমস্কার স্যার, আমি ত্রিপুরা থেকে কৃষ্ণমোহন বসি বলছি।
0: আপনার আওয়াজটা খুবই কম আসছে। আপনার নামটা আরেকবার বলুন।
1: ত্রিপুরা থেকে কৃষ্ণমোহন বসি স্যার, ত্রিপুরা থেকে।
0: হ্যাঁ, বলুন।
1: হ্যাঁ, আজকে তো হইলো।

0: মানুষ এবং মানবিকতা,
1: হ্যাঁ
0: ঠিক আছে?
1: হ্যাঁ
0: কিন্তু মানুষ তো দুই হাত দুই পা আছে, সবাইকে মানুষ বলে, কিন্তু মানবিকতা,
1: হুম
0: মানবিকতা কিন্তু আজকালে কিন্তু মানবিকতা বলতে একটু কমে দেখা যায় আর কি। কারণ আগের দিনে মানুষের মানুষকে ভালোবাসা, যে
1: হুম
0: আন্তরিকতা, পরস্পরই যেভাবে আগের দিনে শিক্ষা দীক্ষা দেয় মানুষ, আমরা গ্রাম ভালো থাকি,
1: হুম হুম
0: তারপরেও আমাদের যে একটা মানবিকতা, এটা আজকে যুগে শিক্ষা দিচ্ছে অনেক উন্নত, ডিজিটাল যুগ, হাতের মুঠে সব বিষয়ে দেখা যায়,
1: ঠিকই
0: তারপরেও মানবিকতাটা যে একটু কম মনে হয়তে আছে এই যুগে।
1: আচ্ছা, আপনার নামটি আর একবার বলুন।
0: কৃষ্ণমোহন বলেছি স্যার, ত্রিপুরা থেকে।
1: আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ।
0: আমি তো
1: হ্যাঁ বলুন বলুন,
0: নিয়মিত শ্রোতা স্যার,
1: কি বললেন?
0: আমি তো আপনার নিয়মিত শ্রোতা, আমি সবসময় ফোন করি আপনাদের
1: আচ্ছা
0: ক্লিনিকে।
1: আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এভাবেই সঙ্গে থাকবেন আপনি কৃষ্ণমোহন বাবু, শুনতে থাকুন আমাদের
0: হ্যাঁ,
1: অনুষ্ঠান।
0: আমি ডেলি ডেলি ফোন করি,
1: আচ্ছা
0: ডেলি
1: আচ্ছা
0: করি।
1: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, শুনতে থাকুন অনুষ্ঠান।
0: নমস্কার।
1: নমস্কার। শ্রোতা বন্ধুরা, আজকের মনের জানালা অনুষ্ঠানে আমাদের বিষয়ভাবনা মানুষ ও মানবিকতা। আজ 19শে অগস্ট, আজ বিশ্ব মানবিক দিবস। বিশ্বজুড়ে যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ, দুর্যোগ ও সংকটে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়ান, তাদের প্রতি সম্মান জানাতে এবং তাদের নিরাপত্তার দাবি তুলতে এই দিনটি পালন করা হয়। বর্তমান আধুনিক যুগে প্রযুক্তির উন্নয়ন ঘটলেও মানুষের ভেতরের মানবিক গুণগুলো কিন্তু দিন দিন সংকটের মুখে পড়ছে। ব্যস্ততা, ক্যারিয়ার এবং তীব্র প্রতিযোগিতার ফলে মানুষ কিন্তু ক্রমশ যান্ত্রিক হয়ে উঠছে। চারপাশে মানুষের এই স্বার্থপরতার ভিড়ে মানুষের প্রতি মানুষের যে সহানুভূতি, তা যেন দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। আরেকজন শ্রোতা বন্ধুর ফোন চলে এসেছে। হ্যালো,
2: নমস্কার দাদা,
1: নমস্কার, কে বলছেন?
2: সুমন মোহরি বলছি, আগরতলা থেকে।
1: বলুন বলুন।
2: আজ তো বিশ্ব মানবিক দিবস,
1: হুম
2: আপনাকে শুভেচ্ছা জানাই।
1: হুম
2: এই বিষয়ে কিছু আমি বলতে চাই। দেখুন, মানুষ হয়ে জন্ম নেওয়া সহজ, কিন্তু মানবিক মানুষ হওয়া কিন্তু কঠিন দাদা। মানুষ হলো আমাদের পরিচয়, আর মানসিক মানবিকতা হলো আমাদের আচরণ ও মূল্যবোধ।
1: ঠিকই,
2: একজন মানুষ হয়তো নিজের প্রয়োজন ও স্বার্থ নিয়ে ভাবতে পারে, কিন্তু একজন মানবিক মানুষ অন্যের কষ্ট বুঝে বিপদে পাশে দাঁড়ায়, অসহায়কে সাহায্য করে এবং অন্যের প্রতি সহানুভূতিশীল হয়।
1: ঠিকই ঠিকই,
2: অর্থাৎ মানুষ হওয়া জন্মগত, কিন্তু মানবিক হওয়া অর্জন করতে হয়।
1: অর্জন করতে
2: আমাদের
1: হয়।
2: সমাজের নিজের করতে শুধু মানুষ নয়, মানবিক মানুষেরও প্রয়োজন আছে দাদা।
1: ঠিকই, মানুষের সবচেয়ে বড় গুণ হওয়ার কথা মানবিকতা, তবেই তো সে মানুষ হিসেবে পরিচয় পাবে, তাই না?
2: মানে সবচেয়ে সত্যি কথা বলতে চাই, আসুন বিশ্ব মানবিক দিবসে আমরা প্রতিজ্ঞা করি, অন্যের দুঃখে পাশে দাঁড়ায়, ভালোবাসা সহমর্মিতা দিয়ে মানুষকে সেবা করবো, এটাই
1: অবশ্যই
2: ভাবি আমি। করে
1: অবশ্যই অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য। হ্যাঁ, ভালো থাকবেন, শুনতে থাকুন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। এবারে চলে যাই পরের গানে। পরের গানটি শুনে নিই, লতা মঙ্গেশকরের কণ্ঠে, ছায়াছবি অদ্বিতীয়া।

0: হ্যালো,
1: হ্যালো,
0: কে বলছেন?
1: আমি শিলিগুড়ি পড়াশোনা থেকে শুভ্রা সেন গুপ্ত বলছি।
0: বলুন শুভ্রাদি, কেমন আছেন?
1: ভালো আছি, আপনি ভালো আছেন?
0: ভালো আছি, বলুন।
1: জন্মসূত্রে মানুষ হলো, মানবিকতাই হলো মানুষকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলে। অন্যের দুঃখে দুঃখ পাওয়া, বিপদে পাশে দাঁড়ানো, জীব মাত্রে ভালোবাসা দেওয়া হলো মানবিকতার একমাত্র অবলম্বন।
0: ঠিকই ঠিকই, খুব ভালো বলেছেন শুভ্রাদি। ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ। শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। নমস্কার।
1: নমস্কার।
0: শ্রোতা বন্ধুরা, আজকের সমাজে অমানবিকতা যে বাড়ছে তার কারণ শুধু অপরাধীদের সংখ্যা বাড়ছে তা নয়, তার চেয়েও বড় কারণ হলো চোখের সামনে একটা অন্যায় বা কারো কষ্ট দেখেও ভালো মানুষদের চুপ করে থাকা, আমার কি এসে যায় বলে মুখ ফিরিয়ে নেওয়ার মানসিকতা, এটাই মানবিক গুণগুলোকে দিন দিন বিলুপ্ত করে দিচ্ছে। আমরা যখন অন্য কারো বিপদে নীরব থাকি, তখন অজান্তেই আমরা নিজেরাও সেই অমানবিকতার অংশ হয়ে যাই। আরেকজন শ্রোতা বন্ধুর ফোন চলে এসেছে।
2: হ্যালো,
0: হ্যালো, কে বলছেন?
2: হ্যাঁ হ্যালো দাদা ভাই, নমস্কার।
0: নমস্কার
2: অনেকদিন পর পেলাম দাদা ভাই আপনাকে।
0: প্রবীর বাবু, বলুন।
2: হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, একদম ঠিক,
0: হ্যাঁ,
2: এইটাই হচ্ছে, এটাই হচ্ছে মানবিকতা দাদা ভাই।
0: একদমই একদমই। হ্যাঁ, দেখুন
2: দেখুন,
0: আপনি কতদিন বাদে ফোন করলেন, তবু আমি বুঝে গেলাম।
2: হ্যাঁ তো এই তো মানবিকতাটা এইখানেই তো লুকিয়ে আছে দাদা ভাই।
0: ঠিকই।
2: মানুষের মানুষের হুঁশটা যদি থাকে না, তাহলেই মানবিকতাটা বেরিয়ে আসে দাদা ভাই।
0: ঠিকই।
2: আমি হ্যাঁ আপনাকে যখনই বললাম অনেকদিন পর পেলাম, তখনই আপনি ধরতে পেরেছেন যে প্রবীর বলছে। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু দেখেন, এক আত্মা এক প্রাণ হয়ে থাকলেই তবেই গিয়েই মানুষ

0: ঠিকই, মানে
1: মানুষের
0: কোথাও
1: মানুষ
0: না কোথাও
1: মানুষের কাছে
0: অদৃশ্য একটা টান রয়ে গেছে।
1: একদম একদম
0: হ্যাঁ,
1: এই জায়গা থেকে আমি কিন্তু
0: এটা
1: আমি
0: হচ্ছে আমাদের থেকে আপনাদের প্রতি ভালোবাসা এবং আপনাদের তরফ থেকে আমাদের প্রতি যে
1: হ্যাঁ
0: ভালোবাসা
1: একদম
0: রয়েছে তার
1: একদম
0: জন্যই
1: একদম
0: সম্ভব
1: দাদা
0: এটা।
1: ভাই, এই এই
0: বলুন।
1: ভালোবাসাটাই এইটার জন্য আমি একটা কথা বলতে চাই দাদা ভাই, সেটা হচ্ছে দেখুন এই জন্য আমি বিবেকানন্দকে আমি সহস্রবার প্রণাম করতে চাই এবং শতকোটি প্রণাম। উনি যখন শিকাগো শহরে ভাষণ দিতে গেছিলেন তখন ইংরেজরা কিন্তু তাকে ভাষণ দিতে দেয় নাই
0: হুম
1: দাদা ভাই,
0: হুম
1: এবং আমাদের গীতা কোরআন বাইবেল সব কিন্তু ধর্মগ্রন্থগুলো একটা টেবিলের মধ্যে রাখা ছিল, সেই জায়গায় কিন্তু গীতাকে আমার নিচে রেখে দিয়েছিল।
0: হুম
1: সেই জায়গায় তারা বলেছিল যে তুমি তো একজন বাঙালি, তুমি কেন এখানে এলে, তো তিনি বলেছিলেন আমি বাঙালি হতে পারি, তো তখন বলেছিল আমি কিছু বলতে চাই,
0: হুম
1: তখন বলছে যে তুমি তোমার গীতাটাকে আগে বার করো তো তুমি কোথায় আছে।
0: হুম
1: তখন ওনার মানে সেই গীতাটা নিচে ছিল, উনি বার করেছিলেন এবং তাদেরকে বুঝিয়ে দিয়েছিলেন আমার গীতা ভারতবর্ষ এবং সব ওয়ার্ল্ডের সব জায়গাকার কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ধরে রয়েছি, আপনার আমার গীতা মা ধরে আছে
0: হুম
1: আপনাদেরকে,
0: হুম
1: তো আমরা যদি না ধরে থাকি আপনারা কিন্তু থাকতে পারবেন না। এই জায়গা থেকে তিনি কিন্তু ওইটা বলে এসেছিলেন এবং করে এসেছিলেন,
0: হুম
1: আজ কিন্তু আমরা সবার উপরে হ্যাঁ ভারত মাতার জয়, হ্যাঁ
0: হুম
1: এইটা উনি করে এসেছিলেন, ওনাকে সেই জন্য শতকোটি প্রণাম দাদা ভাই,
0: ঠিকই
1: এবং আপনাদের মাধ্যমে আজকে যে কথাগুলো বলতে পারলাম এটাও কিন্তু আমার একটা বড় গর্বের দিন দাদা ভাই,
0: ঠিকই
1: মানুষ মানুষের জন্য। হ্যাঁ তো এইটুকু ভূপেন হাজারিকা এই গানটা করেছিলেন মানুষ
0: মানুষ
1: মানুষের জন্য।
0: মানুষের জন্য।
1: হ্যাঁ হ্যাঁ দাদা ভাই এইটুকু বললাম দাদা ভাই,
0: ঠিকই,
1: সুস্থ থাকবেন ভালো থাকবেন।
0: আপনিও ভালো থাকবেন,
1: হ্যাঁ
0: সুস্থ থাকবেন,
1: হ্যাঁ
0: অসংখ্য ধন্যবাদ।
1: হ্যাঁ হ্যাঁ
0: শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। আজ আমাদের বিষয় ভাবনা মানুষ ও মানবিকতা। এবারে চলে যাই পরের গানে। পরের গানটি শুনে নিই হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, ছায়াছবি সাপ মোচন।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার। কি বলছেন, কোথার থেকে বলছেন?
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: বলুন, কেমন আছেন আপনি?
1: হ্যাঁ, ভালো আছি দাদা ভাই, আপনি ভালো আছেন?
0: ভালো আছি, বলুন।
1: হ্যাঁ, দেখুন, আজকে মানবিকতা নিয়ে কথা হচ্ছে।
0: হুম
1: আজকে আজ মানবিকতা দিবস।
0: হুম
1: এ দেখুন, মানুষ মানুষের জন্য, আর মানুষের মধ্যেই এই মানবিকতা আর গুণটা কিন্তু থাকে। হ্যাঁ, অন্য কোনো প্রাণী বা জীবের মধ্যে কিন্তু থাকে না।
0: হুম
1: হ্যাঁ, মানুষ, এটাই স্বাভাবিক, মানুষের মধ্যে মানবিকতা থাকাটাই স্বাভাবিক। কিন্তু সব মানুষের মধ্যেই যে মানবিকতা থাকে তা কিন্তু নয়। মুখে অনেকেই বড় বড় কথা বলে,
0: একদমই।
1: আমি এই করি সেই করি, কিন্তু আদতে দেখা যায় সেই মানুষটা মনে এক, মুখে এক, আর তার মনে এক।
0: ঠিকই।
1: হ্যাঁ, এরকমও মানুষ অনেক আছে। কিন্তু এই মুহূর্তে আমি কিছু মানবিকতার মানুষের কথা একটু না যদি বলি, তাহলে ঈশ্বর বোধহয় আমাকে ক্ষমা করবেন না।
0: হুম হুম
1: কারণ মাস চারেক আগে আমাদের একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল।
0: আচ্ছা
1: হ্যাঁ, মানে বাঁচার কথাই ছিল না, হয়তো বাঁচতামই না।
0: আচ্ছা
1: তো রাস্তাতে স্কুটি নিয়ে যাচ্ছিলাম আমি আর আমার হাজবেন্ড,
0: হুম
1: তো সামনাসামনি মুখোমুখি মানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল।
0: হুম
1: তো সেই মুহূর্তে আমাদের কোনো জ্ঞান ছিল না।
0: আচ্ছা
1: তো কিছু অজানা অচেনা মানুষ কিন্তু আমাদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করেছিলেন।
0: আচ্ছা
1: হ্যাঁ, তো
0: আচ্ছা
1: এইটা তো দেখুন মানবিকতার পরিচয়।
0: হুম
1: কারণ ওনারা তো ফেলে দিয়ে, এখনকার দিনে দেখবেন অনেক মানুষ আছে এরকম ঘটনা দেখলে মুখ ঘুরিয়ে চলে যায়, কোনো কিছু হবে এই ভয়ে চলে যায়। কিন্তু ওনারা তো চলে যেতে পারতেন, কিন্তু
0: ঠিকই।
1: রাস্তার মাঝে গাড়ি দাঁড় করিয়ে ওনারা
0: হুম
1: আমাদেরকে নিয়ে গিয়েছিলেন।
0: হুম
1: এবং শুধু তাই নয়, আমাদের গ্রামের মানে মানুষকে মানে এসে খবর দিয়েছিলেন, এবং সেখান থেকে আমার বাড়ির লোককে খবর দিয়েছিলেন।
0: হুম
1: এবং আমার বাড়িতে যদিও কেউ ছিল না, আমার ছেলে বাইরে থাকে,
0: হুম
1: তো সেই মুহূর্তে আমার ছেলের বন্ধুদেরকে বা আমার আত্মীয় স্বজন সবাইকে কিন্তু তারা খবর দিয়েছিলেন। তারপর কিন্তু তারা, আমার আত্মীয় স্বজন বা আমার ছেলে এসেছিল, কিন্তু সেই মুহূর্তে যে ওই মানুষটার যে মানবিকতার
0: হুম হুম
1: পরিচয়,
0: হুম
1: এই পরিচয় কিন্তু অস্বীকার করা যায় না।
0: ঠিকই
1: বা
0: ঠিকই।
1: আমি যদি আজ অস্বীকার করি, তাহলে
0: হুম
1: ঈশ্বর আমাকে ক্ষমা করবেন না।
0: একেবারে
1: অতএব
0: ঠিক,
1: আছে, এখনো এখনো এরকম মানুষ আছে যাদের
0: অবশ্যই
1: মধ্যে
0: অবশ্যই
1: মানবিকতা আছে। মানবিকতা
0: অবশ্যই
1: আছে বলেই পৃথিবীতে এখনো এতটা সুন্দর আছে।
0: ঠিকই ঠিকই ঠিকই। খুব ভালো
1: হ্যাঁ
0: বলেছেন
1: হ্যাঁ, ভালো,
0: অম্বিকাদি, অসংখ্য
1: হ্যাঁ ভালো
0: ধন্যবাদ,
1: থাকবেন।
0: হ্যাঁ, ফোন করবার
1: হ্যাঁ
0: জন্য।
1: ভালো থাকবেন দাদা
0: আপনিও খুব
1: ভাই।
0: ভালো থাকবেন। হ্যাঁ,
1: হ্যাঁ
0: নমস্কার
1: হ্যাঁ,
0: শ্রোতা বন্ধুরা। মানুষ ও মানবিকতা, এই শব্দ দুটো যখনই আমাদের কানে আসে, তখনই আমাদের মনে যার নাম সবার আগে ভেসে ওঠে, তিনি আর কেউ নন, রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের এই পৃথিবীতে দাঁড়িয়ে যখনই আমরা মানবিকতার কোনো শ্রেষ্ঠ উদাহরণ খুঁজতে যাই, তখন রবীন্দ্রনাথের গভীর ও স্পষ্ট কণ্ঠ আমাদের মনে আসে। তিনি তার গানে, কবিতায়, গল্পে, উপন্যাসে যেভাবে মানুষের ভেতরের পরম সত্যকে বুঝিয়ে দিয়ে গেছেন, তা এক কথায় অনন্য। রবীন্দ্রনাথের এই মানবিক দর্শনের মূল কথাটি ছিল অত্যন্ত গভীর, যাকে তিনি বলতেন মানুষের ধর্ম। আজকের পৃথিবীতে দাঁড়িয়ে যখন আমরা চারপাশটা দেখি, তখন একটা কথাই মনে হয়, মানুষ কি সত্যি ধর্মচ্যুত হচ্ছে? এর উত্তরটা অবশ্য সময়ই বলবে, তবে আজকের অনুষ্ঠানে সময় একদমই শেষের দিকে। আজকের অনুষ্ঠানে যে সমস্ত শ্রোতা বন্ধুরা ফোন করলেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠানটি যারা শুনলেন, তাদেরকেও জানাই ধন্যবাদ। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব, তবে মুখে বললেই তো

শেষ করা যায় না? শুনে নিই আজকের অনুষ্ঠানটির শেষ গান আশা ভোসলের কণ্ঠে, ছায়াছবি জীবন সৈকতে।

এতক্ষণ শুনলেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি সংবাদ, তারপরে ইংরেজি সংবাদ।

রক্তে উচ্চ চাপ। 6:35 শুনবেন নীলচাঁদ রায়ের কণ্ঠে লোকগীতি। 6:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী পূরবী মুখোপাধ্যায়। প্রত্যুষা শুনবেন 7:00। 7:45 নজরুল গীতি শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান হ্যালো আকাশবাণী শুনবেন 8:30। 9:00 মৃণাল চক্রবর্তীর কণ্ঠে শুনবেন আধুনিক গান। 9:25 জেলার চিঠি। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত ভীমসেন যোশী। 10:00 অনুষ্ঠান আমার গ্রাম আমার দেশের কথা। অতুলপ্রসাদের গান শুনবেন 10:20 শিল্পী চিত্রলেখা চৌধুরী। 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT। 11:00 শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। 11:30 শুনবেন বিদ্যার্থীদের জন্য, শুনবেন উচ্চ মাধ্যমিক 2025 তৃতীয় স্থান অধিকারী রাজর্ষী অধিকারীর সাক্ষাৎকার। কথায় সুরে দুপুর 12:00 একটায় মহিলা মজলিশ। মহিলা মজলিশে আগামীকাল শুনবেন উত্তরবঙ্গের স্বাধীনতা সংগ্রামীদের কথা। এ বিষয়ে বলবেন সূর্যসেন মহাবিদ্যালয়ের অধ্যাপিকা সুতপা সাহা। 1:45 নীলচাঁদ রায়ের কণ্ঠে লোকগীতি। 3:00 শুনবেন গান পরম্পরা অনুষ্ঠানে গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। যুব অনুষ্ঠান শুনবেন 3:30। স্টুডিওর ঘড়িতে সময় এখন 11:13। আমাদের সান্ধ্য অধিবেশনের এখানেই সমাপ্তি। শুভরাত্রি, জয় হিন্দ।

11:13। আমাদের সান্ধ্য অধিবেশনের এখানেই সমাপ্তি। শুভরাত্রি। জয় হিন্দ।